0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, পহেলা রবিউল আওয়াল 1448 হিজরি, 15ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মৌমিতা সাহা এবং আমি আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই সকাল 8টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ স্যাটারডে 31st অফ শ্রাবণ, দ্য 1st অফ রবিউল আওয়াল এন্ড অগস্ট দ্য 15th। দ্য নিউজ রিড বাই মীর আকরামউদ্দিন আহমেদ। ফার্স্ট দ্য হেডলাইন্স। Prime Minister inaugurates new 500-bed building of National Institute of Neurosciences and Hospital in Dhaka today. Tariq Rahman resumes payment of retirement benefits and welfare trust for non-government teachers and employees today. Former Prime Minister Begum Khaleda Zia's 82nd birthday today. Milad and Doa Mahfil have been organized at mosques and BNP party offices across country. Finance and Planning Minister assures to take action against those responsible for death in toxic gas leakage at shipyard at Srithakundu in Chattogram. Information and Broadcasting Minister urges all concerned to nurture and promote culture based on communal harmony and religious values. 5-tier local government elections will be held in country in current fiscal year, says State Minister for Local Government. At least 16 killed in Cameroon bus crash. And Bangladesh resume their first innings batting on third day of first cricket test against host Australia in Darwin. Now the details. Prime Minister Tariq Rahman will inaugurate a new building with a capacity of 500 more beds at the National Institute of Neuroscience and Hospital at Agargaon in the capital this morning. Hospital Director Professor Dr. Mohammad Nuruzzaman Khan informed this to Bangladesh Sangbad Sangstha. He said once the new building is inaugurated, the total number of beds at the hospital will increase to 1,000. As a result, it will become the largest specialized neurological treatment center in the country. Of the 15-story building, 3 floors below the building have been kept as basements. The 12 floors above have wards, operation theaters, and diagnostic units. There are also 40 ICU beds, 24 post-operative beds, and 112 cabins. The government is going to resume the payment of retirement benefits and welfare trust payments to non-government teachers and employees, which has been suspended for a long time. Prime Minister Tariq Rahman will inaugurate the activity at Osmani Memorial Auditorium in the capital today. The government has allocated a special lump sum of 2,000 crore taka for the implementation of this initiative. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister, late Begum Khaleda Zia, is being observed today in a befitting manner. Begum Khaleda Zia is widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister Begum Khaleda Zia was born to Skandar Majumdar and Tayeba Majumdar in the Dinajpur district on 15th August in 1945. Her family originally hails from southeast town Feni. She studied at Dinajpur Government Girls High School and later at Surendranath College. Begum Khaleda Zia was married to Zia Rahman in 1960. She had been the party chairperson until her death since 1984. Meanwhile, BNP has announced a series of programs marking the birthday of Begum Khaleda Zia. Party's senior joint secretary general, Ruhul Kubir Rizvi, announced the program at a press conference at the BNP central office in Nayapaltan yesterday. He said Dua and Milad Mahfils will be held at party offices and mosques across the country. In Dhaka, the program will begin at 11 a.m. at the party's Nayapaltan central office. Senior leaders of the party will attend the event. At least 9 workers died after being exposed to toxic gas from a leaking tank of a decommissioned LNG ship at a shipbreaking yard at Shitakundu in Chattogram yesterday. Another 10 to 15 workers repeatedly fell ill and were taken to different hospitals for treatment following the incident. Officer in charge of Shitakundu Police Station, Mohammed Moinul Islam, confirmed this incident, saying police rushed to the shipbreaking yard after receiving information about the accident. Meanwhile, Finance and Planning Minister Amir Khusro Mahmud Chaudhary has said a probe committee will be formed to investigate the incident. He said this while visiting the Chattogram Medical College Hospital yesterday to offer condolences to the families of the victims and to inquire about the medical care of the injured workers. The minister said actions will be taken based on the findings of the committee. He said Bangladesh Shipbreakers and Recyclers Association is providing 10 lakh taka to the families of each victim. The government will also contribute in the same manner. Information and Broadcasting Minister Jahiruddin Shapan has called upon all concerned to nurture and promote cultural practices rooted in communal harmony and religious values. He made the remarks at a Qawwali evening organized by the Jatiya Press Club in the capital yesterday. Appreciating the arrangement of Qawwali musical ceremony, the Information and Broadcasting Minister said, such diverse and entertaining events prove that religious values have a profound influence on the country's culture on one hand. He said, in the subcontinent, Qawwali and Sufi culture have been playing a major role in promoting Islam as a religion of peace. Among others, Social Welfare Minister Dr. Ajay Mujahid Hussain was present at the function. This is Bangladesh Betar, giving you the news. State Minister for Local Government, Rural Development and Cooperatives, Ms. Shahi Alam, has said 5 elections, including City Corporation, Upazila, District Council and Municipality, will be held in the current fiscal year. He said this to newsmen at Sri Mangal in Moulvibad yesterday. The state minister said the required money to complete the elections has been included in the current budget. He said once the preparations of the election commission are completed, the commission, local government and finance department will sit and decide which election to hold first. At least 16 people were killed and around 40 others injured after a collision on the Yaoundé-Bafoussam highway in Cameroon. According to police and eyewitnesses, a passenger bus slammed into a parked truck loaded with planks yesterday. 7 members of the same family were among the dead. Cricket and visiting Bangladesh resumed their first innings batting on third day with a lead 153 runs against Australia in the first test in Darwin today. Bangladesh were 393 for 8 when reports last came in. Australia scored 198 runs, losing all wickets in their first innings. Dhaka Meteorological Office says the land depression of Jharkhand and adjoining Gangetic West Bengal moved west-northwestwards, weakening to a well-marked low, and now lies over Jharkhand and adjoining area. It is likely to move west-northwestwards and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers of North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast Valley Tilwan this afternoon says there are chances of rain and thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River pools in these areas are to hoist cautionary signal number 1. To end the news, main points again. Prime Minister inaugurates new 500-bed building of National Institute of Neuroscience and Hospital in Dhaka today. Tariq Rahman resumes payment of retirement benefits and welfare trust for non-government teachers and employees today. Former Prime Minister Begum Khaled Zia's 82nd birthday today. Milad and Dua Mahfil have been organized at mosques and BNP party offices across country. Finance and Planning Minister assures to take action against those responsible for death in toxic gas leakage at shipyard at Srithakundu in Chattogram. Information and Broadcasting Minister urges all concerned to nurture and promote culture based on communal harmony and religious values. 5-tier local government elections will be held in country in current fiscal year, says the State Minister for Local Government. At least 16 killed in Cameron Pass crash. And Bangladesh resumed their first innings batting on third day of the first cricket test against host Australia in Darwin. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ পালিত হচ্ছে। বেগম খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1984 সালের 10ই মে বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। 1991 সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগরীর দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন পালিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মুক্ত চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা গঠনে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। সঠিক পরিচর্যার মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা সম্ভব। তিনি গতরাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত চা চক্র অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিশু কিশোরদের ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির আলোয় গড়ে তুলতে হবে। শিশুরা যত বেশি বই ও কবিতা পড়বে এবং আবৃত্তি সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হবে, তত বেশি মুক্ত চিন্তা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, শিশুরা সকালের সূর্যের মতো দীপ্তিমান। সাহিত্য ও শিল্পচর্চার আলোকে তাদের গড়ে তুলতে পারলে জাতি উন্নত ও দক্ষ মানব সম্পদ পাবে। মুক্ত চিন্তা, মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ জাতি গঠনে শিল্প সংস্কৃতি চর্চার অপরিসীম গুরুত্ব রয়েছে। গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপিও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জুন থেকে আগস্ট টানা 3 মাস সুন্দরবনের অভ্যন্তরে সব ধরনের মৎস্যহরণ নিষিদ্ধ রয়েছে। এ সময় সুন্দরবনের পশ্চিম বন বিভাগের আওতাধীন 8271টি জেলা পরিবারকে খাদ্য সহায়তা দিতে 661.68 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, খুলনার কয়রা, পাইকগাছা ও দাকুপ উপজেলার 4208টি জেলে পরিবার প্রতি 80 কেজি করে মোট 336.64 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মাটির ক্ষয়রোধ ও বজ্রপাতের ঝুঁকি কমাতে মেহেরপুরে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল গাংনি হাটবোয়ালিয়া সড়কের দুই পাশে 800 তালবীজ রোপণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন। সংস্থার উপজেলা শাখার সভাপতির সভাপতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত দেওয়া হচ্ছে জলাতঙ্ক রোগের টিকা। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নিয়মিত পাওয়া যাচ্ছে কুকুরে কামড়ানোর পর দেয়া জলাতঙ্ক প্রতিরোধী বা র‍্যাবিস ভ্যাকসিন। ফলে টিকা নিতে সাধারণ মানুষকে আর শহরে ছুটতে হচ্ছে না, নিজ নিজ উপজেলাতেই সহজে মিলছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একজন সেবাগ্রহীত বলেন,
3: আমরা সদরে যেতাম ভ্যাকসিন দিতে, এখন বটিয়াঘাটায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, এতে আমরা খুশি।
2: উপজেলা পর্যায়ে এই সেবা চালু হওয়ায় রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকিও কমছে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান জানান,
4: র‍্যাবিস নির্মূলের জন্য অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন সম্প্রতি 200 ভায়াল অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন এবং আরআইজি 50 ভায়াল আমরা সরকারি ব্যবস্থাপনায় আমরা পেয়েছি সিভিল সার্জন অফিস থেকে। স্থানীয় ব্যবস্থাপনায় আমাদের প্রায় 25 ভায়াল মতো ম্যানেজ করা হয়েছিল। ভোটেঘাটাবাসী নিরবিচ্ছিন্নভাবে জলাতঙ্কর টিকা পাচ্ছেন, প্রতিদিনে প্রায় 6-8 জন করে পেশেন্ট আমাদের আসে।
2: সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত মাসে খুলনার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 250টি করে মোট 2,250 ডোজ র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ে আহত ব্যক্তিরা দ্রুত টিকা গ্রহণ করতে পারছেন। জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার মাহমুদা খানম বলছিলেন,
5: সরকারের পক্ষ থেকে খুলনা সিভিল সার্জন অফিস প্রথম দফায় আমরা 1,800 অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন টিকা পাই। এটা আমরা প্রতিটা উপজেলায় 200 করে আমরা বিতরণ করি। পরবর্তীতে আমরা আরো 450 পেয়েছি, 50টা করে ভায়াল পাঠিয়েছি। বর্তমানে প্রতিটা উপজেলায় আমরা 250 ভায়াল করে সরবরাহ করছি। আশা করি সবাই উপকৃত।
2: স্বাস্থ্য বিভাগের আশা, উপজেলা পর্যায়ে র‍্যাবিস ভ্যাকসিনের নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলে জনসাধারণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে এবং জলাতঙ্ক প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
6: খেলার খবর ফুটবল। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি ফুটবল মাঠে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকাল কদমতলা পিডিকে মিতালী সংঘ 1-0 গোলে শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার রূপরামপুর যুবসংঘ মাঠে 16-দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় টাউনঘোনা মৌনা রাজু একাদশ 2-1 গোলে বন্ধনী যুবসংঘ পরাজিত করেছে। কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কাশীপুর সিন্দাইল বলফিল্ড মাঠে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় রাড়িখালী একাদশ 42-38 পয়েন্টে মৌসা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পশ্চিম সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
7: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী গাজী সালাউদ্দিন বাপ্পি, গীতিকার হাবিব রহমান।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

0: গানটি শুনলেন মেরিনা পারভিনের কণ্ঠে গীতিকার শাহিদুজ্জামান স্বপন। এই গানটির সাথে শেষ হল দেশের গান।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোর্শেদুল ইসলাম, গানের কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন প্রদীপ রাহা।

বর্ণালী অনুষ্ঠানের এবারের শিল্পী ইসরাত জাহান লিজা, গীতিকার সঞ্জীব কুমার রায়, গানটিতে সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়ন

0: ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বর্ণালী অনুষ্ঠানে। বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপা রানী সাহা। গানের কথা লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান, সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণালী অনুষ্ঠানের এবারের শিল্পী এইচ এম বাহলুল করিম, গীতিকার ইমরুল কায়েস, গানটিতে সুর করেছেন সাধন ঘোষ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সায়মুন রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা মোহাম্মদ নুরুজ্জামান খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, নতুন এই ভবন চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে 1000-এ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। এতে নিউরোরোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। 15 তলা বিশিষ্ট নতুন এই ভবনের নিচের 3 তলা বেসমেন্ট হিসাবে রাখা হয়েছে। উপরের 12 তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে 40টি আইসিইউ বেড, 24টি পোস্ট অপারেটিভ বেড ও 112টি কেবিন রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এক কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। গতকাল ভোরে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ার ইউনিয়নের একটি জাহাজ ভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় 2 সহোদর সহ 9 শ্রমিক মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে সন্দেহজনক বিষাক্ত গ্যাস নিঃসরণে শ্রমিক নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নেন। মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যনা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য কাওয়ালি সন্ধ্যায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, এ ধরনের বৈচিত্র্যপূর্ণ বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের বিরাট প্রভাব রয়েছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনের প্রথম টেস্টের আজ তৃতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত 8 উইকেটে 417 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটিতে উইকেট হারিয়ে 198 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম, উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহ 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, সকাল 9:05।

0: শ্রাবণের এই মিষ্টি সকালে শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর ভুবনে। আজ রূপালীতে আপনাদের সাথে রয়েছি আমি আসমাউল হোসনা
1: এবং আমি মৌমিতা সাহা।
0: প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুভ সকাল। শ্রোতা বন্ধুরা, রূপালীতে আজও রয়েছে আপনাদের পছন্দের বেশ কিছু ছায়াছবির গান, রয়েছে আপনাদের পাঠানো চিঠি এবং ফোন ইন পর্ব। তো আমরা একে একে বন্ধুদেরকে আমাদের সাথে যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোর ঠিকানা এবং নম্বর জানিয়ে দিই। প্রথমেই জানিয়ে দিচ্ছি চিঠি লেখার ঠিকানা। প্রিয় বন্ধুরা, আমাদের কাছে লিখতে পারেন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। তো এবারে ফোন ইন এর নম্বরটি জানিয়ে দিই।
1: আমাদেরকে ফোনও করে জানাতে পারেন আপনার পছন্দের গানের কথা, 01974-121970 এই নম্বরে।
0: ঠিক তাই। তো মৌমিতা, আমাদের হাতে কিন্তু বন্ধুদের পাঠানো বেশ কয়েকটি চিঠি চলে এসেছে, সেখান থেকে দুটি চিঠি আমরা বেছে নিয়েছি। প্রথমেই যে চিঠি হাতে তুলে নিয়েছি, পাঠিয়েছেন জুবায়ের আল ফাহাদ, ধামাইল গফরগাঁও ময়মনসিংহের বন্ধু। বন্ধু লিখেছেন, আপনাদের আয়োজন আমি প্রতিদিনই শুনি, নিয়মিত শুনি, আমার খুব পছন্দের একটি আয়োজন, কিন্তু পোস্ট কার্ডের অভাবে লিখতে পারছি না।
1: আচ্ছা,
0: এই যে লিখে ফেলেছেন এবং পরবর্তীতে আশা করছি অনেক অনেক বেশি বেশি আমাদের কাছে আপনি চিঠি লিখবেন। আর বন্ধু শুনতে চেয়েছেন কে আমি ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান। তো আর অপেক্ষা নয়, চলো বন্ধুর পছন্দের গান দিয়ে আজকের রূপালীর আয়োজন আমরা শুরু করি।
1: ঠিক তাই।

0: এবারে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ কাশিম সর্দার উলা ডুমুরিয়া খুলনা থেকে। তিনি বলে শুভেচ্ছা দিয়েছেন ইসমাইল হোসেন, লুৎফত জোয়াদ্দার, আফজাল মোল্লা, সালাউদ্দিন ও রবিউল খানকে। আর লিখেছেন, অনেকদিন পর সাদা কাগজে চিঠি লিখলাম, বর্তমান পোস্ট কার্ডের বড়ই অভাব। আচ্ছা, আর গান শুনতে চেয়েছেন ভয়ঙ্কর নারী ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে।
1: ধন্যবাদ বন্ধু, এত কষ্ট করে আমাদের কাছে লেখার জন্য। আপনারা সবসময় এরকম ভালোবাসা দিয়েই আমাদের সাথে থাকবেন, আর আপনার পছন্দের গান অবশ্যই শোনাবো। তো চলুন সবাই মিলে শুনে আসি ভয়ঙ্কর নারী ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, এবারে আমরা চলে যাব আপনাদের সেই গানগুলোর কাছে যে গানগুলো আপনারা আমাদের কাছে ফোন ইনের মাধ্যমে অনুরোধ করেছিলেন। শোনাব সাগরিকা ছায়াছবির গান, কুমার শানু ও মিতালী মুখার্জির কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আমাদের বাগেরহাটের বন্ধু উজ্জ্বল। আর এই গানটির পরেই আমরা ফিরে আসব ফোন ইন নিয়ে। ফোন করতে পারেন 01974 121970 এই নম্বরটিতে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনী, আর কথা দিয়েছিলাম যে গানের পরে ফিরে আসবো ফোন ইন পর্ব নিয়ে। আপনারা ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। তো প্রথমেই আমাদের সাথে কোন বন্ধুটি যুক্ত হয়ে গেলেন?
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
2: আমরা
1: সকলে ভালো আছি, বলুন।
2: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম, থানা মোরগঞ্জ জেলা বাগেরহাট
1: থেকে। জি ইব্রাহিম ভাই, বলুন।
2: আমি গান শুনতে চাই ছবি বাংলাস।
0: ঠিক আছে বন্ধু, গতকালই কিন্তু এই গানটি আমরা শুনিয়েছি, আপনার পছন্দে আরো একবার শোনাবো নিশ্চয়ই। সাথেই থাকবেন, ফোন করার জন্য ধন্যবাদ। নিচ্ছি এবারে ফোন কলটি, কে রয়েছেন?
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি ইসমাইল হোসেন, বাগমারা শেখগঞ্জ বগুড়া থেকে।
0: জি বন্ধু, বলুন।
3: জি আপু, কেমন আছেন সবাই?
0: আমরা তো সবাই অনেক বেশি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। ঠিক আছে, অবশ্যই শোনাবো, সাথেই থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে কথা হচ্ছে, নিচ্ছি এবারের বন্ধুর ফোন কলটি, কে রয়েছেন?
1: হ্যালো।
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
4: আমি সিরাজগঞ্জ থেকে আনা তারা গ্রাম দবিলে বলছি, ইসমাইল হোসেন।
0: জি ইসমাইল ভাই, বলুন।
4: নরম গরম ছবি, আমি আপনাদের নতুন কথা।
0: আচ্ছা আচ্ছা, অনেক অনেক অভিনন্দন আমাদের আয়োজনে, বলুন।
4: হয়তো ছবির নাম নরম গরম।
0: আচ্ছা, যে কোনো গান, নরম গরম, নরম গরম ছায়াছবি থেকে। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু, সাথেই থাকবেন, নিশ্চয় পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। নিচে এবারের বন্ধু ফোন কলটি, কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, কে রয়েছেন? হ্যাঁ, আমরা সকলেই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
5: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এমডি ওহিদুজ্জামান,
1: জি ভেড়ামারা কুষ্টিয়া থেকে। জি বলুন।
5: আমাকে গান শোনাবেন ছবির নাম অংশীদার, ছবি থেকে সাবিনা আসমিনের কণ্ঠে এই গানটি অবশ্যই শোনাবেন।
1: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে, আমাদের সাথেই থাকুন।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে আমাদের কথা হচ্ছে, নিচ্ছে এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন আমাদের সাথে?
6: হ্যালো।
0: হ্যালো,
6: আদাব দিদি।
0: জি আদাব বন্ধু, কে বলছিলেন, কোথা থেকে?
6: আমি মিলন বাবু, বয়রা বাজার।
0: জি
6: মেলাদুর না,
0: খুব কাছে না?
6: হ্যাঁ দিদি।
0: জি বলুন মিলন দাদা, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
6: রবির নাম প্রেম সজনী।
0: প্রেম সজনী,
6: প্রেম সজনী, শিল্পী ইন্দ্র কিশোর।
0: জি ঠিক আছে। আচ্ছা একটু দ্রুত বলতে হবে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য। প্রেম সজনী ছায়াছবি থেকে নিশ্চয়ই আমরা আপনাকে পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন আমাদের সাথে?
1: ওয়ালাইকুম আসসালাম,
7: আমি গোলখালি কয়রা থেকে শেখ রেজাউল বলছি।
1: জি রেজাউল ভাই, বলুন।
7: আমার সাথে আছে আমার মামা হারুন গাজী, আমি গান শুনতে ছবির নাম আনারকলি, শিল্পী রুনাওয়ালা, গানের শিরোনাম আমার মন বলে তুমি আসবে।
1: আচ্ছা
0: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য। 01974121970 এই নম্বরটিতে সরাসরি আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে, আপনাদের অনুরোধগুলো আমরা জেনে নিচ্ছি। আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন?
5: এম ওয়াশি, কুষ্টিয়া সদর।
0: জি ওয়াশিম ভাই। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওয়াসিম ভাই, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আমরা আপনাদের পছন্দের গান, সবার পছন্দের গানই সবসময় চেষ্টা করি শোনাতে, আপনার গান শোনাবো। নিচ্ছি এবারের বন্ধু ফোন কল, কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম,
8: আমার আসমা ও রুসমা, আপু কেমন আছেন?
1: সবাই, সব আপুরাই ভালো আছে, বলুন।
8: আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: জি
8: ঠিকানা জোড়া হরিনাগুন্ডা।
1: জি বলুন।
8: গান শোনাবেন আছে চরম আঘাত,
1: যে কোনো একটি গান, তাই তো?
0: ঠিক আছে বন্ধু রেজাউল, ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই আপনার পছন্দের গান আমরা শোনাতে চেষ্টা করব, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা, সাথেই থাকবেন আশা করছি। নিচ্ছি এবারের ফোন কলটি, কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম।
9: ভালো আছেন আপু?
1: হ্যাঁ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
9: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: হ্যাঁ খুব দ্রুতই আমরা সব অনুষ্ঠানে প্রচার করার চেষ্টা করছি, আশা করছি আপনার সাথে থাকলে সম্ভব হবে। ঠিক ঠিক আছে বন্ধু। বন্ধু আপনার নামটি কিন্তু বলেননি।
9: লালটু।
0: আচ্ছা ঠিক আছে লালটু ভাই, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। নেব রূপালীর আয়োজনের শেষ ফোনটি, কে রয়েছেন আমাদের সাথে? দুঃখিত ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর সময়ও স্বল্প আমাদের কাছে, এই কারণে আমরা চলে যাচ্ছি গানের কাছে। এবারে আপনাদেরকে শোনাবো রানী কুঠির বাকি ইতিহাস, এই ছায়াছবি থেকে গান সামিনা চৌধুরী ও আসিফের কণ্ঠে। গানটি শুনতে যে আমাদের কাছে অনুরোধ করেছিলেন এস এম আশরাফুজ্জামান কাজীপাড়া যশোরের বন্ধু, তো বন্ধু চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

এবারে মনের মতো বৌছা ছবি থেকে গান শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোহাম্মদ হাসান কাজী মহেশপুর ঝিনাইদহ থেকে।

এই গানটির সাথে শেষ হলো রূপালীর আজকের আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মৌমিতা সাহা এবং আসমাউল হোসনা। রূপালীর আয়োজনে সংকলন করেছেন মর্জিনা আক্তার এবং অনুষ্ঠানটির প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শের-ই বাংলা নগর আগারগাঁও ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। প্রিয় শ্রোতা, রিলে শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ শুনুন দেশের গান।

সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালের 500 বিশিষ্ট দ্বিতীয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে আমি শামীম মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এই ভবনে ইতিমধ্যে আপনারা জানেন যে এটি আধুনিক নিউরো চিকিৎসার সেবা নিয়ে শুরু হয়েছিল। এখানে আমরা গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সাবেক সফল প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 2006 সালের 23 অক্টোবর আনুষ্ঠানিক ভাবে এই নিউরো সায়েন্সের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। আজ সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং এই জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, এই হাসপাতালের যে নতুন ভবনটি রয়েছে, আপনারা জানেন যে প্রথমে 300 শয্যা নিয়ে কাজ শুরু হয়েছিল এবং পরে আরো 200 শয্যা সংযুক্ত হয়ে 500-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ক্রমবর্ধমান রোগীদের চাপ বিদ্যমান থাকায় এটি 500 শয্যায় উন্নীত করা হয়েছে। আরো নতুন 500 শয্যার একটি নতুন ইউনিট চালু করা হয়েছে। সব মিলে 1000 শয্যা বিশিষ্ট একটি আধুনিক নিউরো রোগীদের সেবায় নিয়োজিত হাসপাতালটি আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। এখানে বিশ্বত স্ট্রোক দুর্ঘটনা, মস্তিষ্ক জনিত আঘাতপ্রাপ্ত রোগী, পাশাপাশি পার্কিনসন্স, ডেমেনশিয়া, জিবিএস, মেরিজি, হাইড্রোকেফালা সহ বিভিন্ন স্নায়ু রোগের নিয়মিত চিকিৎসা চলে। আপনাদের জানিয়ে রাখতে চাই, হাসপাতাল ভবন এ 3টি বেসমেন্ট সহ 15 তলা বিশিষ্ট মেন্স ইউনিট, 2 সম্পূর্ণ সেন্ট্রাল এসিসি সিস্টেম, যেটি দেশের কোন সরকারি চিকিৎসা কেন্দ্রে প্রথম সংযোজন। এছাড়া সড়ক দুর্ঘটনা, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বা যানবাহন দুর্ঘটনায় আহতদের জন্য 100 শয্যা বিশেষায়িত ট্রমা ইউনিট রয়েছে এখানে, যেখানে 24 ঘন্টা অস্ত্রোপচার সুবিধা রয়েছে। 100 শয্যা বিশেষায়িত ট্রমা ইউনিট রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি। 4টি ওটির মধ্যে 2টি মডুলার ওটি রয়েছে, যেখানে জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে অস্ত্রোপচারের জন্য বিশেষ ধরনের অপারেশন থিয়েটারের ব্যবস্থা রয়েছে। এখানে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক এই ওটিতে অস্ত্রোপচার হওয়া রোগীদের ইনফেকশন সংক্রমণ ঝুঁকি থাকে না। এই আধুনিক ব্যবস্থাটি এখানে সংযোজন করা হয়েছে। নতুন হাসপাতাল ভবনটি 1 ফ্লোর থেকে অন্য ফ্লোরে রোগী স্থানান্তরের সুবিধায় 1তলা থেকে 3তলা পর্যন্ত স্কেলেটন অর্থাৎ চলন্ত সিঁড়ি রয়েছে। এগুলি কোন সরকারি হাসপাতালে প্রথম সংযোজন। 40 শয্যার আইসিইউ, 20 শয্যার এইচডিপিও, 24টি পোস্ট অপারেটিভ, 122টি টেলিন, 62টি ভেন্টিলেটর, 1টি ক্যাথল্যাব, 2টি এমআরআই, 2টি সিটি স্ক্যান মেশিন এই নতুন ভবনে বসানো হয়েছে এবং অত্যাধুনিক অটোক্লেভ, যেটি দিয়ে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করা হয় সেটির ব্যবস্থা রয়েছে। চিকিৎসা বর্জ্য অপসারণের সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম, ব্রিথিং অক্সিজেন প্ল্যান্ট ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন মাননীয় মন্ত্রীকে এখানে দেখতে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে এসেই প্রথমে এখানে ফল উন্মোচন করবেন, বৃক্ষরোপণ করবেন এবং পরবর্তী সময় তিনি মূল অডিটোরিয়াম, যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে এসে আজকের এই মূল অনুষ্ঠানে যোগ দেবেন। তখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় আছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানটি শুরু হবে, তখন আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবো। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক

0: বললেন এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি তার সঙ্গে এখন মনোযোগ পরিচালনা করা হচ্ছে।
1: নিউরো সায়েন্স হসপিটালের এক্সপ্যানশন ভবন শুভ উদ্বোধন করা হচ্ছে। আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে এই প্রতিষ্ঠানকে এদেশের মানুষের জন্য একটি আদর্শ চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তার পরিবারের সকল সদস্যদেরকে সেহাত আফিয়াত এবং নেক হায়াত নসিব করুন। ইয়া রব্বুল আলামিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম রিয়াউর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি রিয়াউর রহমান এবং মরহুম আশপাশের হত্যা কুকুর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন এই হাসপাতাল সহ সারা বাংলাদেশে যত রোগী আছে সকল রোগীদেরকে সেফায়ে কামেলা নসিব করে দিন। যারা রোগীদের সেবা করছেন যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে তাদের এই সেবাকে আপনার সত্তার খিদমত হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ শেষ কথা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি যেন সঠিক পরিচালনার মাধ্যমে এদেশের মানুষকে সাথে নিয়ে এদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত আদর্শ দেশ হিসেবে তুলে ধরতে পারেন সেই তৌফিক দান করুন।
2: রহমান বেলুন উড়িয়ে আজকের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবেন। সহযোগিতায় রয়েছেন ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম ও ডাক্তার রুহুল মুতাদি। এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রাণপ্রিয় ডাক্তার জুবাইদা রহমান শান্তি পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সাথে বিশেষ অতিথিবৃন্দ একসাথে আকাশে পায়রা উড়িয়ে শান্তি সম্প্রীতির এই উৎসবে অংশগ্রহণ করবেন। সহযোগিতায় রয়েছেন এম সাইফুদ্দিন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদ হাসান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, ডাক্তার মোহাম্মদ রাশেদ রেজা। এখন ভবন প্রাঙ্গণকে স্মরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রাণপ্রিয় তার সহধর্মিণী একটি নীল গাছের চারা রোপণ করবেন। এই নীল গাছ আন্তর্জাতিক ভাবে জিয়াশ্রী নামে পরিচিত। ইভেন সহযোগিতায় রয়েছেন ডাক্তার হাসান মেহবুব ও ডাক্তার মোহাম্মদ বায়েজিদুর রহমান। আজকের এই সময় ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রইবে। আজকের এই মুহূর্তে এই অনুপ্রেরণা সবাইকে সফল সুন্দর আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে, অনুপ্রাণিত করবে। আজকের এই সময় স্মৃতির পাতায় অম্লান হয়ে যাবে, চিরস্মরণীয় হয়ে যাবে।

এখন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশিষ্ট বিজ্ঞ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত পাঁচতলা সজ্জা বিশিষ্ট নতুন ভবন পরিদর্শন করবেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি,

শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমান এখানে এসে পদক উন্মোচন করলেন, দোয়া করলেন এবং একই সঙ্গে একটি নিম গাছের চারা রোপণ করলেন। তার সঙ্গে রয়েছেন তাঁর সুযোগপত্নী বিষ্টকারী বৈশিষ্ট ইউরোমন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান, রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডেন চাইল্ড হোসেন, রয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকর হোসেন, প্রতিমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী এখন ঘুরে ঘুরে এই যে নতুন যে 500 শয্যার বিশিষ্ট হাসপাতালটি আজকে উদ্বোধন করলেন, তিনি এটি ঘুরে ঘুরে এখন দেখবেন, পরিদর্শন করবেন। পরিদর্শনের পর তিনি এখানে এসে মূল যে অনুষ্ঠানটি হবে সেখানে এসে উপস্থিত হবেন। শ্রোতা বন্ধুরা, এই মূল অনুষ্ঠানের আসার আগ পর্যন্ত চলুন

0: হাসপাতালের নতুন ভবন পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মূল অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হচ্ছেন। আমরা অনুষ্ঠানটি এখন সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: করতালির মাধ্যমে স্বাগত জানাব। শুভবৃন্দ, আজকের এই মহতি অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদা জান্নাত মাধন। শুধু মণ্ডলী, আজকের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আধুনিক, সমৃদ্ধ, মানবিক, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। উপস্থিত রয়েছেন আজকে অন্যতম বিশেষ অতিথি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও মাননীয় ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাক্তার জুবায়দা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর MA মুহিত এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপস্থিত রয়েছেন ডক্টর FM জিয়াউদ্দিন হায়দার, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, সম্মানিত সচিব স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খসরু। শুধু মণ্ডলী, এখন পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত। সকলকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

0: জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এখন প্রদর্শিত হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র।
1: 12 এপ্রিল 2026, হাম মহামারীর মধ্যে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন স্বাস্থ্য প্রশাসক ডক্টর শঙ্কর প্রসাদ অধিকারী। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে দ্রুত স্থানান্তর করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। হাসপাতালের দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দল আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব নেন। নিরলস প্রচেষ্টায় দেশের মাটিতেই তিনি পান সর্বোচ্চ মানের চিকিৎসা। আজ ডক্টর শঙ্কর সুস্থ হয়ে ফিরে এসেছেন হাসি মুখে, আর এর মাধ্যমে সরকারের সাশ্রয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। তার মতো অসংখ্য রোগীর আস্থার প্রতিদান হিসেবেই আজ উন্মোচিত হতে চলেছে হাসপাতালের সম্প্রসারিত ভবন। তবে গল্পের শুরুটা কিন্তু এখানে নয়, শুরুটা হয়েছিল আরো অনেক আগে। 70-এর দশকের শেষ ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে রোগভিত্তিক বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার নতুন যাত্রা শুরু হয়। ফলশ্রুতিতে তৈরি হয় হেলথ জোন শেরেবাংলা নগর। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে নিউরো রোগীদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠান তৈরির সিদ্ধান্ত হয় এবং 2006 সালের 23 অক্টোবর তিনি এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর কাজী দীন মোহাম্মদ। বর্তমান পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান খানের নেতৃত্বে আধুনিক চিকিৎসা সেবা, অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক শিক্ষা, গবেষণা এবং রোগী কেন্দ্রিক সেবার পরিধি আরও সম্প্রসারিত হয়েছে। একজন নিউরো রোগীর প্রয়োজনীয় সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা সক্ষমতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের নিউরো চিকিৎসা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখানে রয়েছে 100 শয্যার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্ট্রোক ইউনিট, যেখানে আইভি থ্রম্বোলাইসিসের মতো আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। ব্রেইন টিউমার চিকিৎসায় অ্যাভেক ক্রেনিওটোমিয়ার মতো অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল পদ্ধতি নিয়মিত প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত 800-এর অধিক ব্রেইন বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে, যা উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ। মুভমেন্ট ডিসঅর্ডার রোগীদের জন্য রয়েছে বিশেষায়িত ক্লিনিক এবং ফাংশনাল নিউরো সার্জারি এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এর মতো আধুনিক ও মিনিমালি ইনভেসিভ প্রযুক্তির মাধ্যমে দেশের স্পাইন রোগীরা উন্নত মানের চিকিৎসা সেবা লাভ করছেন। ভবিষ্যতে নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসায় আরও নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বর্তমান পরিচালকের পরিকল্পনায় রোবোটিক সার্জারি চালুর উদ্যোগ রয়েছে। একটি হাসপাতালের সীমানা শুধু তার ওয়ার্ড কিংবা করিডোরে নয়, তার গবেষণার মধ্য দিয়ে তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। 2016 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মানের ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট এবং GBS সেন্টার অব এক্সিলেন্স হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি। নিউরো সার্জারি এবং শিশু নিউরো সার্জারি বিভাগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু গবেষণা চলমান আছে। এ হাসপাতালের একজন চিকিৎসক দেশীয় লাইফ সাপোর্ট মেশিনের প্রোটোটাইপ ভেন্টাস আবিষ্কারের সাথে যুক্ত আছেন। একটি হাসপাতাল শুধু রোগীর চিকিৎসা করে না, সে ভবিষ্যৎও তৈরি করে। এখানে MD, MS, FCPS এবং ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে তৈরি হচ্ছেন আগামী দিনের নিউরোলজিস্ট ও নিউরোসার্জন। মর্নিং সেশন, জার্নাল ক্লাব, কন্টিনিউইং মেডিকেল এডুকেশন, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, জ্ঞানচর্চার এই ধারাবাহিকতাই গড়ে তুলছে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান। জাতীয় সংকটের সময় একটি হাসপাতালের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। 2024 সালের জুলাইয়ে অগণিত আহত মানুষকে চিকিৎসা দিতে এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং প্রতিটি স্বাস্থ্যকর্মী দিন রাত এক করে কাজ করেছেন। ক্লান্তি ছিল, কিন্তু দায়িত্বের কাছে ক্লান্তি হার মেনেছিল, কারণ প্রতিটি জীবন ছিল সমান মূল্যবান। একটি হাসপাতালের পরিচয় শুধু তার দেয়াল নয়, তার মানুষ, পরিচালক, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, প্রতিটি মানুষ একটি জীবনের দায়িত্ব বহন করেন নীরবে নিঃস্বার্থভাবে। সময়ের সঙ্গে বদলেছে অবকাঠামো, বদলেছে প্রযুক্তি, বদলেছে চিকিৎসার পরিধি। নতুন ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি ভবিষ্যতের প্রতি বাংলাদেশের অঙ্গীকার। একটি হাসপাতালের সাফল্য লুকিয়ে থাকে একজন মায়ের হাসিতে, একটি শিশুর ভবিষ্যতে। প্রতিটি সুস্থ হয়ে ওঠা মানুষ এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন। চিকিৎসায় উৎকর্ষ, গবেষণায় অগ্রগতি, শিক্ষায় নেতৃত্ব আর মানব সেবায় অবিচল এক জাতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।
0: প্রদর্শিত হল এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান খসরু।

বিসমিল্লাহিরমানুরহিম। সম্মানিত সুধী, 2006 সালের 23 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের নিউরোসার্জিক্যাল রোগের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এই আগারগাঁয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ তার জন্মদিন। এই শুভদিনে তার সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের 500 শয্যা বিশিষ্ট নতুন এক্সটেনশন ভবন উদ্বোধন করলেন। আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত আছেন, ডাক্তার জোবেদা রহমান বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। 2006 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করার 6 বছর পর 2012 সালে এই প্রতিষ্ঠানটি 300 বেডের একটি হসপিটাল হিসেবে তার যাত্রা শুরু করে, কিন্তু ক্রমাগত চাহিদার পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে এটিকে 500 বেডের হসপিটালে পরিণত করা হয়। আজ সেই 500 বেডের হসপিটাল আজকে 1000 বেডের হসপিটালে পরিণত হতে যাচ্ছে। বিদ্যমান 100 বেডের স্ট্রোক ইউনিটের পাশাপাশি আমরা এই নতুন ভবনে 100 বেডের ট্রমা সার্জারির জন্য, নিউরোট্রমার জন্য আমরা 100 বেডের ওয়ার্ড করেছি। আমাদের 32টি আইসিইউ এর পাশাপাশি নতুন ভবনে আমরা 36টি আরও নতুন আইসিইউ সংযোজন করেছি। আমাদের 8টি অপারেশন থিয়েটার রয়েছে, তার সঙ্গে আরও 4টি নতুন আধুনিক অপারেশন থিয়েটার সংযোজন করেছি। আমাদের 2টি ক্যাথল্যাব রয়েছে, তার পাশাপাশি আমরা নতুন ভবনে আরও 1টি ক্যাথল্যাব সংযোজন করেছি। সম্মানিত সুধী, নিউরোসায়েন্স হাসপাতাল দেশের স্নায়ুরোগের একমাত্র পূর্ণাঙ্গ ও বিশেষায়িত হাসপাতাল। এখানে কম্প্রিহেন্সিভ স্ট্রোক ম্যানেজমেন্ট, স্ট্রোক সার্জারি, নিউরো ইন্টারভেনশন, এমার্জেন্সি সার্জারি, মস্তিষ্কে রক্তনালীর বাইপাস সার্জারি, মাইক্রোস্কোপিক, এন্ডোস্কোপিক এবং এক্সোস্কোপিক নিউরো সার্জারি এখানে করা হয়। পাশাপাশি মিনিমালি ইনভেসিভ এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সুবিধা রয়েছে। নিউরো রিহ্যাবিলিটেশন, নিউরোপ্যাথোলজি, নিউরো রেডিওলজি, শিশু নিউরোলজি এবং মুভমেন্ট ডিজর্ডার সহ নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সেবা এখানে প্রদান করা হয়। এখানে প্রতিদিন বিভাগে প্রায় 2000-এর অধিক রোগীর সেবা দেওয়া হয়, পাশাপাশি প্রতিদিন এমার্জেন্সিতে প্রায় 150 রোগীর সেবা প্রদান করে থাকি। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি এই হাসপাতাল নিউরো বিষয়ক দক্ষ চিকিৎসক তৈরির উদ্দেশ্যে MD এবং MS পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু রয়েছে, পাশাপাশি FCBS চিকিৎসকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। অত্র হাসপাতাল বিভিন্ন ধরনের জটিল বৈজ্ঞানিক গবেষণার কাজেও জড়িত রয়েছে। হাসপাতালের ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট ICDDRB সাথে যৌথভাবে বিভিন্ন ধরনের জটিল রোগের ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে থাকে। এছাড়া নিউরোলজি, নিউরোসার্জারি এবং শিশু নিউরোলজিতে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, নিউরোসার্জারি হাসপাতাল বাংলাদেশের সেন্টার অফ এক্সিলেন্স এবং অন্যান্য সকল সরকারি হাসপাতাল থেকে একদম ইউনিক, কারণ এটি এশিয়া মহাদেশের অন্যতম ব্যস্ত নিউরো রোগের চিকিৎসা কেন্দ্র, যেখানে সর্বাধুনিক প্রযুক্তি সমন্বয়ে নিউরোসার্জারির ব্যবস্থা রয়েছে। এখানে 24 ঘন্টা সর্বদা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি নিউরোট্রমা সার্জারি, স্ট্রোক সার্জারি এবং ভাস্কুলার সার্জারির সুবিধা রয়েছে। এটি দেশের একমাত্র চিকিৎসা কেন্দ্র যেখানে নিয়মিত ব্রেনের বাইপাস সার্জারি হয়, যা বাংলাদেশে কেন এশিয়ার মধ্যেই বিরল। এটি বাংলাদেশের একমাত্র সেন্টার যেখানে মুভমেন্ট ডিজর্ডারের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। দেশের প্রধান নিউরো ইন্টারভেনশন সেন্টার, যেখানে হার্টের এনজিওগ্রামের মতো এখানেও আমরা ব্রেনের এনজিওগ্রাম করে থাকি এবং মস্তিষ্কের রক্তনালীর স্ট্যান্টিং, কয়েলিং বিভিন্ন ইন্টারভেনশন করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মানুষের ক্রমাগত চাহিদার পরিপ্রেক্ষিতে অচিরেই নিউরোসায়েন্স আরও বর্ধিত করার প্রয়োজন পড়বে। এই প্রতিষ্ঠানকে বর্ধিত করার জন্য পাশেই সরকারি খালি জায়গা রয়েছে, যা বরাদ্দ দিলে ভবিষ্যতে এটি বৃদ্ধি করা সম্ভব। চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য আগারগাঁও সরকারি আবাসিক এরিয়াতে খালি জায়গায় নিউরোসায়েন্সের কর্মকর্তা কর্মচারীদের জন্য জায়গা বরাদ্দ করা যেতে পারে। দেশের পুরাতন 8টি মেডিকেল কলেজে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা যেতে পারে। এতে করে
দেশের একমাত্র এই নিউরোসায়েন্স সেন্টারের উপরে রোগীদের অতিরিক্ত চাপ কিছুটা হলেও কমবে। এই প্রতিষ্ঠানে আমরা রোবোটিক সার্জারি সংযোজন করতে চাই হাইব্রিড অপারেশন থিয়েটার, যেখানে অপারেশন থিয়েটারের মধ্যেই সিটি স্ক্যানার থাকবে, যা আমাদের সার্জনদেরকে সঠিক সার্জিক্যাল

0: নতুন প্রযুক্তি, স্টেরিওটেকটিক রেডিও সার্জারি যেমন সাইবার নাইফ সার্জারি আমরা সংযোজন করতে চাই। নিউরো ডিজেবল শিশুদের চিকিৎসার জন্য একটি আধুনিক কম্প্রিহেন্সিভ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমরা এখানে স্থাপন করতে চাই। চাই একটি জেনেটিক ল্যাব যা হতে পারে বাংলাদেশের প্রথম জেনেটিক ডিজিজ নির্ণয়ের প্রাণ কেন্দ্র। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সুচিকিৎসা দেওয়ার জন্য দরকার প্রশিক্ষিত চিকিৎসক, সেজন্য আমরা স্থাপন করতে চাই স্কিল ল্যাব। এই সকল কার্যক্রমের জন্য পুরাতন ভবন সংস্কার ও বর্ধিত করার প্রয়োজন। ইনশাল্লাহ আপনার দিক নির্দেশনা পেলে অচিরেই প্রায়োরিটি ভিত্তিতে আমরা সকল উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে দেশের মানুষের অধিকতর নিউরোসার্জিক্যাল সেবা দিতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, গত এক বছরে আমরা 34 কোটি টাকা রাজস্ব আদায় করেছি। ইনশাল্লাহ নতুন ভবন সংযোজন হলে এই রাজস্ব আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানে এসে আসন অলঙ্কৃত করার জন্য এবং আমাদের বিশেষ অতিথি ডাক্তার জুবাইদুর রহমান, যিনি আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি। মাননীয় প্রধান অতিথি এবং ডাক্তার জুবাইদুর রহমান, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সকল কর্মচারী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননার স্মারক উপহার দেবেন প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খসরু।

মাননীয় প্রধানমন্ত্রীকে সম্প্রসারিত ভবনের পেইন্টিং উপহার দেবেন প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া এবং অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ সাইফুদ্দিন।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেওয়া হচ্ছে। এখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবায়দা রহমানকে পেন্সিল স্কেচ উপহার দেবেন ডাক্তার আসিফুর রহমান সৈকত এবং ডাক্তার মোহাম্মদ বশির আহমেদ।

0: ধন্যবাদ। এখন বিশেষ অতিথির বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সম্মানিত সচিব জনাব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি মহোদয়, উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রতিমন্ত্রী মহোদয়গণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সহকর্মী চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যসেবা বিভাগের সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। প্রিয় সুধীমণ্ডলী, আজকে আমরা যদি এখন এমন একটা পরিস্থিতির কথা চিন্তা করি যে একটি পরিবার

0: এর একজন সদস্য হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তিনি তার এক পাশ নাড়াতে পারছেন না, বুঝতে পারছেন না পরিবার কোথায় গেলে দ্রুত ও সঠিক চিকিৎসা পাওয়া যাবে। কয়েক বছর আগেও এমন অনেক পরিবারের সামনে এই সংকটাপন্ন মুহূর্তে একটাই পথ খোলা ছিল, বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করা, কিংবা যারা সামর্থ্যহীন তাদেরকে ধুকে ধুকে আস্তে আস্তে হয়তো জীবন বিপন্নের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আজ সেই বাস্তবতা বদলিয়েছে, কারণ আমরা আজ দাঁড়িয়ে আছি এমন একটি প্রতিষ্ঠানে যেখানে আছে সরকারি ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রোক চিকিৎসা কেন্দ্র, 500 শয্যার কম্প্রিহেন্সিভ স্ট্রোক ম্যানেজমেন্ট ইউনিট। এখানে হয় বিশ্বের অত্যন্ত সূক্ষ্ম এবং সফল চিকিৎসা, যেটাকে বলা হয় সেরিব্রো ভাস্কুলার বাইপাস সার্জারি, যেটা অত্যন্ত জটিল কিন্তু জীবন রক্ষাকারী। এ ধরনের অপারেশন সংখ্যার দিক থেকে এই প্রতিষ্ঠান উপমহাদেশেরই শুধু নয়, সারা বিশ্বেও একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। তাই এটি আমাদের অত্যন্ত গর্বের একটি প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী, আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালস এর সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধনের এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আপনার উপস্থিতি দেশের স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার একটি শক্তিশালী বার্তা বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী, আর এই প্রতিষ্ঠান শুধু একটি হাসপাতাল নয়, এটি বাংলাদেশের একটি সক্ষমতার প্রতীক। এখানে প্রতিদিন প্রায় 3,000-এরও বেশি মানুষ বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন, অনেকেই প্রায় বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পাচ্ছেন। একজন দিনমজুর, একজন কৃষক, একজন গৃহিণী, একজন প্রবীণ মানুষ স্ট্রোক বা স্নায়ুর জটিল রোগে আক্রান্ত হয়েও আজ তিনি আর একা নন। তাদের জন্য এই প্রতিষ্ঠানের দরজা খোলা। এই প্রতিষ্ঠান বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারের প্রাণঘাতী ও ব্যয়বহুল রোগের চিকিৎসা দেশেই সুলভ মূল্যে নিশ্চিত করার অঙ্গীকার। আজকে আমাদের প্রত্যাশা শুধু এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নিউরোসায়েন্সের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানে বিশ্বমানের চিকিৎসা হবে, উন্নতমানের প্রশিক্ষণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবারও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী, আপনাকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সহকর্মী উপস্থিতি বৃন্দকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।
1: অনেক ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। এখন বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এফ এম জিয়াউদ্দিন হায়দার মহোদয়কে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের সকলের শ্রদ্ধেয় গিয়ারোবান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান, সম্মানিত মন্ত্রীবর্গ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে গভীর তাৎপর্যের। দেশের স্নায়ু রোগের চিকিৎসার সর্বোচ্চ বিশেষায়িত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল নতুন সুপার স্পেশালাইজড উইং আজ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই হাসপাতাল বাংলাদেশের স্ট্রোক, মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের জটিল রোগে আক্রান্ত মানুষের শেষ ভরসার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এখানে আসেন। রোগীর এই বিশাল চাপ সামলাতে আমাদের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সীমিত সক্ষমতার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা জানি শুধু চিকিৎসকদের দক্ষতা, আন্তরিকতার দিয়ে ক্রমবর্ধমান রোগীর চাপ মোকাবেলা করা সম্ভব নয়। প্রয়োজন আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত শয্যা, দক্ষ জনবল এবং বিশেষ করে সংকটাপন্ন রোগীদের জন্য উচ্চমানের বিশেষায়িত সেবা। আজ উদ্বোধন হওয়া এই সুপার স্পেশালাইজড উইং সে সক্ষমতা আরও বাড়াবে। এর ফলে স্ট্রোক সহ জটিল মস্তিষ্ক ও স্নায়ুবিক আক্রান্ত আরও বেশি সংক্রমণ রোগীকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজ বেগম খালেদা জিয়ার জন্মদিনে মানুষের জীবন বাঁচানোর জন্য একটি সুপার স্পেশালাইজড চিকিৎসা ইউনিটের উদ্বোধনের চেয়ে অর্থবহ শ্রদ্ধা আর কি হতে পারে। যিনি সারা জীবন বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তার জন্মদিনে আমরা যদি আরও কিছু মানুষের জীবন বাঁচানোর সক্ষমতা তৈরি করতে পারি, সেটাই হবে তার প্রতি আমাদের শ্রদ্ধার এক অনন্য প্রকাশ। প্রতিহিংসা নয় সেবা, ঐক্য নয় বিভাজন নয় ঐক্য, অতীতের অন্যায় পুনরাবৃত্তি নয় ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণ, এই হোক আজকের দিনের অঙ্গীকার। আসুন বেগম খালেদা জিয়ার স্মৃতি এবং সংগ্রামকে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে একটি সুস্থ, মানবিক, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। শুধু মণ্ডলী, এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে।
3: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আজ এই ইনস্টিটিউটের সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং আরও যারা উপস্থিত আছেন, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি খুব দীর্ঘ বক্তৃতা দেব না, আমাদের আরও বক্তারা আছেন সম্মানিত, আমরা তাদের থেকে শুনব। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলে শেষ করতে চাই। এই আজকের এই অনুষ্ঠানটি যে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানটির নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা সবাই জানি এই প্রতিষ্ঠানে যে হাসপাতাল অংশটুকু সেটি অত্যন্ত আধুনিক, এবং আজকে আমরা ডকুমেন্টারির মাধ্যমেও দেখেছি, ঘুরেও এসেছি। এটি একটি জাতীয় পর্যায়ের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য সম্মানিত ডিরেক্টর এবং আপনাদের সকল চিকিৎসক এবং কর্মকর্তা, নার্স এবং স্বাস্থ্যকর্মী সকলকে জানাই অভিনন্দন। যে বিষয়টি আমি তুলে ধরতে চাই, দেশে বিদেশে এই ধরনের সেন্টার অফ এক্সেলেন্স যেগুলো ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল হয়ে থাকে, আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমাদের হসপিটাল অংশটুকু আমরা করে ফেলেছি, এটাকে সামনে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা আমরা পেয়েছি। একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সে কিন্তু শুধুই হাসপাতাল নয়, তার প্রধান কাজ জ্ঞান সৃষ্টি করা। সেন্টার অফ এক্সেলেন্সে, বায়োমেডিক্যাল সায়েন্সে, ট্রিটমেন্ট মডালিটিতে নতুন জ্ঞানের উদ্ভব করা এবং সেটার জন্য রিসার্চ করা, ইনোভেশন, এটা হচ্ছে এই ইনস্টিটিউটের সর্বোচ্চ লক্ষ্য হওয়া প্রয়োজন। আমি আমাদের সরকারের পক্ষ থেকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীও এই রিসার্চ অ্যান্ড ইনোভেশনে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, এবং এই হাসপাতালেরই একজন চিকিৎসক কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদেরকে তার একটা ইনোভেশন দেখিয়ে এসেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই ইনোভেশনটাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সরকারি সহযোগিতা দেওয়ার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। আমি ডিরেক্টর এবং যারা এখানে আছেন আপনারা, তাদেরকে অনুরোধ করব, আমি মনে করি এই ইনস্টিটিউটের পটেনশিয়াল আছে ইংল্যান্ডের, আমেরিকার বড় বড় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সঙ্গে টুইনিং করার এবং জয়েন্ট কোলাবোরেটিভ রিসার্চ তৈরি করার। এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO-র একটি উইং আছে যারা এই নিউরোসায়েন্স এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে ফোকাস করে, তাদের একটা কোলাবোরেটিং সেন্টার হওয়ার জন্য আপনাদের কাজ শুরু করা উচিত, এবং আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। দ্বিতীয় যে কথাটি বলতে চাই শেষ করার আগে, এগেইন, ইনস্টিটিউটের কাজ হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, ট্রেনিং অ্যান্ড টিচিং, এবং তিন নম্বর হচ্ছে সার্ভিস ডেলিভারি। তিন নম্বরটা আমরা এগিয়েছি, এক নম্বরটা নিয়ে বললাম, দ্বিতীয়টা হচ্ছে টিচিং এবং ট্রেনিং। এ বিষয়ে আপনারা ইতিমধ্যে আমাদের যে ফর্মাল স্ট্রাকচার ট্রেনিং আছে, MD, MS, FCPS প্রোগ্রাম, সেখানে আমাদের নতুন জেনারেশনের নিউরো সার্জন এবং নিউরো মেডিসিনে যারা স্পেশালিস্ট হচ্ছেন তাদের ট্রেনিং দিচ্ছেন। এ ব্যাপারেও আমি মনে করি আপনাদের ক্যাপাসিটি আছে আরো বেশি সংখ্যক তরুণ চিকিৎসককে এই উচ্চতর প্রশিক্ষণের জন্য আপনাদের এনরোল করার সুযোগ তৈরি করা উচিত। সে ব্যাপারে কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং অন্যান্য যারা অথরিটি আছে তাদের সঙ্গে আপনারা কাজ করলে আমাদের খুব বেশি প্রয়োজন হবে আরো বেশি সংখ্যায় এই নিউরোসায়েন্সের বিশেষজ্ঞদের। শেষ কথাটি হচ্ছে সেবার যে ব্যাপারটি, সেটি আমি মনে করি আমাদের লক্ষ্য থাকা উচিত যে আগামী 5 বছরে অন্তত ধাপে ধাপে এই স্ট্রোকের কষ্ট করা রোগী, আমাদের বাবা মারা, আমাদের আত্মীয়রা, আমাদের কর্মক্ষম পরিবারের সদস্যরা যখন আক্রান্ত হচ্ছেন সারা দেশ থেকে কিন্তু এখানে আসতে হচ্ছে, অন্তত বিভাগীয় পর্যায়ে এই ধরনের একটি করে বিশেষায়িত হসপিটাল ভবিষ্যতে তৈরি করার আমাদের প্রয়োজন আমাদের জনসংখ্যার নিরিখে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জোবায়ের রহমানকে আজকের এই অনুষ্ঠানে থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আল্লাহ হাফেজ।
1: আপনাকে অনেক ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুরোধ করছি বক্তব্য প্রদানের জন্য।
4: আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের বিশিষ্ট বিশেষ অতিথি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, উপস্থিত মন্ত্রীবর্গ, কর্মকর্তাবৃন্দ, আমার অত্যন্ত প্রিয় সম্মানিত চিকিৎসকবৃন্দ, নার্সেস, মিডিয়া নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের অনুষ্ঠানে আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। যখন ঢুকলাম ডান দিকে একটি বড় ফলক 2006 সালের 23 অক্টোবর, দেশমাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নিউরোসায়েন্স প্রতিষ্ঠানের প্রথম উদ্বোধন করেছিলেন, যা দেখলাম ডুকতে হাতের ডানে। আর আজকে ফ্যাসিস্টদের হিংসার অনলের কুণ্ডলী থেকে বেরিয়ে আসা, যাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর পরিকল্পনা করেছিল, সকল বাধাকে পেরিয়ে, সকল রাজনৈতিক প্রতিহিংসাকে পদদলিত করে আজকে যিনি আমাদের প্রধান অতিথি, সেই বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান বাম দিকে উদ্বোধনী ফলক লাগালেন এই নিউরোসায়েন্সের অত্যাধুনিক হাসপাতালের। এই যে রাজনৈতিক কত গর্বের, রাজনৈতিক ইতিহাসের কত বড় বিজয়, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই প্রান্তে এই পরিবারকে আজকে নিয়ে এসেছে, সেজন্য প্রথমে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আল্লাহর কাছে দোয়া করি, ওনার মাগফিরাত কামনা করি, মাগফিরাত কামনা করি বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন বেহেস নসিব করেন। প্রিয় শ্রোতৃবৃন্দ, আজকের এই নিউরোসায়েন্স আমাদের ডাক্তারগণ, আমি একটি কথা বলেই শেষ করব, উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বিল্ড আপ, তার প্রমাণ শঙ্করের চিকিৎসা আমাদের এইখানে ডাক্তাররা রেখেছে, যা অসম্ভব ছিল। শঙ্করের স্ত্রী আমার পায়ে পড়ে গিয়েছিল বিদেশ পাঠানোর জন্য, আমাদের ডাক্তাররা বলেছিলেন ইনশাল্লাহ উই ক্যান এবং আমরা পারব, এবং আমাদের ডাক্তাররা তা করে দেখিয়েছেন। শঙ্কর নিজ পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন, আবার এসেছেন দ্বিতীয় দাপের চিকিৎসা নিতে। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার ডাক্তার। হ্যাঁ, সমালোচনা থাকবে, কিন্তু আমি বুক ভরে বলতে চাই, আপনারা ডাক্তার আমাদের দেশের, আপনারা গর্বিত সন্তান এই জাতির, আপনারা সবচেয়ে মেধাপূর্ণ মানুষ, আমরা আপনাদের পাশে আছি। আরেকটি বিল্ডিংয়ের কথা বলেছে, ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেশের সেবা দিয়ে যান। যদি রুগীর চাপ থাকে যে খালি জায়গা আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা আরও পরিবর্ধন করার জন্য আপনাদের পাশে আছি। এটা বলে গেলাম, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই, ফ্যাসিস্টদের নতুন দূষণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে, গণতান্ত্রিক বর্তমান চলমান কাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে নতুন ফেসিবাদের প্রজন্মের সৃষ্টি হয়েছে, যারা কথায় কথায় বিনা কারণে বিনা উস্কানিতে বাজে বাজে কথা বলে যাচ্ছে, আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে যাচ্ছে। আজকে আমাদের ইউনাইটেড হতে হবে, ব্যক্তির রসারসি ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উই হ্যাভ টু ফাইট এগেনস্ট দ্য নিউ ফেসিজম। আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে সুসংহত রাখতে হবে, শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ সৃষ্টি করার প্রত্যয়ে আজকে যাত্রা শুরু করতে হবে। এই বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে খসরুকে, ডাক্তার খসরু এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: অসংখ্য ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। শুধু মণ্ডলী এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
5: বিসমিল্লাহ রহমানুর রহিম। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হসপিটালের আজকের এই দ্বিতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট মেধাবী চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যগণ, সম্মানিত আমন্ত্রিত অতিথিগণ, আসসালামু আলাইকুম। অন্যদের জন্য শুভেচ্ছা। যেটুকু ওনারা বলেছেন আমি ওখানে পুনরাবৃত্তি কিচ্ছু করব না মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আমি জানি আপনার অনেক প্রোগ্রাম রয়েছে আজকে। আমি শুধু এটুকু বলতে চাই, মুহিত যেভাবে বলে গেছে যে হসপিটালের সেবা, চিকিৎসা, শিক্ষা, আরেকটা হচ্ছে অক্সিলারি ফোর্স অর্থাৎ নার্সেস এন্ড প্যারামেডিক্স, ইনাদের যদি ভালো প্রশিক্ষণ না হয়, ইনাদেরকে যদি আমরা ট্রেন আপ করতে না পারি, তাহলে চিকিৎসকরা অপারেশন করবে, পোস্ট অপারেটিভে রোগী যাবে, আইসিউতে রোগী যাবে, এবং পরবর্তীতে তাদের যে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার দায়িত্ব যাদের উপর, তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। কাজেই আমার মনে হয় এই দিকটাও বর্তমান পরিচালক সহ এই প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই বিষয়টিকে আমরা অনেক সময় একটু কম গুরুত্ব দেই। সেই গুরুত্বটা দয়া করে যেরকমভাবে এই দেশে মেডিকেল এই প্যারামেডিক্সদের অথবা টেকনোলজিদের আজকে যে ব্যাচেলার কোর্স, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, শহীদ জিয়া যেটি মানে ভিত্তি দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া সেটি কিন্তু স্টার্ট করেছিলেন, তারপরে কিন্তু এই সেক্টরটা অবহেলিত আছে। এই বিষয়ে আজকে এত সুন্দর ক্রনোলজি যদি আপনি দেখেন, আপনি 31-50, 50-101 যেটা বলেন, এখানেও জিয়াউর রহমান স্যার শুরু করেছিলেন, ম্যাডাম খালেদা জিয়া 151 করেছেন আমি কালেক্ট করলাম। আর এখন এক প্রতিষ্ঠানও দেখেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউট, যেটা জিয়াউর রহমান স্যার ছোট্ট একটি ঘরে স্টার্ট করেছিলেন, সেই হসপিটালটা করেছে কিন্তু খালেদা জিয়া। তার পরবর্তীতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ছোট্ট একটা রুমে স্টার্ট হয়েছিল, সেই হসপিটালটা এনআইও যেটা, সেটা কিন্তু করেছে ম্যাডাম খালেদা জিয়া। এইটার ভিত্তিপ্রস্তর কাজী দিন মোহাম্মদ সাহেব এখানে বসা আছে, রাস্তার উপর আমরা চেয়ার ফেলে ম্যাডাম উদ্বোধন করেছিলেন, আর আজকের তার যে কলেবর এত ব্যাপ্তি এবং সুনাম এত বেড়েছে, আলহামদুলিল্লাহ আপনি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে আজকে সেটি উদ্বোধন করলেন। কাজেই যত ভালো কিছু, সবসময় আমি বলি যত বাংলাদেশের ভালো কিছু আছে মানুষের কল্যাণকর, তার সাথে আছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ সবাই।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, কিছু কিছু সময় হঠাৎ করে আমাদের হৃদয় আপ্লুত হয়, সে শুধু আমাদের হৃদয়ই জানে। এখন বক্তব্য প্রদান করবেন বিশিষ্টজন, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবায়দা রহমান। আমি বিনীতভাবে অনুরোধ করছি তাকে বক্তব্য প্রদানের জন্য।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ সর্দার সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত এমপি, সম্মানিত বিশিষ্ট চিকিৎসকগণ, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। আজ এই দিনে আমাদের মা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি তার জন্মবার্ষিকীতে। তিনি অমর, অব্যয়, অক্ষয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের এই নতুন সংযোজন বাংলাদেশের বহু বছরের অবহেলিত স্বাস্থ্যখাতের পুনরুজ্জীবিত করার একটি অক্লান্ত প্রয়াস। এই সংযোজনের মাধ্যমে আমরা অনুপ্রাণিত, আমরা আশান্বিত যে বাংলাদেশেও ভবিষ্যতে আমরা বিভিন্ন ব্যাধির বিশ্বমানের চিকিৎসা প্রদান করতে পারব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব এই স্বাস্থ্যসেবা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বক্তব্য প্রদান করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবায়দা রহমান। সম্মানিত সুধি, এই সেই মহেন্দ্র খান। এখন মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় দেশব্যাপী ইএফটি ও আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। এই অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, রিলে শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ শুনুন দেশের গান।

0: বলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ইএফটি ও আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় একযোগে দেশের 64টি জেলায় আইবাস প্লাস প্লাস পোর্টাল ও ইএফটি এর মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ হস্তান্তরের উদ্যোগের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বর্তমান সরকারের নেওয়া দূরদর্শী উদ্যোগগুলোই আজকের এই কল্যাণকর উদ্যোগের ভিত তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান শিক্ষকদের প্রতি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। শিক্ষকদের কষ্ট লাঘবে এবং তাদের পাওনা দ্রুততার সাথে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সদিচ্ছা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানেই আজ ইএফটি ও আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে এই যুগান্তকারী কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সভাপতিত্ব করবেন ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন জনাব মাহাদি আমিন, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়, এবং বিশেষ অতিথি জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়। আজকের এই কার্যক্রমের মাধ্যমে প্রায় 75,000 শিক্ষক কর্মচারী অবসর সুবিধার অর্থ এবং 44,000 শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভাতা পাবেন। কোন মধ্যস্বত্বভোগী বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূল্যায়ন কাগজের এন্ডোর্সমেন্ট ছাড়াই সরাসরি শিক্ষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। আইবাস প্লাস প্লাস এর প্রসঙ্গে বলে রাখি, আইবাস প্লাস প্লাস হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের একটি সমন্বিত অনলাইন আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ সফটওয়্যার। এটি সরকারি বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, রাজস্ব ব্যয়, অনলাইন বিল অনুমোদন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন ডাটাবেস সমন্বয় করে। আগে কাগজের ফাইলে বিল বা ভাউচার পাস করতে যে দীর্ঘ সময় লাগত, আইবাস প্লাস প্লাস পোর্টালের প্রবর্তনের ফলে তা সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্বচ্ছ হয়েছে। আর ইএফটি হল ডিজিটাল উপায়ে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো নিরাপত্তা নিশ্চিতকারী পদ্ধতি। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে সরকারি কোষাগার থেকে সরাসরি ব্যক্তির ব্যাংকে অর্থ জমা হয়, যার ফলে ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়া, দালালি, ভোগান্তি বা কয়েক সপ্তাহের যে বিলম্ব তা এড়ানো সম্ভব হয়। টাকা জমা হওয়ার সাথে সাথেই শিক্ষক বা কর্মচারী ফোনে এসএমএস নোটিফিকেশন পেয়ে যাবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও শিক্ষা সংশ্লিষ্ট ও শিক্ষকদের সুবিধার্থে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আছে সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত উভয় স্তরের শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, আর্থিক সুবিধা ও মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, যার মধ্যে আজকের যে উদ্বোধন হবে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি, এটি একটি। পাশাপাশি তথ্য হালনাগাদ স্বচ্ছতা, শিক্ষক কর্মচারীদের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার ডিজিটাল এনরোল করে জালিয়াতি রোধ ও স্বচ্ছতাও নিশ্চিত করেছে বর্তমান সরকার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের মূল অনুষ্ঠান শুরু হবে। তিনি এলে আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

সুপ্রস্তুত বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হয়েছেন।

0: অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা স্মরণ করছি বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বান্ধব নীতির পথিকৃত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শিক্ষকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় তার নেয়া দূরদর্শী উদ্যোগগুলোই আজকের এই কল্যাণকর উদ্যোগের ভিত তৈরি করে দিয়েছিল। তার সেই স্বপ্ন এবং ধারাবাহিকতাকে ধারণ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং সহানুভূতিশীল। শিক্ষকদের কষ্ট লাঘবে এবং তাদের পাওনা দ্রুততার সাথে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সদিচ্ছা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ ইএফটি এবং আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে এই যুগান্তকারী কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
0: সম্মানিত শ্রুতি, একযোগে দেশের 64টি জেলায় ইএফটি এবং আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সভাপতিত্ব করবেন ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি জনাব মাহাদি আমিন, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ে, এবং উপস্থিত আছেন জনাব আব্দুল খালেক, সম্মানিত সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে।
1: আমাদের সাথে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টা বৃন্দ, মাননীয় সংসদ সদস্য, সিনিয়র সচিব, সচিববৃন্দ, পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তা বৃন্দ, শিক্ষক কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত অতিথি বৃন্দ।
0: প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, পবিত্র কুরআন থেকে পাঠ করছেন মোহাম্মদ নাজমুল হুসাইন, প্রভাষক, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।

0: صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা যে অর্থ উপার্জন করেছ এবং যা কিছু আমি জমিন থেকে উৎপাদন করেছি তার উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তার পথে ব্যয় করার জন্য তোমরা সবচেয়ে খারাপ জিনিস বাছাই করার চেষ্টা করো না, কারণ ওই জিনিসই যদি কেউ তোমাদের দেয় তাহলে তোমরা কখনো তা নিতে রাজি হও না, যদি না তা নেবার ব্যাপারে তোমরা অন্ধ হয়ে থাকো। তোমাদের জেনে রাখা উচিত, মহান আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং তিনি প্রশংসিত। সূরা বাকারা আয়াত নং 207। ধন্যবাদ।
1: সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পরপরই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ বরণ করেছিলেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন,

0: এবং আজকে 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদিজার জন্মদিন, সকলের উদ্দেশ্যে এখন দোয়া পরিচালনা করবেন হুজুর, দোয়া পরিচালনা করবেন।
1: আমরা সবাইকে একবার ইস্তেগফার করি এবং দরুদ শরীফ। ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم محمد واله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا الله আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন। ইয়া আল্লাহ, এই জুলাই 24 যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আপনি তাদের প্রতি রহম করুন। আল্লাহ, আজকের এই দিনে দেশের মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। এ আল্লাহ, তার প্রতি আপনি রহম করুন। এ আল্লাহ, আপনি তাকে পূর্ণ নিরাপদে রাখুন, তার ভুল ত্রুটি মার্জনা করুন। আল্লাহ, তার মেহমানদারিকে সম্মানিত করুন। এ আল্লাহ, আপনি তার কবরকে প্রশস্ত করে দিন। এ আল্লাহ, আপনি তার পরিবারের উপর রহমত নাজিল করুন। এ আল্লাহ, এই দেশের প্রতি আপনি রহমত নাজিল করুন। رب اغفر وارحم وانت خير الراحمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করছেন অর্পিতা ধর, গবেষণা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
3: নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়, সাংখ্য যোগ, শ্রী ভগবান উবাচ।

0: বাণী বাংলা অনুবাদ হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার কেবল কর্মে অধিকার আছে, কর্মফলে কখনো নয়। অতএব কর্মফল যেন তোমার কাজ করার প্রধান কারণ না হয় এবং কর্মত্যাগ বা অলসতায় যেন তোমার কোনরূপ আসক্তি না আসে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এবারে বক্তব্য রাখবেন, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ঝন্টু থিওটোনিয়াস টলেন্টিনো, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, ঢাকা।

0: পবিত্র বাইবেল থেকে পাঠ, প্রথম করিন্থীয় অধ্যায় 9:10-11 পদ। প্রভু যীশু খ্রিস্ট নিতান্তই আমাদের ভালোর জন্যে তা বলেছেন, নিশ্চয়ই সে কথা আমাদের ভালোর জন্যেই লেখা হয়েছে। কেননা জমিতে যে লাঙ্গল দেবে কিংবা শস্য যে মারাই করবে, তারা যে ফসলের কিছু ভাগ পাবার আশাতেই তা করবে, এমনিত হওয়া উচিত। পরমেশ্বর বলছেন, তোমাদের মধ্যে আমরা আধ্যাত্মিক জীবনের বীজ বুনে দিয়েছি, যখন ফসল হিসাবে তোমাদের কাছ থেকে আমরা যদি পার্থিব কোনো কিছু পাই, সেটা কি খুব বেশি কিছু পাওয়া হয়ে যাবে? এ হলো প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ, আমেন।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন শুক্লা বড়ুয়া, সহকারী শিক্ষক, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়, ঢাকা।
2: নমস্কার। নমো তাস্সা ভগবতো আরহতো সম্মা সম্বুদাস্সা।

0: সাচ্ছাঞ্চা শিপাঞ্ছা বিনয়াস সুশিক্ষিত সুভাষিতা ছয়াবাচা এথাং মঙ্গলমুত্তমাং সব পাপস অকারণং কুশলস উপসম্পদা সচিত্ত পরিয়দ পানং এথাং বুদ্ধানুশাসনং। পবিত্র ত্রিপিটক থেকে উচ্চারিত এ বাণীর বাংলা অর্থ হল বহুবিধ শাস্ত্র ও শিল্প বিষয়ে জ্ঞান লাভ করা এবং জীবনের সর্বক্ষেত্রে আচরণ ও ব্যবহারে অর্জিত বিশুদ্ধ জ্ঞানের প্রকাশ করা উত্তম মঙ্গল এবং সর্বদা পাপ কাজ হতে বিরত থাকা, শুভ ও মঙ্গল কর্মে যুক্ত থেকে নিজের চিত্তকে পরিশুদ্ধ রাখা, এটি বুদ্ধের অনুশাসন। সব্যে সত্তা সুকিতা ববন্ত জগতের সকল প্রাণী সুখী হোক।
1: সম্মানিত সুধী, এখন স্বাগত বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের দুর্যোগ মন্ত্রী জনাব এহসানুল মিলন, বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন এমপি, বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন স্যার, সামনে উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সচিববৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের স্বাচ্ছন্দ্য কষ্ট লাঘবের জন্য প্রথম থেকেই আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন। আপনারা জেনে খুশি হবেন, ক্যাটাগরিগুলি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন শিক্ষকরা ঢাকায় এসে বদলির জন্য ঘোরাঘুরি করে, এটা কিভাবে নিরসন করা যায়। প্রাথমিক থেকে আমরা শুরু করেছিলাম গত এক মাস আগে, দীর্ঘদিন পর প্রাথমিক শিক্ষকরা আঞ্চলিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে বদলি নীতিমালা পেয়েছে। গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক সরকারের পার্থক্য একটাই, যে আমরা সেন্ট্রালাইজ না করে ডিসেন্ট্রালাইজের পথে আগুচ্ছি। দ্বিতীয়বার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমিক পর্যায়ের একইভাবে বদলি নীতিমালা করার নির্দেশ দিয়েছিলেন। আপনারা জেনে খুশি হবেন, এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদেরও নীতিমালা হবে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কারিগরি মাদ্রাসায় প্রায় 600,000 শিক্ষক এমপিভুক্ত আছেন। 2021 সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের হাতে 70,000 শিক্ষক অপেক্ষায় আছেন, যারা পেনশন পান নাই, কল্যাণ ভাতা পান নাই। আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের সাথে আমাদের 64 জেলার জেলা প্রশাসক এবং যাদেরকে আজকে আমরা অবসর এবং কল্যাণ ভাতা প্রদান করছি, অপেক্ষামান অপেক্ষায় ছিলেন যারা। 70,000 শিক্ষকদেরকে আমরা ডাটাবেস করতে পেরেছি এবং ইএফটি এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে আমরা আজকে এই অর্থ প্রদান করব। আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে অগুছালু ডাটাহীন যে সমস্ত শিক্ষকদের, সম্মানিত শিক্ষকদের তালিকা ছিল, তারা ঘুরতে হতো, ওই অফসরের অফিসে আসতে হইত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রায় 450 লোক আমরা গত এক মাস যাবৎ এটাকে পূর্ণাঙ্গ আপডেট নির্ভুল তালিকা করার জন্য আমরা চেষ্টা করেছি, বাংলাদেশ ব্যাংকের সাহায্য নিয়েছি। অর্থ সচিব মহোদয় এখানে আছেন, তাকে গভীর কৃতজ্ঞতা যে আইবাস এবং ইএফটির উনি জনবল দিয়েছেন। আমরা প্রচুর পরিশ্রম করেছি। আজ আমরা সন্তুষ্টি চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিহিত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, যারা অপেক্ষা ছিল 70,000 শিক্ষকেরই আমরা ডাটা বেস সম্পন্ন করেছি। আমি একটু আগ্রহ নিয়ে বলতে চাই যে আমাদের এখানে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আছেন, ওনার দিনাজপুর এলাকায়, ওনার দিনাজপুর এলাকায় উনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা পাঠিয়ে দিয়েছেন। সেই তালিকা দিনাজপুরের 823 জন অবসর এবং কল্যাণের 823 জন শিক্ষক পাবেন। একজন যদি বাদ পড়ে জেলা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবহিত করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন শিক্ষক গ্রামে বসে জানতে পারলো যে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং আইডি ইজ আপ টু ডেট। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনার পুলিশ আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন। গত মাসে দুইবার মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অ্যাডভাইজার সকল জেলা প্রশাসক কমিশনারদের সাথে কথা বলেছে এবং তারা সাহায্য করেছে। আজকেও তারা সকল জেলায় এবং কমিশনার মহোদয়গণ শিক্ষকদের নিয়ে হাজির আছেন। অনুষ্ঠান শেষে তারা জয়েন করবেন এবং অনুভূতি প্রকাশ করবেন। আমরা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী এ পর্যন্ত 5টি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী যোগদান করেছেন। আমরা ডিলাইটেড, এটা আমাদের কাজে উৎসাহ। মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2002 সনে যেটা শুরু করেছিলেন, মাঝখানে ব্যাংক ছিল টাকা নাই, অবসর কল্যাণ বোর্ড ছিল টাকা নাই, তো সেটা এখন নিশ্চিন্ত। আমাদের সামনে আমাদের শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া সাহেব আছেন, উনি ওনার শিক্ষকদের অবহিত করতে পারবেন যে আমরা ওনার সহযোগিতা নিয়েও আমরা একটা পূর্ণাঙ্গ তালিকা করতে পেরেছি। এই কাজটা আমাদের জন্য সহজ ছিল না, ফেসিস নাই এমন কথা বলবো না। আমাদেরকে ফার্স্টেড করার জন্য অনেক চেষ্টা করেছে, ফেসবুকে অনেক লেগেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, সাহস ছিল, সেই সাহসে আমরা সাহসিত হয়ে আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি। এই জন্য আমি আমার সহকর্মী যারা শিক্ষামন্ত্রী ছিল, যারা দিনরাত পরিশ্রম করেছে, কল্যাণ বোর্ডে যারা ছিল দিনরাত পরিশ্রম করেছে, সকলকে আন্তরিক অভিনন্দন। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এবং যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
3: ধন্যবাদ সচিব মহোদয়কে। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া এমপি, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা দুই।

0: بسم الله الرحمن الرحيم. তিন বারের প্রধানমন্ত্রী, আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সুবিধা প্রদানের আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা সভাপতি, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধান অতিথি, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের শিক্ষক সমাজের অভিভাবক জননেতা জনাব তারেক রহমান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব মাহাদি আমিন এবং সুযোগ্য শিক্ষা সচিব জনাব আব্দুল খালেক, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমাদের যাদের জন্য আজকের আয়োজন, শিক্ষক কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় যেহেতু কম, এই বিষয়ে অনেক কথা ছিল, কিন্তু সেগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানে। আজকে আমি এবং আমার শিক্ষকরা আনন্দে অভিভূত। এই শিক্ষকরা বিগত 17 বছর তাদের কান্নার আওয়াজ আমি শুনেছি। তারা চিকিৎসার অভাবে এবং এই অর্থের অভাবে অনাহারে ধুকে ধুকে মরেছে, কিন্তু তাদের কান্নার আওয়াজ এই ফেসি সরকারের কানে যায়নি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরেই, তার আগে উনি কয়েকবার বলেছিলেন আমাদের সমাবেশগুলিতে যে শিক্ষকদের জন্য উনি ভাবছেন কিভাবে শিক্ষকদের বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়, তার প্রমাণ উনি দিয়েছেন যে আজকে এই 6 মাসের মধ্যেই, যেটা বিগত 17 বছরই হয়নি। আপনারা কি জানেন যে শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল। শুধু যে টাকা লুটপাট হয়েছে তা না, একেবারেই বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের অক্লান্ত পরিশ্রমে আমরা এই বোর্ডকে আবার পুনরায় উজ্জীবিত করতে পেরেছি। এবং আপনারা এই বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়েও আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী, যা আমরা ভাবতেও পারিনি, আপনাদের সুবিধার কথা চিন্তা করে উনি 2000 টাকা আপনাদেরকে অনুদান দিয়েছেন, 2000 কোটি টাকা। এই 2000 কোটি টাকা উনি দিতে পারবেন আমি ভাবি নাই, আপনারাও ভাবেন নাই, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আজকে উনি সেটা দিয়েছেন। এই অর্থ প্রাপ্তিতে দীর্ঘ 17 বছর, বিশেষ করে 2021 থেকে 2023-24 পর্যন্ত অনেক এখানে আছেন, আপনাদের কারো মনে কোনো কষ্ট থাকতে পারে সব ভুলে যান। ইনশাআল্লাহ আগামী যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতরে আপনাদের সকল এই সুবিধা প্রদান করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক দরদী মন্ত্রণালয়, এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের জন্য শুধু এইটি না, আরো অনেক চিন্তা ভাবনা করেছেন। উনি বলেছেন যে শিক্ষকদেরকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনাদেরকে নিমন্ত্রণ করা হবে, এই প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে আপনার সেই স্কুল কলেজ পর্যন্ত, এটা আমাদের প্রত্যাশা। আমরা সম্মান চাই। আজকে শিক্ষকদের আর্থিক সচ্ছলতা নাই, চাকরির নিরাপত্তা নাই, সামাজিক মর্যাদা নাই, কিন্তু এই সামাজিক মর্যাদা হবে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা কথা আমি বাড়াচ্ছি না, আপনারা জানেন যে এই 70 হাজার শিক্ষককে আজকে সুবিধা প্রদান করা হচ্ছে, এটা কি আপনি কল্পনা করতে পারেন? সারা দেশে ডাটাবেস করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেই জন্য আমি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে আরো ধন্যবাদ জানাচ্ছি। তবে এই ডাটাবেসটা যাতে আরো আধুনিকায়ন করা যায়, যাতে শিক্ষকরা কোন রকমের অসুবিধায় না পড়ে সেটাকে আরো কিভাবে সম্পৃক্ত করা যায় সেটার আপনারা ব্যবস্থা করবেন, আমরা আপনাদের সবসময় সহযোগিতা করে যাব। আজকে অনেক শিক্ষক আপনারা এই টাকাটি নিয়ে বাড়িতে যেতে পারবেন, আপনারা চিকিৎসা করতে পারবেন, কিন্তু যেটা আপনারা আজকে আশা করতে পারেননি, কিন্তু আমি সেই সত্তর বছরের যে শিক্ষকদের যে আপনার হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এখানে অনেক জেল খাটা শিক্ষক আছে, অনেক শিক্ষক আছে যারা জেল খেটেছেন। আমরা জানি কি জন্য জেল খেটেছেন, আপনারা ছিলেন বিএনপি সমর্থক ছিলেন বলে আজকে জেল খেটেছেন। এই শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে আওয়ামী লীগের শিক্ষকদেরকে টাকা দেওয়া হতো, আপনি তাদের যে কোনো একজন এমপি বা যে কোনো একজন নেতার সুপারিশ থাকলে তারা টাকা দিয়ে দিত, তারা কমিশন খেত সেখান থেকে। কিন্তু দেখেন আজকে আপনারা যেখানে এখানে যে এসেছেন, সত্তর হাজার শিক্ষক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চিন্তা করেছেন যে আপনাদের মধ্যে কেউ আওয়ামী লীগ থাকতে পারেন কিনা? কারণ উনি মাননীয় প্রধানমন্ত্রী হলে দেশের সকলের প্রধানমন্ত্রী, সেই জন্য আজকে সত্তর হাজার শিক্ষককে এই সুবিধা প্রদান করা হয়েছে। এবং আগামীতে যারা আসবেন একইভাবে, উনি 2000 কোটি টাকা দিয়েছে তা না, আপনাদের সমস্যা সমাধানের জন্য যদি আরো টাকা লাগে সেগুলি উনি দিবেন বলে আপনার বলেছেন। এবং এই শিক্ষায় যে সর্বোচ্চ বাজেট হয়েছে, অতীতে কোন সরকার এটা করতে পারেনি, শিক্ষায় সর্বোচ্চ বাজেট দিয়েছেন। এবং উনি বলেছেন যে এই বাজেট শুধু 2%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আগামী এই 5 বছরের মধ্যে এই বাজেটটা 5% হয়ে যেতে পারে। সুতরাং আমরা এরকম একজন শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রীকে সব রকমের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা কি রাজি আছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা শুধু অপেক্ষায় থাকবেন উনি কি করে, ওনার যে সমস্ত কর্মসূচি আছে শিক্ষকদের নিয়ে আপনারা শুধু দেখবেন, অপেক্ষায় থাকবেন, ইনশাল্লাহ সবকিছু আপনাদের পূরণ হয়ে যাবে। আমি আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়কে, এবং সেই সাথে যারা আজকে এই বিষয়টির জন্য এই শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, সেই জন্য আপনাদেরকেও, কারণ এত অল্প সময়ের মধ্যে এত 70,000 লোককে এই সুবিধা দেওয়া এত মানে সহজ কথা নয়, সেই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন এই দেশের বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে সৈতে ছিলেন জিয়াউর রহমান, 1-1-1980 সর্বপ্রথম এদেশে শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখেছেন এদেশের শিক্ষকদের অর্থের সময় একটা ছাতা, একটা লাঠি, এক সেট পায়জামা পাঞ্জাবি কোরআন শরীফ তসবি নিয়ে বিদায় নিতে হয়, এই কথা চিন্তা করে উনি 2002 সালের 24শে জানুয়ারি পিয়াম মিলনায়তনে 5 জন কল্যাণ এবং 5 জন অবসর সুবিধা বোর্ড থেকে 10 জন শিক্ষককে সুবিধা প্রদান করে এই অবসর সুবিধা বোর্ডকে চালু করেছিলেন। এবং সেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন 19শে জানুয়ারি, সেই 19শে জানুয়ারিকে সামনে রেখে সেটা করা হয়েছিল। আজকে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন, এই জন্মদিনে আবার আপনাদেরকে এই সুবিধা প্রদান করা হয়েছে। এটাই বিএনপি, এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, এটাই বেগম খালেদা জিয়ার বিএনপি, এটাই আমাদের সকলের নেতা জনাব তারেক রহমানের বিএনপি। আপনারা বিএনপিকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হবে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এবারে রয়েছে বিশেষ অতিথির বক্তব্য। আমাদের বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহাদী আমিনকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
2: সালাম আলাইকুম উপস্থিত প্রিয় সুধীবৃন্দ, উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, উপস্থিত স্বাস্থ্যের বিশেষ সহকারী মহোদয় এমপি সেলিম ভুঁইয়া মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় সহ আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে ভার্চুয়ালি 64 জেলা থেকে সম্পৃক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ এবং জেলা প্রশাসকবৃন্দকে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি কর্মসূচিকে, যেগুলো আমরা সারা দেশব্যাপী বিস্তৃত করেছি, সেগুলোকে সাফল্যমণ্ডিত করেছেন ধারাবাহিকভাবে। আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমপি ও শিক্ষকদের একটা অনেক বড় ভূমিকা। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ডে একটা যুগের পর যুগ ধরে কোটি কোটি শিক্ষার্থীদেরকে ওনারা নিজেদের হাতে তৈরি করে দিয়েছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে শুরু থেকে বলে এসেছেন, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আগামীর বাংলাদেশের যারা কাণ্ডারী, সেই শিক্ষার্থীদেরকে যারা তৈরি করে সেই কারিগর অর্থাৎ শিক্ষকদেরকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। একটি নির্বাচিত সরকার কেন প্রয়োজন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অধিকারকে সংরক্ষিত করা হয়, আজকে আমাদের ক্ষুদ্র এই প্রয়াস, আজকের অনুষ্ঠান হয়তো সেটারই বহিঃপ্রকাশ। কারণ আমরা যদি দেখি, অবশ্য সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট খুব বড় দুটো উদ্যোগ, যেগুলো এমপিভুক্ত শিক্ষকদের স্বার্থকে সংরক্ষণ করেছিল, সেটি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় নেত্রী এবং খালেদা জিয়ার হাতে তৈরি। এবং এই দুটো উদ্যোগের মাধ্যমে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সবসময় অর্থনৈতিক সহযোগিতা করা হয়েছে, স্বনির্ভরতা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি, যখন ফ্যাসিবাদ কায়েম হলো, তারপর প্রাথমিকভাবে শুরু হলো এই অর্থটুকু ওনারা যখন পেতেন নিজেদের অধিকার, সেটার জন্য ঘুষ দেওয়া হতো, এগুলোকে দলীয়করণ করা হয়েছিল, বেছে বেছে মানুষদেরকে দেওয়া হতো, আর যারা গণতান্ত্রিক মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। তারপর 2022 সাল থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রায় 7,000 কোটি টাকা, যেটা আমাদের শিক্ষকদের শ্রম, ঘাম, অশ্রুতে অর্জিত, সেটা তৎকালীন ফ্যাসিবাদী সরকার লুণ্ঠন করেছিল। তারা সেটাকে আত্মসাৎ করে দেয়, তারা সেটাকে পাচার করে দেয়। আমাদের শিক্ষকরা সেই টাকা কখনোই পান নাই। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন এই তথ্যটা পৌঁছালো, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যে কোনো মূল্যে আমাদের শিক্ষকদের এই সমুদয় অর্থ দ্রুততম সময়ে ফেরত দিতে হবে। আর তাই সরকার গঠনের পর অত্যন্ত স্বল্প সময়ে, 6 মাসের মাঝে প্রাথমিকভাবে আমরা 2,000 কোটি টাকার সংস্থান করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে আমরা পর্যায়ক্রমে এই পুরোটা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আপনাদের কাছে ফিরিয়ে দেবো, সেটা আমাদের প্রস্তাবনা। আজকে এখানে 70,000-এর বেশি শিক্ষক কর্মচারী সম্পৃক্ত রয়েছেন এবং 1,23,000 অ্যাপ্লিকেশন রয়েছে, যেটি সরকার দ্রুততম সময়ে প্রসিড করেছে। শুধু তাই না, একটা বড় পরিবর্তন হচ্ছে, হয়রানি এবং নৈরাজ্য যেন না হয়, যেন আমাদের শিক্ষকরা সরাসরি ওনারা এটা সুযোগটা পান, সেজন্য আমরা ESTE এবং আইবাস প্লাস নিশ্চিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই ভিশন যেখানে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আমাদের দক্ষ, যোগ্য, সুনাগরিক সন্তানেরা, আর তাদেরকে তৈরি করবেন দক্ষ, যোগ্য, সুপ্রতিষ্ঠিত শিক্ষকেরা, যার জন্যই শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, ওনাদেরকে আর্থসামাজিকভাবে আরও বেশি ক্ষমতায়িত করা এবং ওনাদের পাশে থাকা, এটি আমাদের সরকারের একটি অগ্রাধিকার। আর সেই শিক্ষকদেরকে যারা পথ দেখিয়েছেন, সেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশে সবসময় আমাদের নির্বাচিত সরকার ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের সাথে থাকবে। আজকে আমাদের শিক্ষকদের প্রতি এই রাষ্ট্রের পক্ষ থেকে ছোট্ট যে সম্মান, যে ভালোবাসা, তার কারণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি রয়েছে আমাদের গভীর দায়বদ্ধতা। আপনাদের লক্ষ লক্ষ শিক্ষকদের হাত ধরেই আমাদের মতন কোটি কোটি শিক্ষার্থী আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, এবং আপনারা ভালো থাকলে এগিয়ে যাবে আমাদের নেতৃত্বে, আমাদের সাথে সমগ্র বাংলাদেশ একযোগে। সুতরাং আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হবে, স্বনির্ভর হবে, আপনাদের হাতে গড়ে তোলা শিক্ষার্থীদের মাধ্যমে এগিয়ে চলবে, এবং আমাদের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন উদ্যোগে আমরা সবসময় আপনাদের জন্য যা কিছু করা সম্ভব একযোগে ইনশাআল্লাহ করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমি বক্তব্য দেওয়ার কথা না, কিন্তু আমি গর্ববোধ করছি একজন শিক্ষকের সন্তান হিসেবে। আমার পিতা যদি বেঁচে থাকতেন আজকে এই অনুষ্ঠান দেখতেন। তিনি অবশ্য বেসরকারি শিক্ষক ছিলেন না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অবসর গ্রহণ করেছেন আমার যখন আমি হাই স্কুলে তখন 150-200 টাকা পেনশন পেতেন। কিন্তু সেই 150-200 টাকার জন্য 20 মাইল দূরে উপজেলা সদরে, তখন তো থানা, যেতে হতো, আসতে হতো, বই একটা নিতে হতো, দস্তখত করতে হতো, কত টাকা দিতে হতো উপরে জানি না, সেই একটা সময় ছিল। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে, 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম, কারণ তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, বেকার সৃষ্টির কোনো কথা বলেননি। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, উৎপাদনমুখী শিক্ষা করার জন্য এবং প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারিগরি শিক্ষাসহ সকল উদ্যোগ তার সময়ে গৃহীত হয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য তিনি গণশিক্ষা শুরু করেছিলেন। বহু বছর সেই গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে যারা জীবনে দস্তখত শিখতে পারেননি তারা দস্তখত করে মৃত্যুবরণ করেছেন, শিক্ষার হার বেড়েছিল। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বেসরকারি শিক্ষকদের মর্মবেদনা বুঝে সরকারে থাকাকালীন সময়ে বেসরকারি শিক্ষকরা যেহেতু অবসরের পরে শূন্য হাতে বাড়ি যান, সেই বেদনা বুঝে তাদের জন্য অবসরকালীন এই ভাতার প্রচলন করেন। শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই, আজকে আমি শিক্ষা সচিবের কাছে শুনলাম যে এক একজন কমপক্ষে খুব সম্ভবত 6-7 লাখ টাকা করে অবসর সুবিধা পাবে, 5-6-7 লাখ এভাবে। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকের জন্য যিনি গ্রামে বসে আছেন সেটা অনেক বেশি মাইনে রাখে, এবং বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে ডিভাইস প্লাস প্লাসে ডিজিটালাইজ পদ্ধতিতে তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এক টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না। আপনি বাস্তবায়ন করেছেন। অনেকে গতকালকে বলছে আগামী 2 দিন পর তো সরকারের 180 দিন পূর্ণ হবে, আপনারা কি কি বাস্তবায়ন করেছেন, এই এগুলো দেখে যান বাস্তবায়ন। এটা আমাদের ইশতেহারে ছিল না, এটা 32 নম্বর। স্কুল ড্রেসটা 33 নম্বর। মানে প্রধানমন্ত্রী, আমি আপনার প্রশংসা করতে চাই না, জাতি প্রশংসা করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান, আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন, তাকে আপনি কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যার মাধ্যমে তার উন্নত মানের কৃষি পদ্ধতি সে অবলম্বন করতে পারবে, আবহাওয়া রিপোর্ট পাবে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহ সার বীজ পাবে, সেটা আপনি আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস করি, আশাও করি। আপনি এদেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন নাই, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড, এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন, আমাদের আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। তার প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতি সঞ্চার হবে, মানি সার্কুলেশন হবে, বাজারে দ্রব্য সে কিনবে, সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিজ গুলো চলবে এবং ওখানেও কর্মসংস্থান হবে, একটার সাথে আরেকটা জড়িত, এবং বৃহৎ লোন যারা নেয় তারা হয়তো তসরুপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র ফ্যামিলির কাছে মা বোনদের কাছে যখন যাবে সে সেটা খরচ করবে ফ্যামিলির কল্যাণে এবং চেইন ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে, তার আর্থিক সক্ষমতা হবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে, এটার একটা চেইন ইফেক্ট আছে। দরিদ্রকে যদি আপনি দরিদ্রই রেখে দেন জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না। আপনি দরিদ্র ইমাম মুয়াজ্জমদের কথা রেখেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সমস্ত কর্তাদেরকে, পুরোহিতদেরকে, ক্ষেত্রমতে সেবায়তদেরকে সবাইকে আপনি সম্মানিত করেছেন, রাষ্ট্রীয় ভাতা দিয়েছেন। এটা শুধু ভাতা নয়, তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা এবং তাদেরকে সম্মানিত করা, সেটা আপনি করেছেন, শুরু করেছেন। দেশের এমন কোনো অঙ্গন নাই, ক্রীড়াবিদ, সংস্কৃতিজীবী সকলের কাছে আপনি আপনার প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছেন, রক্ষা করেছেন, কথা বলেছেন এবং পর্যায়ক্রমে তাদের সকলকে আপনার সেই কর্মসূচির ভিতরে নিয়ে আসবেন, যারা তাদের জীবনের একটা স্বীকৃতি পাবে, মূল্যায়ন পাবে, অর্থ বড় কথা নয়। এভাবে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের জন্য, দেশের কৃষি উন্নয়নের জন্য, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য, লাইভ স্টক বাড়ানোর জন্য, প্রতিবেশ পরিবেশ সংরক্ষণ করার জন্য খাল খননের মধ্য দিয়ে এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে আপনি যে কর্মসূচি শুরু করেছেন, সেটা বাংলাদেশকে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যান। এটা শুধু আমরা বিশ্বাস করি না, এটা আমরা জানি, সেটা আপনি প্রতিপালন করবেন এবং দেশের মানুষ সেটা বিশ্বাস করে। যাই হোক, আমি তো বাউন্ডারির বাইরে বক্তব্য দিয়ে চলছি, আপনি এখন যে বক্তব্য দিবেন সেরা দাস সারা দেশের শিক্ষকবৃন্দ অনলাইনে বসে আছে, তারা শুনবে, এখানে ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি সহ সবাই, কমিশনার সহ সবাই বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য এবং সারা দেশের সমস্ত শিক্ষক সমাজ বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য। আশা করি তাদের মধ্যে আপনি নতুন আশার সঞ্চার করবেন, জাতিকে জাগরুক করবেন। সেই হিসাবে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ এই নীতির ভিত্তিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে।
3: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। অফিসার ভাতা কল্যাণ ট্রাস্ট, শিক্ষকদের বহুদিনের প্রতীক্ষিত এই অশ্রু মুছে ফেলার আজকে এই দিন 15 আগস্ট, সে অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা সচিব মহোদয়, সামনে রয়েছেন মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, সংসদ সদস্যগণ এবং আমার প্রিয় শিক্ষার্থী, শিক্ষকগণ ও সাংবাদিক ভাই ও বোনেরা। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিন আমাদের দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে আজকে আমরা এই শিক্ষকদের এই অশ্রু আমরা মুছতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এই দিনটি এমন একটি দিন যেই দিনে হাজারো কোটি টাকা খরচ করে এই দিনটিকে উদযাপন করা হত, আর আজকে এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2100 কোটি টাকা দিয়ে আজকে সারা দেশে 70,119 জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং 53,000 শিক্ষককে কল্যাণ ভাতা দিতে যাচ্ছেন। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 180 দিনের হানিমুন পিরিয়ডের প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো কয়েকটি কাজ আমরা করতে পারিনি, সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 31 জায়গায় 32, 33 করেছেন। আরো 2টি বাদ পড়েছে, একটি হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ, এটা আমরা শেষ করতে পারিনি। আমরা পারিনি ওনার প্রিয় বিষয় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা কারিগরি শিক্ষার যে ফেয়ার এবং সেখানে যা করেছি সেগুলো আমরা ওনার সময়ের অভাবে করতে পারিনি। আশা করি তিনি 180 দিনের প্রোগ্রামে এগুলিকে নিয়ে যাবে। আমি আসছি এবার আমাদের এই শিক্ষাখাতে এই অফিসার কল্যাণ ট্রাস্ট ভাতার আজকে যে সর্বাধিক 6,00,000 টাকা করে দিচ্ছি, বাকি টাকা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে লিখছেন। ইতিমধ্যে বিগত সরকার এই প্রায় 7,000 কোটি টাকা আত্মসাত করেছে এই খাত থেকে, যেটা সেলিম ভুঁইয়া সাহেব বললেন। ইতিমধ্যেই তারা 598,79,79,000 টাকা যে ব্যাংকগুলিতে দিয়েছে সে ব্যাংকগুলির নাম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? 8টি ব্যাংকে এই টাকাগুলো দিয়েছে, যেখান থেকে আমরা টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আমাদের। এছাড়াও সরকারি ব্যাংকে আমাদের কিছু টাকা রয়েছে, সেগুলো আমরা পেতে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের এই 6% এবং 4% যে অনুদান আপনারা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন সেই নিয়ে টোটাল আমাদের 38,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে। এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম 1,23,000 সুবিধাভোগী কল্যাণ ট্রাস্ট এন্ড অফশোর ভাতার, তারপরে আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। আমাদের স্মরণ রাখতে হবে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি উপলব্ধি করেছিলেন আমাদের সময় একজন শিক্ষক তার সারা জীবনের সুন্দর সময়টি শিক্ষা দিয়ে যখন বাড়ি ফিরতেন তখন আমরা একটি ফেয়ারওয়েল দিতাম, একটি মানপত্র পড়তাম, মুসলমান হলে একটি টুপি, একটি পাঞ্জাবি, একটি ছাতি, একটি লাঠি এবং এক জিল কোরআন শরীফ এবং এক জোড়া তসবি দিয়ে তাদের বিদায় করতাম। যে শিক্ষকরা জাতি গঠনে সাহায্য করেছে তাদেরকে এভাবে বিদায় দেওয়া যায় না বলেই মাননীয় প্রধানমন্ত্রী প্রথম কল্যাণ ট্রাস্টে 14 কোটি টাকা এবং পরবর্তীতে 89 কোটি টাকা দিয়ে এই যাত্রা তিনি শুরু করেছিলেন। এই যাত্রা শিক্ষকের জন্য অনেক অনেক পাওয়া। তাই আজকের এই দিনে আমরা স্মরণ করব আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে, আমরা স্মরণ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই বেসরকারি শিক্ষককে শতকরা 50% বেতন দিয়ে এই সিস্টেমকে তিনি চালু করেছিলেন, সম্মাননা দেওয়া শুরু করেছেন শিক্ষকদেরকে। আগামী দিনে এই শিক্ষকদের সম্মাননা দেওয়া চলতেই থাকবে, চলবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে। আমরা চাই এই শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা আগামী দিনে যা যা করণীয় রয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য সেই দিকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এই ওয়াদা করে মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এই বিতরণ করার সুযোগ দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশে যে ডিভিশনাল কমিশনার, ডিসি এবং অন্যান্য শিক্ষকরা 64টি জেলায় বসে আছেন, অধীর আগ্রহে এসপি সাহেবরা অধীর আগ্রহে বসে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই দিবসে শিক্ষকদের জল মোছার দিবস হিসাবে আমি ধন্যবাদ জানাই ওনাকে, ধন্যবাদ জানাই সকলকে। আসসালামু আলাইকুম বাংলাদেশ। চিন্তাবাদ
1: সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুধুবৃন্দ, এখন সেই মহেন্দ্রক্ষণ। মাননীয় প্রধানমন্ত্রী এখন একযোগে দেশের 64টি জেলায় ইএফটি এবং আইবিএস প্লাস প্লাস এর মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এতে আমাদের সাথে দেশের 64টি জেলা অনলাইনে সংযুক্ত আছেন।
3: মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবার জন্য।

0: এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি, 10 জন অবসরপ্রাপ্ত এমপি অভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে অবসর এবং কল্যাণ সুবিধার স্মারক চেক বিতরণ করবার জন্য। প্রথমে আসছেন জনাব মোহাম্মদ ফজলুল কবির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বেলপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
1: প্রথমে আসবেন মোহাম্মদ ফজলুল কবির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বেলপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

এরপরে আসবেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ।

0: এখন আসবেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, শেরপুর কাউন্টলা পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ।
1: এরপরে আসবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ উল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কচুয়া চাঁদপুর।
0: এরপরে আসবেন জনাব আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, তেজদাস কাঠি কলেজ, পিরোজপুর সদর। প্রস্তুত থাকবেন জনাব এ কে এম মাহবুবুর রহমান।
1: এবারে আসবেন জনাব এ কে এম মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ চাঁদপুর।
0: জনাব মাহবুবুর রহমান সাহেবের পরে আসবেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর।
1: এরপরে আসবেন হুমায়রা বেগম। সবাইকে যার যার নিজ স্থানে অবস্থান গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। এবারে আসবেন হুমায়রা বেগম, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক, বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বগুড়া।

এবারে আসবেন মোসাম্মদ নার্গিস পারভীন, যিনি আমাদের মৃত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সহধর্মিনী, কাজীপুর থানা সদর বিএম কলেজ আলমপুর সিরাজগঞ্জ থেকে এসেছেন।

0: এরপরে আসবেন অধ্যক্ষ মোহাম্মদ আওরঙ্গজেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লতিফপুর পশ্চিমপাড়া বগুড়া।
1: মাননীয়

0: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্মারক চেক প্রদানের জন্য।
1: এবারে অনুভূতি প্রকাশ। মাননীয় প্রধানমন্ত্রী, সুবিধাভোগীদের অনুভূতি প্রকাশের জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। এবারে অনুভূতি প্রকাশের জন্য আসবেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী মহোদয়, উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, যা কথা ছিল সব কথা হয়ে গেছে। আমরা এই শিক্ষকতার প্রফেশনে আসার আগে আমাদের শিক্ষকদেরকে আমরা, সেটা আমাদের নেতা সেলিম বে সাহেব বলছেন, আমাদের মন্ত্রী মহোদয়রা বলছেন যে একটা তসবি টুপি জায়নামাজ আর চোখের পানি দিয়া আমাদের শিক্ষকদেরকে আমরা বিদায় দিতাম, এছাড়া কিছু দিতে পারতাম না। আমাদের চাকরির কোন নিরাপত্তা ছিল না, আমাদের কোনো চাকরি বিধি ছিল না, আমাদের কোনো পে স্কেল ছিল না, আমাদের কোনো স্টাফিং প্যাটার্ন ছিল না। সেইটি আমাদের সেই সফল রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সর্বপ্রথম উনি আমাদেরকে সেই জাতীয় রাজস্ব থেকে টাকা দিয়া, উনি চাকরি বিধি দিয়া আমাদেরকে চাকরির নিরাপত্তা দান করেছিলেন। আর 1992 যে আমাদের মাদার অব ডেমোক্রেসি, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে এই অবসর এবং কল্যাণ বাতা চালু করেছিলেন। উনারই এই বিগত 54 বছরে উনারই উপলব্ধি করেছেন যে শিক্ষকদের উন্নতি ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। এই বাস্তবতার আলোকেই আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক ওনাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আর এই দুজনের পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজার ছেলে রাজা হয়, বাদশাহ ছেলে বাদশাহ হয়, কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেমে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার দমনীতে তার শিরায় শিরায় এই দুই মহামানুষীর রক্ত, যার দমনীতে তার জনগণের কল্যাণ ছাড়া আজকে এই জাতির বড় দরকার, বড় প্রয়োজন, বড় প্রয়োজনের সময় আমরা তাকে পেয়েছি। আজকে আমরা উনি বৃদ্ধদেরকে সম্মানিত করেছেন, হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি কোনো বৃদ্ধকে সম্মান করে তা আল্লাহ পাক তাকে বার্ধক্যে উপনীত করে, উপনীত করে এবং তাকে সম্মান দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। উনি যেহেতু আমরা অবসরপ্রাপ্ত, আমরা সবাই তো বৃদ্ধ, তাই না? আমাদেরকে যে সম্মানিত করেছেন, আল্লাহ পাক উনাকে সম্মানিত করবেন। আল্লাহ পাক উনার নেক হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন, পরিশেষে আজকে আমার অনুভূতি আসলে এরকম পরিবেশে আসলে আমরা খেয়ে হারাই ফেলাই, মনের কথা বলতে পারি না। আজকে সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া দিয়া আমরা আপনাকে কি দিয়া অভিনন্দিত করবো এর বাসা নাই, এর যা যা আল্লাহ পাক আপনাকে দান করবেন। আসসালামু আলাইকুম।
0: এবারে অনুভূতি ব্যক্ত করবেন হুমায়রা বেগম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বগুড়া।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয়

0: উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি হুমায়রা বেগম, বগুড়া বাগবাড়ি শহীদজিয়া ডিগ্রি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে এবং মাঝে দুবছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেছি। আমি 22-এ ওপেন হার্ট সার্জারি করা হয় আমার, এবং এর ফলে দুই তিন মাস অন্তর অন্তর আমার স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ মোটা একটা টাকা খরচ করতে হয়। আবার রিসেন্টলি আমি একটু অসুস্থ হয়, ডাক্তার পুনরায় আমাকে এনজিওগ্রাম করতে বলে। আমি তখন খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমি কিভাবে, আমি আসলে খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, সরি, যে আমি কি করব বা কিভাবে এই খরচ বহন করব। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্র প্রধান মহোদয়ের এই উদ্যোগে আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের স্যারের মতো আমি বলতে চাচ্ছি, আসলে এই মানে এটা প্রকাশ করার মতো ভাষা পাচ্ছি না যে আমরা বেসরকারি কলেজের শিক্ষকরা কতটা উপকৃত হই বা হয়েছি। লাস্টে আমি একটা কথা না বলেই পাচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী, 1993-তে যখন আপনি শহীদজিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন, তখন আপনার হাত দিয়ে আমার নিয়োগ হয়েছিল। আজকে আল্লাহর অশেষ মেহরবান, আমার সৌভাগ্য যে আমি আমার জীবনের মানে চাকরি জীবনের অবসরের যে প্রাপ্তিটা সেটা আমি আপনার হাত থেকে পাচ্ছি। এই জন্য আপনাকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এবং আমি আপনাদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমাকে মা ক্ষমা করবেন আমার, সরি, আমি আমি এবার আরেকটা কথা বলি। আমি আমার যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব সরি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে স্মরণ করি বা ভালোবাসি। আর একটা ছোট্ট কথা, আমি যখন ক্লাস 6-4 পড়ি, তখন শহীদ রাষ্ট্রপতির সঙ্গে আমার হাত মিলানোর একটা সৌভাগ্য হয়েছিল। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, উনি রংপুরে গিয়েছিলেন, আমি তখন রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়তাম। ওই তখন থেকে তার সঙ্গে আমার হাত মিলানো থেকে মনে হচ্ছিল যে আমি যেন আমার বাবার সঙ্গে হাত মিলালাম। ঠিক তখন থেকেই সেই পরিবারের প্রতি আমার একটা শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হয়েছিল, এবং এটা আজীবন থাকবে। আমি পুনরায় আপনার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। ধন্যবাদ।
1: এবারে অনুভূতি ব্যক্ত করবেন মোহাম্মদ আব্দুল আজিজুল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কচুয়া চাঁদপুর।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি একজন শিক্ষকের সন্তান, আমার বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি 2022 সালে রিটায়ারমেন্ট করেছি, 4 বৎসর আমি আমার টাকা পাইনি, আমার মনে কোনো কষ্ট নেই। আজকের এই অনুষ্ঠানে আপনার হাত দিয়ে সারা বাংলাদেশের মানুষ টাকা নেবে, এটা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সূত্র ধরেই, সম্ভবত গত বিএনপির আমলেই যদি আমি ভুল করে না থাকি, তাহলে অবসর এবং আমাদের কল্যাণ ট্রাস্টের সূচনা হয়েছিল। এবং এই সূচনার পরে আমার মনে আছে আমাদের শিক্ষক নেতা জনাব সেলিম ভুঁইয়ার সাথে ওনার স্কুলে আমরা বোধহয় আর বিজয় মিছিলও করেছিলাম, মিষ্টিও খেয়েছিলাম, আমার মনে আছে। তো বিএনপি সব কিছু পাওয়া, তো আমাদের বিএনপির হাত দিয়ে শিক্ষকদের সব কিছু পাওয়া, প্রয়াত জিয়াউর রহমান দিয়ে গেছিল আমাদের বেতনের 50%, অবসর এবং কল্যাণ ট্রাস্টের টাকা দিল মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর আজকে দিলেন আপনি আমাদের শিক্ষক সমাজের সারা বাংলাদেশে একযোগে সমুদয় অর্থ, যেটার মধ্যে কোনো

0: শব্দ সত্যভোগী ছিল না। আমি একটা অনুরোধ করব, একজন শিক্ষক হিসেবে, অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে, আমি প্রথমে এখানে আসে আমার কার্ড পাই নাই, আমার মামলা বেশি, আমার বিরুদ্ধে 18টা মামলা ছিল, আমি 5 বার কারাবরণ করেছি একজন শিক্ষক হিসেবে, আমার 16টি মামলা আমার নেতার সাথে। তো আমি শুধু একটা অনুরোধ করে দেব, আমাদের পরে যারা শিক্ষক সমাজ রিটায়ারমেন্টে আসবে, আপনারা অন্তত একটা নিয়ম হলো করে যাবেন, তারা যাতে 1 বছরের ভিতর তাদের যেই টাকাটুকু আমরা পাইতাম, আমাদেরকে 75 মাসের টাকা দেওয়ার কথা, এটুকুই দিয়ে তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে শিক্ষক সমাজ উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: এবারে অনুভূতি ব্যক্ত করবেন আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, তেজদাস কাঠি কলেজ, পিরোজপুর সদর।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের সভার সভাপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে প্রথমে স্মরণ করছি ইতিহাসের রাখাল রাজা, বাংলা মায়ের আদরের সন্তান, স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের শিক্ষকদের প্রথম মর্যাদা দিয়েছে এবং জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে আমাদের মর্যাদার স্বপনে দাঁড় করিয়েছেন সেই মহান নেতাকে আমি স্মরণ করছি। আমাদের মা, 3 বারের প্রধানমন্ত্রী, যিনি মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের কারণে 2005-এ NTRC যেমন তৈরি করেছেন, তেমনি একজন শিক্ষকের আর্থনৈতিক নিশ্চয়তার জন্য আজকে যে অবসর নিচ্ছি, সেই অবসর আর কল্যাণের ব্যবস্থা করেছে। অনেকেই বলেছে গীতা কোরআন শরীফ আর সাতা থেকে বিদায় নেওয়া হতো আমাদের শিক্ষকদের, কিন্তু সেই মর্যাদার আসনে দিয়ে গেছেন আমাদের মা। অনেকে বলেছেন 31 দফার কথা, আমি তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই, ভিশন 2030, যেখানে একমুখী শিক্ষার কথা বলেছেন মা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন শিক্ষাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেবেন, প্রাথমিক শিক্ষকের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না, সে কারণে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে উপস্থিত রয়েছেন মুসলিম জননেতা স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়, যিনি কবিতার মতো করে নির্দেশ দিতেন আপনার কথা। আজকে অনেকে বলে অনেকে অর্জন শেষ করে দিতে চায়। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, যিনি আমার জেলার দায়িত্বে ছিলেন, আমরা লড়াই করেছি 1980 সালে, মহান নেতা আজকের জিয়ানগরে তার হাত স্পর্শ করার মধ্যে দিয়ে, শহীদ জিয়ার হাত স্পর্শ করার সক্ষমতা, মায়ের স্নেহ, বারবার আমরা জেলে গিয়েছি, একজন বেসরকারি কলেজ শিক্ষকের কয়েক মাসের বেতন বন্ধ হয়েছে, আজকে কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন আমরা যে জেলে গিয়েছি, বেসরকারি শিক্ষকদের বেতন বন্ধ হয়েছে, তাতে গণতান্ত্রিক সরকারের কিছু যায় আসে না, আপনি আপনার ওয়াদা পালন করেছেন 70,000 শিক্ষককে এক ছাতায়, অনেকে বলে একসাথে পেলে ভালো হতো, আর আমি বলবো আমরা শিক্ষকরা মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের এই ধাপে ধাপে দেওয়া আমাদের অর্থনৈতিক নিশ্চয়তার একটি ধাপ, অর্থাৎ একসাথে দিলে অনেক কিছুই তো শেষ হয়ে যায়, কিন্তু ধাপে ধাপে অবসরপ্রাপ্ত শিক্ষকের মতো পাচ্ছি, আমার পরিবারের একটি অর্থনৈতিক নিশ্চয়তা আসছে। আমি আবারও একমুখী, আজকে সকালে দেখলাম একটি ঘর খালি, বিকালে সেখানে মাদ্রাসা, এ দেখার দায়িত্ব নাই কেউ মাননীয় প্রধানমন্ত্রী। একমুখী শিক্ষা এবং শিক্ষার ওই ভিশন 2030, আপনার 31 দফা, শহীদ জিয়ার 19 দফা, এর সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য আমি আপনাকে অনুরোধ রেখে, একজন বেসরকারি শিক্ষকের আজকে টাকা পাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
1: সম্মানিত শিক্ষকগণকে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে রয়েছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী যোগাযোগ পর্ব। পর্বটি পরিচালনার জন্য আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে বিনীত অনুরোধ করছি।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন আমাদের সারা দেশে জেলা প্রশাসকদের সাথে সরাসরি যোগাযোগ করব। শুরুতেই আমরা শেরপুর জেলায় একজন আমাদের সম্মানিত বয়স্ক শিক্ষক আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ উনি অবসর ভাতা পান নাই। তো ওনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পরে সেই শিক্ষককে আমরা খুঁজে পেয়েছি এবং তার চেক হস্তান্তর করেছি। আপনি অনুমতি দিলে আমরা শেরপুরের সাথে কানেক্ট হয়ে সেই শিক্ষক মহোদয়ের অনুভূতি শুনতে চাই। শেরপুর স্যার,
4: একটা ছেলে আসিল, ছেলেটা মারা গেছে, একটা মেয়ে বিয়ে দিছি, আর আমি
5: বয়সটা যদিও জীবন থেকে অবসর নেবার তার প্রান্তে, তবে অবসর ভাতাটা এখনো যে রয়ে গেছে মৃত্যু দূরত্বে। কবে পাবেন, আদৌ পাবেন নাকি পাবেন না, সিস্টেমের ঘূর্ণিপাকে জানেন না কিছুই। আর তাই 37 বছরের শিক্ষকতা জীবনে মুখলেসুর রহমানের শেষ সম্বল যেন তার চোখের কান্না। হাজার শিক্ষার্থীর জীবন গড়লেও নিজ জীবনের বর্ণমালা রয়েই গেছে রাষ্ট্রের অবহেলায়। চক ডাস্টার আর ব্ল্যাকবোর্ড থেকে অবসর নিয়েছেন সেও 4 বছর হল। মুখলেসুর রহমানের মতো অবসরে যাওয়া হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক এখন চরম ভোগান্তিতে। ভাতাটুকুই তো জীবনের শেষ সম্বল, অথচ দিনের পর দিন অবসর সুবিধা বোর্ড আর কল্যাণ ট্রাস্টের অফিসে ঘুরলেও মিলছে না জীবনের হিসেব। কেউ কেউ তো অবসর ভাতার স্বাদ নেবার আগেই আলিঙ্গন করেছেন মৃত্যুকে।
3: ধন্যবাদ। শেরপুরের ডিসি সাহেব কানেক্ট হন। শেরপুরের ডিসি সাহেব,
6: আমরা প্রধানমন্ত্রী, আমি ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক শেরপুর বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, অপরূপ গারো পাহাড়ের 20,000 একর সবুজ মরুভূমির অপূর্ব জেলা শেরপুর জেলা থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই মহেন্দ্রক্ষণে শেরপুর জেলা থেকে আমাদের 232 জন সম্মানিত শিক্ষক উপস্থিত আছেন, আপনার সাথে যুক্ত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, শেরপুর জেলার 232 জন সম্মানিত শিক্ষক আজকে আপনার সাথে যুক্ত হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ এবং আপ্লুত এবং আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে এখন আছেন আমাদের সেই সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, করইতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ইসলামপুর জামালপুরের শিক্ষক ছিলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আপনার সাথে যুক্ত হতে চান। মাননীয় প্রধানমন্ত্রী,
3: দেন 2 মিনিট।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি করইতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক, 2021 ডিসেম্বর 2022 সালে আমি অবসর স্থান পরিত্যাগ করার পরে এতদিন যাবৎ দিন আজহাল অবস্থায় চলাফেরা করে আজকে আমি খুব আনন্দিত এমনকি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি আপনার ওসিলার মাধ্যমে, আল্লাহ সমস্যার সমাধান করে কিন্তু একজন ওসিলার মাধ্যমে আমি আজকে উপকৃত হইলাম, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এমনকি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
3: স্যার কথা বলবে বন্ধুদের সাথে, স্যার কথা বলবে। এই রুমে যারা জুমটা অপারেট করছেন দয়া করে আমাকে আনমিউট করবেন। শেরপুর জেলা কি আমার কথা শুনতে পাচ্ছে?
8: শুনতে পাচ্ছেন? এখানে জুম ক্যামেরা কোনটা? জুম ক্যামেরা কোনটা? এখানে
9: কোনটা? এটা সামনে বড় বড়, এটা
8: জুম ক্যামেরা কোনটা? আমাদের আচ্ছা ঠিক আছে, এই শিক্ষকের নাম কি?
6: মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত শিক্ষকের নাম মোহাম্মদ মুখলেসুর রহমান।
8: জি মুখলেস সাহেব, সালাম আলাইকুম। আপনার কষ্ট আপনি কি আপনার সম্পূর্ণ অর্থটা পেয়েছেন?
7: জি
8: সম্পূর্ণ অর্থ পেয়েছেন।
7: এখন
8: জি কিছুক্ষণ আগে পেয়েছেন?
7: জি।
8: আচ্ছা ঠিক আছে, তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনি এতদিন যে আপনার যেটা কষ্ট ছিল, ইনশাল্লাহ আমরা মনে করি যে আপনার এই কষ্টটা এখন লাঘব হবে।
7: আলহামদুলিল্লাহ,
8: ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও দোয়া করবেন যাতে আরো যারা এরকম আছেন বঞ্চিত
7: তাদের জন্য।
8: জি আপনিও দোয়া করবেন যাতে করে আরো যারা শিক্ষক আছেন যাদের কাছে এখনো আমরা পৌঁছে দিতে পারিনি, তাদের যাতে সম্পূর্ণ টাকা ধীরে ধীরে আমরা পৌঁছে দিতে পারি, যাতে করে তাদের কষ্ট লাঘব হয়। আপনি দোয়া করবেন সরকারের জন্য। আসসালামু আলাইকুম।
7: জি
10: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ শেরপুর। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমরা কক্সবাজার যেতে চাই। ডিসি কক্সবাজার রেসপন্স করেন। ডিসি কক্সবাজার,
11: আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলা পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মানবিক উদ্যোগে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান এই অনুষ্ঠানে কক্সবাজার জেলার এই সম্মেলন কক্ষে আমাদের শিক্ষকগণ উপস্থিত আছেন, যাদের আপনার উদ্যোগে যারা আজকে উপকৃত হচ্ছে এবং ইতিমধ্যে তাদের মোবাইলে অর্থের মেসেজ চলে এসেছে। এখানে কক্সবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল মহোদয় উপস্থিত আছেন, পুলিশ সুপার মহোদয়, সাংবাদিক বৃন্দ সকলেই উপস্থিত আছেন। আপনার সাথে কথা বলার জন্য, অনুভূতি ব্যক্ত করার জন্য এখানে জনাব আনম নুরুল আমিন, সাবেক প্রধান শিক্ষক কক্সবাজার প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন। আমি আপনার সানুগ্রহী অনুমতি ক্রমে আমি ওনাকে অনুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য
12: আমি দীর্ঘ 38 বছর সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে অবসরে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, সারা জীবন শ্রেণীকক্ষে আলোচনীয় জীবনের সায়ান নিয়ে এসে অবসর গ্রহণের অবসর বাঁচার জন্য বছরকে বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরা ছিল আমাদের জন্য চরম দুর্ভোগে। আগামী শিক্ষিত বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে আইবাসের ব্যবস্থার মাধ্যমে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা সরাসরি পৌঁছে দেওয়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তা আমাদের শিক্ষক সমাজকে এক নতুন মর্যাদায় আসীন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মানবিক উদ্যোগের ফলে অবসর পাতা পেতে আগে যে দীর্ঘ জটিলতা ছিল তার আজকে একটা স্থায়ী অবসান ঘটল ইনশাআল্লাহ। এখন আমাদের ঘরে বসে এই ভাতা পাব যা আমাদের চিকিৎসা সহ নানা প্রয়োজন মেটানোর এক বড় স্বস্তি হয়ে দাঁড়াল। বেসরকারি শিক্ষকদের এই দীর্ঘদিনের কষ্ট অনুভব করে এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, মাননীয় শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীবর্গতে যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সবাইকে বিনীত ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ইতিমধ্যেই আমার মোবাইলে মেসেজ এসেছে, তাই আমি আবারও আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ,
10: ধন্যবাদ কক্সবাজার। এখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জেলা বগুড়া যেতে চাই। জেলা প্রশাসক বগুড়া রেসপন্স করেন। জেলা প্রশাসক বগুড়া।
13: মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের বগুড়ার সাথে কানেক্টেড হয়ে আমাদের কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে আমাদের আজকে যে যাদের উদ্দেশ্যে অনুষ্ঠান সেই শিক্ষক মন্ডলী এখানে প্রায় 100 অধিক উপস্থিত রয়েছেন আমাদের হল রুমে। আমাদের কল্যাণ ভাতা টোটাল বগুড়া জেলাতে 593 জন পাবেন এবং অবসর ভাতা পাবেন 1448 জন। ইতিমধ্যে আমাদের হল রুমে যারা উপস্থিত হয়েছেন অধিকাংশই আমি দেখতে পাচ্ছি বয় বৃদ্ধ এবং অনেকেরই ডায়াবেটিক্স এর প্রবলেম আমার কাছে মনে হলো। তো ওনাদের এটা যে এত উপকার হবে আমি নিজেই আপ্লুত হয়ে যাচ্ছি যে ওনাদের অনুভূতি যদি আমরা শুনতে পাই তাহলে আরো আমাদের খুব ভালো লাগবে। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন আমাদের সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা, উপস্থিত রয়েছেন নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, উপস্থিত রয়েছেন পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আমাদের জেলা পরিষদের প্রশাসক মহোদয় সহ আমাদের প্রিয় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, আমি একজন শিক্ষক শিক্ষয়িত্রী আমার পাশে বসে আছেন এবং মজার ব্যাপার হলো উনি এই 2026 সালে মে মাসে উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, যেখানে আমরা দেখেছি যে 21 সালের শিক্ষকরাও ভাতা পান নাই, অথচ 21 সালের ওনারা তো পেয়েছেনই। এই 2026 সালের মে মাসে যিনি অবসরে গিয়েছেন উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উনি ভাতাটি পেয়েছেন। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে আপনি অনুমতি দিলে আমি আমাদের এই রিটায়ার্ড যে ম্যাডাম মোসাম্মদ নাজমুল নাহার দুপচাঁচিয়া মহিলা কলেজের প্রভাষক ছিলেন ওনার অনুমতি শুনতে পারি মাননীয় প্রধানমন্ত্রী।
8: নিশ্চয়ই নিশ্চয়ই।
14: আসসালামু আলাইকুম স্যার, মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর ইএফটির মাধ্যমে আমরা অবসর কল্যাণের টাকা পেয়ে আমি খুবই আনন্দিত। আমি রিসেন্ট আপনার 19 মে আমার শেষ কর্মদিবস ছিল আর আমার আবেদনটা ছিল 27 তারিখ, আর আমি আজকে আসছি আমার অবসরে কল্যাণ অবসর বা কল্যাণ ভাতার জন্য। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েন স্যার, ও বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছেন, আমার মেয়েটার পড়ালেখার খরচ এবং আমি অসুস্থ স্যার, আমি ডিপিএলডি মানে ক্যান্সার রোগে লাং ড্যামেজ রোগে ভুগতেছি, এর জন্য এই অর্থটা আমার বিশেষভাবে উপকৃত হবে। আপনার এই মহতী উদ্যোগ জাতির শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে, আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনার নেক হায়াত ও সুস্থতার জন্য, আশা করি আপনার হাতে দেশ ও জাতি এগিয়ে যাবেন।
8: ধন্যবাদ বগুড়া।
14: তাই বলে আমি আমার বক্তব্য শেষ।
8: ধন্যবাদ বগুড়া। আমরা এখন দিনাজপুর যেতে চাই, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় আছেন, দেখি দিনাজপুর রেসপন্স করেন। ইট ওয়াজ নট প্রিপ্লেন স্যার, ইট জাস্ট ইমিডিয়েট।
15: মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম স্যার, আপনাকে দিনাজপুর জেলার সত্যিক্ষাপ্ত মানুষের পক্ষ থেকে এবং আপনার নিজস্ব উদ্যোগে আপনার নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় উচ্চ শিক্ষক এবং কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান এই অনুষ্ঠানে আমরা তার সকল শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার আমরা মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির স্থপতি এবং শিক্ষক মানব করার কারিগর। আমরা যদি এই শিক্ষকদের উপযুক্ত সম্মান সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দিতে পারি তাহলে স্যার আমরা একটি সমৃদ্ধ এবং দক্ষ আমরা জাতি পেতে সক্ষম হব। স্যার আপনি অবগত আছেন মাননীয় মন্ত্রী কল্যাণ মন্ত্রণালয়ের স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এখানে আরো পাঁচজন এমপিসার রয়েছেন, তাদের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। স্যার আপনি অবগত আছেন যে আজকে 801 জন সম্মানিত শিক্ষক দিনাজপুর জেলায় এই বিশেষ সুবিধা পেলেন, তাদের হাতে পৌঁছে দিলেন। আমরা তার অত্যন্ত আনন্দিত। এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী 801 জনের মধ্যে আমরা 120 জন তাদেরকে এখানে ডেকেছি। এখানে স্যার আপনি সানুগ্রহ অনুমতি দিলে আমরা একজন বা দুজন স্যারের কথা বা অনুভূতি আমরা তার শুনতে পারি। স্যার আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
8: নিশ্চয়ই একজন শিক্ষকের বক্তব্য শুনি আমরা।
15: সাধনা মোস্তামাদ আসবেন, সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত চেরাডাঙ্গি স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর সদর দিনাজপুর, তাকে আমি মাইক্রোফোন
8: আপনার এখানে শব্দ হচ্ছে আশেপাশে মোবাইল বন্ধ করে দিন।
16: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে সবাইকে আমার সালাম। সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আমাদের শিক্ষকদের কল্যাণে যে কাজ শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় এবং ওনাকে আমি পেয়েছিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি সরকারি কলেজের ছাত্রী ছিলাম, তখন তিনি খানকুলন কর্মসূচিতে এসেছিলেন এখানে। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কর্মসূচিতে যাবার। মাননীয় প্রধানমন্ত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের শিক্ষকদের জন্য যে কাজ করেছে, তিনি আমাদের কল্যাণ অবসরের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তারই ধারাবাহিকতায় আপনি আজকে শিক্ষকদের যে উদ্যোগটা নিয়েছেন সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে আমি আশা করি, আমি দোয়া করি আপনার জন্য। আমি এরকম একটা অনুষ্ঠানে আসতে পারবো কোনোদিনও কল্পনা করিনি। টাকা পাবো কিন্তু সেই টাকা কবে পাবো সেটা কোনো নিশ্চয়তা ছিল না, আপনি সেই নিশ্চয়তা প্রদান করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গত বৃহস্পতিবারে আমার অ্যাকাউন্টে কিছু টাকা এসেছিল, আবার কয়েক ঘন্টার মধ্যে টাকাটা হারিয়ে গেল। আমি ভাবলাম যে এটা কি হলো, তারপরে আজকে এরকম একটা অনুষ্ঠানের মহতে যে উদ্যোগ, তো মনে করলাম যে সেটাই বোধ হয় আমি এটা একটা অ্যালার্ম বা বার্তা দিয়েছিলাম।
8: ওটা আপনার অ্যাকাউন্টে টেস্ট হিসেবে পাঠানো হয়েছে।
16: অনেক ধন্যবাদ। আমি আমার আরেকটা পরিচয় দিতে চাই এখানে।
8: আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা, আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা টেস্ট হিসেবে পাঠানো হয়েছিল, টেস্ট হিসেবে।
16: অফিসার চন্দ্রলাল এবং জেলা পরিষদের প্রশাসক আপনি তাকে নিয়োগ দিয়েছেন। আমি মনে করি আমাদের যে নির্যাতন 17 বছরের, আমিও নির্যাতিত হয়েছি আমার স্কুলে, আমি সঠিক বিচার পাইনি। আমরা যা করে ভালোর জন্য পারে, আপনি আসতে পারলেন, আপনি এই মহতি দায়িত্ব পালন করতে পারলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি
8: কথা বলতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন কিন্তু সময়ের অভাবে আমাদের ঢাকা গাজীপুর নেত্রকোনা সর্বশেষ ডিসি চাঁদপুর, মাননীয় মন্ত্রী মহোদয় এলাকা চাঁদপুর শুনেই আমরা শেষ। মাননীয় প্রধানমন্ত্রী বলবেন চাঁদপুর না চাঁদপুর ওরা সর্বশেষ চাঁদপুর চাঁদপুরে পরে মাননীয় প্রধানমন্ত্রী।
17: মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, আমি আহমেদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য ইলেশের বাড়ি চাঁদপুর থেকে আপনাকে অভিনন্দন এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুর জেলার 581 জন সম্মানিত শিক্ষক এই সুবিধার আওতায় এসেছেন এবং তাদের একটি বড় অংশ আমাদের সাথে আজকে এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই ভিডিও কনফারেন্সিং চলার সময় আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই তাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের SMS পেয়েছেন এবং এই SMS পাওয়ার পরে তাদের চোখে যে আনন্দের আভা এবং মুখে যে হাসি দেখেছি তাতে আমাদের মন ভরে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে আমাদের চাঁদপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ আমাদের জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন উপস্থিত আছেন সেই সাথে আমাদের শিক্ষক মন্ডলী সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের একজন শিক্ষক, উনি আমাদের রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, উনি গত বছরের জানুয়ারি মাসে ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী বিধবা স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন। আপনি যদি অনুমতি দেন আমি উনি আপনার সাথে একটু কথা বলতে চান।
8: নিশ্চয়ই, অবশ্যই,
17: ধন্যবাদ স্যার।
18: সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দুরুদ ও সালাম তার হাবিবের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি সুলতানা জাহাবিয়া, অধ্যক্ষ আবু জাফর মাইনউদ্দিন হুজুরের স্ত্রী। আমার স্বামী রামপুর আদর্শ আলিম মাদ্রাসার একজন অধ্যক্ষ ছিলেন। উনি গত 20 জানুয়ারি 2025 সালের স্ট্রোক করে ইন্তেকাল করেন। আমার তিনজন সন্তান রয়েছে, তিনজনই কন্যা সন্তান। আমার মেয়েদের লেখাপড়া, মেয়েদের চিকিৎসা এবং পড়ালেখার খরচ সহ সংসারের খরচ সহ যাবতীয় কাজে আমি এই টাকাটা পেয়ে অনেক উপকৃত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, EFT-র মাধ্যমে এত সহজে এই টাকাটা আমরা পাবো আসলে কল্পনাও করতে পারিনি। সেজন্য আপনাকে এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে আমি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং মহিয়সী নারী বেগম খালেদা জিয়া, আমি ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে দেশের আরো বেশি সেবা করার সুযোগ দান করেন সেই জন্য দোয়া করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সহ উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
17: ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম।
19: এবার সেই মহেন্দ্র খন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বক্তব্য রাখবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
8: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টা এবং জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, অনলাইনে কানেক্টেড দেশের 64 জেলায় সংযুক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ, উপস্থিত পুলিশ সুপারবৃন্দ, অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমরা এখানে যারা উপস্থিত আছি বা যারা অনলাইনে কানেক্টেড, আমরা সকলেই বুঝতে পারছি যে আজকের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার অবসরপ্রাপ্ত 1 লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকা 2022 সালের পর, অর্থাৎ দীর্ঘ 4 বছর পর, সরকারি 2টি ফান্ডের তাদের জমানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন এবং পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এই 2টি তহবিলের একটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অন্যটি অবসর সুবিধা বোর্ড। এই 2টো তহবিলে জমানো টাকার একটি উল্লেখযোগ্য অংশ প্রাপ্তির মধ্যে দিয়ে 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তার অবসান হবে। সামগ্রিকভাবে 1,23,000 শিক্ষক। অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই অনুষ্ঠানে আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই মরহুমা খালেদা জিয়াকে। খালেদা জিয়াকে জানাই বিনম্র শ্রদ্ধা, কারণ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষকদের কল্যাণে তার উদ্যোগেই 1991 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং আবারও তারই উদ্যোগে 2002 সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি এই তহবিলের সরকারি ফান্ড থেকে প্রথমে 14 কোটি টাকা বরাদ্দ দেন এবং পর্যায়ক্রমিকভাবে 89 কোটি টাকার ফান্ড গঠন করে এই তহবিলের ভিত্তিকে সুদৃঢ়ভাবে স্থাপন করে। অবশ্যবৃন্দ, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া বরাবরই শিক্ষক, শিক্ষা, শিক্ষিকা, শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চালু করা শিক্ষা উপপত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসাবে অনুসরণ করছে। আমরা মহান রব্বুল আলমিনের দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত দুটি তহবিলে শিক্ষক শিক্ষিকাগণ প্রতি মাসে যে টাকা জমা দেন সেই টাকার সঙ্গে সরকারের প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে নির্দিষ্ট হারে একটি অ্যামাউন্ট জমা করেন। এর উদ্দেশ্য হল দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার সময় প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাতে একটি ভালো অ্যামাউন্ট হাতে পান। উদ্দেশ্য মহৎ হলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চাকরি জীবন শেষে অবসরে গিয়ে এই টাকা উত্তোলন করতে শিক্ষক শিক্ষিকাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে, যার একটি বাস্তব ভিডিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, এই টাকা উঠাতে গিয়ে নিজেদের প্রাপ্য টাকা তুলতে গিয়ে তাদেরকে ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও পালন করতে হয়েছে বা বাধ্য হয়ে করতে হয়েছে এই বাস্তবতায়। আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোন রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে হাজারো শুক্রিয়া আদায় করছি। শিক্ষক সমাজ, যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিস অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবসরকালীন সুবিধার টাকা আজ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে যত সহজে পৌঁছে দেওয়া হয়েছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার কাজটি কিন্তু অতটা সহজ ছিল না, কারণ পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফলে যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। প্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই, যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়ে। আমাদের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটি ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বলা হয়ে থাকে শিক্ষকতা হলো একমাত্র পেশা যা অন্য সব পেশা সৃষ্টি করে। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। সুতরাং আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক, বাংলাদেশের আহ্বান কালের ধর্মীয় সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসাবে ভূমিকা রাখবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশে প্রথমবারের মতো একযোগে 64টি জেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দ্রুততম সময়ে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর কল্যাণ সুবিধার অর্থ প্রদানের কার্যক্রম উদ্বোধনের জন্য অসীম কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে।
20: সুপ্রিয় বন্ধু, এতক্ষণ ইএফটি ও আইবাস
8: সকলের কাছে আমি দোয়া চাইছি, আজকে যেভাবে আপনাদের কিছু সমস্যার আমরা সমাধান করতে সক্ষম হয়েছি বর্তমান সরকার, দোয়া করবেন শিক্ষক হিসাবে যাতে পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম, সেই দোয়াতে আমি সকল শিক্ষকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
20: সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আইবাস প্লাস প্লাস পোর্টাল ও ইএফটির মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ হস্তান্তরের উদ্যোগের শুভ উদ্বোধন করলেন এবং ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। এই অনুষ্ঠানে সরাসরি ধারাভাষ্যে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহলি। প্রকৌশল দায়িত্বে ছিলেন মিসবা চৌধুরী ও মোহাম্মদ শামীম আহমেদ। স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও ইফতেহাজ আহমেদ। সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন। প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচারের প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বেতার ভবন স্টুডিওতে। আল্লাহ হাফেজ।
21: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশব্যাপী ইএফটি আইবাস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ FM, 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
0: এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় দেশব্যাপী ইএফটি ও আইবাসের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখনকার আয়োজন মালায়। ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি সোহেলি পারভিন রুমা। এছাড়াও অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ফাতেমা আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন অভিজিৎ মণ্ডল। শোনাবো আপনাদের এই পছন্দের গান। প্রথমেই জিঘাংসা ছায়াছবি থেকে নেওয়া মিলন বাবু বয়রাবাজার খুলনা ও রেজাউল বালিয়া তালার বন্ধুর অনুরোধের গানটি শুনবেন সাবিনা আসমের কণ্ঠে।

আজ 15 আগস্ট 2026 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। খালেদা খানম পুতুল, জন্ম 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে, তবে বেড়ে ওঠা দিনাজপুরে। 1960 সালে দিনাজপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন এবং একই বছরে তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিয়ে। তারপর তিনি বেগম খালেদা জিয়া। 1981 সালে স্বামী সামরিক অভ্যুত্থানে নিহত হলে দলের হাল ধরেন। 1984 সালে বিএনপির চেয়ারপারসন হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন, আপোষহীন নেত্রী হয়ে ওঠেন। তিনি দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়ে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করেন তিনি। 2009 সাল থেকে বিরোধী দলের নেত্রী হিসেবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তোলেন। আওয়ামী স্বৈরাচারের পতনের পর তিনি হয়ে ওঠেন দেশের সব রাজনৈতিক দলের ঐক্যের প্রতীক। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে 2025 সালের 30শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন সবার প্রিয় এই দেশনেত্রী। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সশরীরে আজ তিনি নেই, কিন্তু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে তার যে আপোষহীন নেতৃত্ব, বাংলার আপামর জনগণ স্মরণ রাখবে আজীবন।

বাংলাদেশের রাজনীতিতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। আজ বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা প্রার্থনা করি তার আত্মার মাগফিরাত দান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, শুনব আবারও গান। এবারে গানটি শুনতে অনুরোধ করেছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনার বন্ধু, আর আপনি শুনতে চেয়েছেন অশান্তি ছায়াছবি থেকে নেওয়া সাফিন ইয়াসমিন ও ইন্দুকিশোরের কণ্ঠে এবার গানটি। তবে হ্যাঁ, গানের উপরে আমরা কিন্তু আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন আয়োজন নিয়ে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01974 1219 70।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, যেমনটি কথা দিয়েছিলাম গানের ওপারে যুক্ত হব ফোন ইন আয়োজনে আপনাদের সাথে, আরও একটিবার মনে করিয়ে দিতে চাই আমাদের ফোন নম্বরটি 01974121970। এই নম্বরে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানাতে পারেন কোন শিল্পীর কণ্ঠে কোন ছায়াছবির গানটি শুনতে চান। জি আদাব,
1: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি।
0: জি বলুন। আমরা সবাই ভালো আছি বন্ধু, আপনিও ভালো থাকুন, আপনার দিনটি ভালো কাটুক। আবারও নিব ফোন, দেখা যাক এবারে কে আছেন। হ্যালো, আসসালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম,
2: আমি রায়মহল মধ্যপাড়া থেকে আক্তার বলছিলাম।
0: জি বলুন।
2: ভালো আছেন আপু?
0: জি।
2: আমার ছবির নাম হচ্ছে গান ছুটির ঘন্টা, আর গানের কথা হচ্ছে একদিন ছুটি হবে অনেক দূরে যাব
0: নীল আকাশে, আচ্ছা সবুজ গাছে খুশিতে হারাবো। বাহ, বেশ জনপ্রিয় একটি গান, অনেকদিন এই গানটি শোনা হয় না, আশা করছি আপনার অনুরোধে আমরাও শুনতে পারবো। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। সাদের যার পরে এই গানটা শোনা হয় না। কথা বলছি রিজাউল বালিয়া তালা থেকে।
0: জি।
3: আমি গান শুনতে চাচ্ছি সূর্য কন্যা ছবির গান। আমার মিত্র শিল্পী চেনা চেনা লাগে তবু
0: আছে না। আচ্ছা
3: আচ্ছা,
0: আপনিও ভালো থাকবেন। মিলন বাবুকে আপনার শুভেচ্ছা পৌঁছে দিলাম, রেজাউল বালা তালিয়ার বন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
0: জি বলুন।
4: আবু ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি বন্ধু।
4: জি দোয়া করি ভালো থাকেন। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনাপু।
0: হ্যাঁ
4: আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি নালিশ।
0: নালিশ?
4: নালিশ ছবি থেকে রতনলাল চায়ের কণ্ঠে শোনাবেন।
0: হ্যাঁ।
4: খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, বামপুনের বিচার এখন মানুষই করে, এখানে শোনাবেন।
0: ঠিক আছে, চেষ্টা করব আপনার পছন্দের গানটিও শোনানোর জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সুজন, জি বলুন। মনের সাথে যুদ্ধ ছায়াছবি থেকে

0: আমরা চেষ্টা করব, আশা করছি নিয়মিত আপনি আমাদের সাথেই থাকবেন। অপেক্ষায় রয়েছি ফোনের, আশা করছি আরও কিছু অনুরোধ আপনাদের নিতে পারবো এবং এরপর পরই আমরা আবারও গানে ফিরে যাব। বন্ধুরা যুক্ত হতে চাইলে ফোন করুন 01974121970 এই নাম্বারে, জানান আপনি কোন গানটি শুনতে চান আমাদের কাছে। আচ্ছা, যেহেতু ফোন আসছেন আমরা গানে চলে যাব। ফোন চলে এসেছে, দেখা যাক কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: হ্যাঁ,
1: এই ঘর এই সংসার ছবি থেকে
0: ঠিক আছে, আপনার কণ্ঠেও শুনে নিলাম এই সুন্দর গানটি, তেঁতুল পাতা তেঁতুল পাতা তেঁতুল বড় টকরে। আশা করছি গানটি শোনাতে পারবো। নিয়ে নিচ্ছি আবার ফোন, এবারে কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: কেমন আছেন নানি?
0: সবাই যদি ভাবে নানি দাদি বলতে থাকেন, আসলে আমাদের জন্য আপনাদেরকে খুব
2: জি
0: জি জি জি বলুন। নিশ্চয় শোনাবো আম্মাজান ছায়াছবি থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান গানটি। এই গানটির অনুরোধ অনেকদিন পরে এসছে, আবার নিচ্ছি ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, বরগুনা থেকে। জি বলুন। প্রিয় তুমি ছায়াছবি। আচ্ছা, তুমি এমন কোনো কথা বলো না। ঠিক আছে, আমরা চেষ্টা করব, আপনার গানটি তালিকাবদ্ধ করেছি, সময় সুযোগ পেলে অবশ্যই শুনিয়ে দেব। আসসালামু আলাইকুম। দুঃখ দেওয়ার মানুষটা আমার হারিয়ে গেছে। গানটি খুবই চমৎকার একটি গান, অনেক মানুষেরই আসলে পছন্দের গানের তালিকায় এই গানটি রয়েছে। আশা করছি শুনতে পারবো খুব তাড়াতাড়ি। আবারও নিচ্ছি ফোন। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি বন্ধু। মোহাম্মদ আলী বাঘারপাড়া থেকে। ভাঙচুর। আচ্ছা, ঠিক আছে, তো এখনকার মতন ফোন আর নিচ্ছি না, চলে যাব গানে। আর ঠিক এই মুহূর্তে আপনাদেরকে শোনাতে চাই দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধুর অনুরোধে কাজের মেয়ে ছায়াছবির গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চেপা ও ইন্দ্রকিশোর।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: ঠিক তাই, আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হলে কিন্তু চলবে না। যে কোনো বিষয়ে আমরা যদি সতর্ক থাকি তাহলে সেই সমস্যা থেকে কিন্তু আমরা খুব দ্রুত সমাধানের পথ খুঁজে পাব। আমরা শুনছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে জনপ্রিয় কিছু ছায়াছবি গান। এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছে নিখিল বিশ্বাস, আরংঘাটা বিল পাবলা খুলনা বন্ধ। আপনি শুনতে চেয়েছেন শিল্পী রুনালাইলার কণ্ঠে কষাই ছায়াছবি থেকে নেওয়া বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, এই গানটি শুনতেছে। চলুন তাহলে শুনে আসি এবারে গানটি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়ে গেল বেলা দুটোর বাংলায় সংবাদ শোনার। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলায় সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম, বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধনকালে এ কথা বলেন। নতুন এই ভবন চালু হওয়ার ফলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে 1000-এ দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রোগীর প্রতি চিকিৎসা মানবিক হওয়ার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, আগামী অক্টোবর মাসে শিশুদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া 2006 সালে নিউরোসায়েন্স হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশ গড়ার কারিগর, অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদী আমিন এ সময় উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুর জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30 ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজ ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া মাহফিল অনুষ্ঠানে আপোষহীন নেত্রীর নীতি ও আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 20 জন নিহত হয়েছে। ইন্দোনেশিয়ার ভূপদার্থ বিজ্ঞান সংস্থা জানায়, আজ ভোরে ফ্লোরেস অঞ্চলের প্রায় 15 কিলোমিটার গভীরে ভূকম্প আঘাত হানে। কর্তৃপক্ষ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল 6.1 মাত্রার। খেলার খবর ক্রিকেট। আজ ডারউইনে প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 4 উইকেটে 151 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া 198 ও 4 উইকেটে 151 এবং বাংলাদেশ 426। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে। আমরা আবারও শুনব গান, আর এবারে গানটি শুনতে অনুরোধ করেছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু। আপনি শুনতে চেয়েছেন টিপ টিপ বৃষ্টি, এই ছায়াছবি থেকে নেওয়া ইন্দ্রকিশোরের কণ্ঠে এবারের গানটি।

বাহ, জনপ্রিয় একটি গান কিন্তু শুনলাম, তাই না? একটু বলি, 1997 সালের যদি কথাই বলি, ঢাকায় চলচ্চিত্র কিন্তু তখন একের পর এক জনপ্রিয় সিনেমা দর্শকদেরকে হলমুখী করেছিল। সেই সময়ের একটি আলোচিত ছবি কিন্তু ছিল স্বামী কেন আসামি। আর এই ছবিটির গান শুনতে কিন্তু অনুরোধ করেছিলেন আমাদের কাছে আফজাল মোল্লা, দেওয়াতলা বটিয়াঘাটার বন্ধু। তো বোধহয় চলুন আপনার অনুরোধে শুনি উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে এই জনপ্রিয় গানটি।

আজ 15ই আগস্ট 2026, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। খালেদা খানম পুতুল, জন্ম 1945 সালের 15ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে, তবে বেড়ে ওঠা দিনাজপুরে। 1960 সালে দিনাজপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন এবং একই বছরে তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিয়ে। তারপর তিনি বেগম খালেদা জিয়া। 1981 সালে স্বামী সামরিক অভ্যুত্থানে নিহত হলে দলের হাল ধরেন। 1984 সালে বিএনপির চেয়ারপারসন হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন, আপোষহীন নেত্রী হয়ে ওঠেন। তিনি দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়ে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করেন তিনি। 2009 সাল থেকে বিরোধী দলের নেত্রী হিসেবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তোলেন। আওয়ামী স্বৈরাচারের পতনের পর তিনি হয়ে ওঠেন দেশের সব রাজনৈতিক দলের ঐক্যের প্রতীক। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে 2025 সালের 30শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন সবার প্রিয় এই দেশনেত্রী। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সশরীরে আজ তিনি নেই, কিন্তু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে তার যে আপোষহীন নেতৃত্ব, বাংলার আপামর জনগণ স্মরণ রাখবে আজীবন। তোমার

0: দেশবাসী আজ স্মরণ করছে আমাদের বেগম খালেদা জিয়াকে। আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে এবং সেই সাথে সাথে প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তাকে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন আপনাদেরই পছন্দ করা ছায়াছবির গানগুলি। চলে যাব আরও একটিবার ফোন ইন আয়োজনে, নিয়ে নেব নতুন বন্ধুদের অনুরোধ। দেখা যাক কে আছেন প্রথমে। ওয়ালাইকুম আসসালাম।
1: মানিক, কবিরপুর শৈলগোমা থেকে মানিক বলতেছি।
0: জি,
1: আমার সুন্দর অধিবের আসলাম ভাই ছবির গান শোনাবেন, সাজেনা আসাদির কণ্ঠে মনটা যদি খোলা যেত সিন্ধু তীরের মতো, আর মিলন বাবুর শরীরটা
0: অবশ্যই। আপনার শুভেচ্ছা মিলন বাবুকে পৌঁছে দিলাম। চন্দ্রদ্বীপের রাজকন্যা আচ্ছা ছবি থেকে গানটা শুনতে চেয়েছেন। জি, আশা করছি ভালো আছেন, অনেকদিন পরে আপনাকে পেলাম। আমরা সবাই ভালো আছি। তারপরে কোন গানটি শুনতে চান?
2: আমাকে গান শোনাবেন প্রিয়া, আমার প্রিয়া ছবি থেকে সেভেন ইয়ার্স, আমি যে তোমার প্রেমে পড়েছি, এই গানটি শোনাবেন।
0: আশা করছি নিয়মিত আপনি আমাদের সাথে থাকবেন, তাহলেই কিন্তু আমরা আপনাকে আপনার পছন্দের গানটি শোনাতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আদাব দিদি।
3: প্রকাশ বিশ্বাস।
0: জি,
3: টেঙ্গাখালী বাজার মাগুরা থেকে বলছি।
0: আশা করছি ভালো আছেন।
3: হ্যাঁ, খুব ভালো আছি। কথাটা ভালোই লাগে। অমিত কুমার থেকে মন মানে না, শিল্পী অমিত কুমার ও অনুরাধা পরোয়াল, গানের কথা আমি তোমায় ভালোবেসেছি ভালোবাসবো, এই গানটি শোনাবো।
0: আচ্ছা, চেষ্টা করবো আপনাকে এই গানটি শোনা। আমি এই গানটি আপনাকে শোনানোর চেষ্টা করবো। আবার নিচ্ছি ফোন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধু, আপনি আরেকটি বার চেষ্টা করবেন আরেকটি ফোন নিয়েই, আমরা কিন্তু আবার চলে যাবো গানে। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: জি নমস্কার।
0: জি আদাব,
4: ফকল চন্দ্র দিগলা পাংসার রাজধানী থেকে বলছি।
0: বলুন। আচ্ছা, আপনি ভালো থাকবেন। আবারও চলে যাব গানে। এবারে আপনাদেরকে যে গানটি শোনাতে চাইছি, গানটির কথা একটু না বলেই নয়, অর্থাৎ নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের গান মানেই একটা অন্যরকম কিন্তু নস্টালজিকার কাজ করে। সেই সময় জনপ্রিয় যে ছবিগুলো আছে সেই তালিকার মধ্যে কিন্তু রয়েছে রঙিন উজান ভাটি, অর্থাৎ শিল্পী চক্রবর্তী পরিচালিত এই ছায়াছবির গানটি কিন্তু বেশ জনপ্রিয়। তো ঠিক এবারে আপনাদেরকে সেই গানটি শোনাবো। আশরাফুল কালীগঞ্জের বন্ধুর অনুরোধে শ্রী রাধা ব্যানার্জির কণ্ঠে এবারে গানটি।

1989 সালে বাংলা চলচ্চিত্রের কথা বললেই যে সময়টার কথা মনে পড়ে যায়, সেই সময়ের একটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে জলপরী। ছবিটি পরিচালনা করেছিলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিনামা নির্মাতা ইবনে মিজান। ছবিতে অভিনয় করেছিলেন আলমগীর, রোজিনা, সুচরিতা সহ সেই সময়ের জনপ্রিয় অনেক শিল্পী। আর এই ছবির জনপ্রিয় একটি গান কিন্তু হচ্ছে প্রাণের চেয়ে দামি কিছু এ জগতে নাই, ও বন্ধু তুমি তাই। গানটি গিয়েছেন কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা, আর সুর ও সঙ্গীতের দায়িত্বে ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। চলুন সেই সোনালী সময়ের গানেই ফিরে যাই, জলপরী ছায়াছবি থেকে নেওয়া এবারের গানটি। আর গানটিতে শুনতে অনুরোধ করছেন শেখ রেজাউল, বালিয়া, তালার বন্ধু।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছি আজকের মতন বিদায় নিতে হবে। পুরনো দিনের প্রিয় গান আর সোনালী স্মৃতির সঙ্গে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং এফএম ব্যান্ড 88.1 মেগাহার্টজে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা আয়োজন মালায় এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জিদা লাসানি বিপাশা।

0: পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন সানজিদা লাসানি বিপাশার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা আয়োজনমালায় এখন শুনবেন আধুনিক গান। শিল্পী শহীদুল ইসলাম রাজু, প্রথম গানটির রচয়িতা অশোক কুমার দেব।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতে, শিল্পী নীলুফার ইয়াসমিন নীলু। প্রথম গানটির রচয়িতা শিবপদ মণ্ডল।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন নীলুফার ইয়াসমিন নীলুর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ সংবাদ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে চিকিৎসক, রোগী ও রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল এর নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচন শেষে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী ও রোগীর স্বজনরা যদি চিকিৎসকের ওপর বিশ্বাস ও মর্যাদার সম্পর্ক অনুভব না করে, তাহলে সরকার যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করুক না কেন, চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ করা যাবে না। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, 2006 সালে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। সহানুভূতিশীল আচরণ ও মনোযোগ দিয়ে কথা শোনা এবং রোগীর মানসিক অবস্থা বোঝা চিকিৎসার মানকে বহুগুণে বাড়িয়ে দেয়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের রোগী যাতে রাজধানীতে না এসেও চিকিৎসা পান, সেজন্যই ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশে গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজ ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, এতে অন্তত 20 জন নিহত হয়েছে। ইন্দোনেশিয়ার ভূপদার্থবিজ্ঞান সংস্থা জানায়, আজ ভোরে ফ্লোরেস অঞ্চলে প্রায় 15 কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। ডারউইনে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 161 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া 198 ও 4 উইকেটে 161 এবং বাংলাদেশ 426। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল তিনটে বেজে পাঁচ মিনিট। শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান ছায়া ছবির গান। সঙ্গেই আছি আমি সোহেলি পারভিন রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ফাতেমা খাতুন। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন। প্রিয় শ্রোতাবন্ধুরা, শুরুতেই শোনাতে চাই টিপ টিপ বৃষ্টি ছায়াছবি থেকে নেওয়া এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি।

দুইবধু এক স্বামী শিরোনামই যেন গল্পের এক বড় রহস্য। সম্পর্কে টানাপড়ুন, ভালোবাসা, অভিমান আর পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে তৈরি এই ছবিটিও কিন্তু দর্শকের আগ্রহ তৈরি করেছিল। চলুন তাহলে শুনে নেই এবারে এই ছায়াছবির গান, কুমার বিশ্বজিৎ, কনক চাপা ও বেবি নাজরীনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ছায়াছবি গানের অনুষ্ঠানে, শুনছেন জনপ্রিয় কিছু ছায়াছবি গান। এবারে যে গানটি শোনাবো, গানটি মুক্তি পেয়েছে 2002 সালে। FI মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ ছায়াছবির কথা বলছি। এই ছায়াছবির বিশেষত্ব হল ছবিটির প্রযোজক, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন আমাদের জনপ্রিয় চিত্রনায়ক মান্না নিজেই। অভিনেতার সাথে আরও অভিনয় করেছিলেন শাবনূর ও পূর্ণিমা, আরও ছিলেন কিংবদন্তি রাজ্জাক, ডলি জুহু, ডিপচল ও মিশা সদগার সহ অনেক পরিচিত শিল্পী। চলুন তাহলে শুনি এই ছায়াছবির গান এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদেরকে আরও একটি গান শোনাতে চাই। আর এবারে যে গানটি শোনাতে চাই, গানটি চেহারা ছায়াছবি থেকে নেওয়া হয়েছে। এই ছায়াছবির সব থেকে মজার বিষয় হল 1900

শোনাতে চাই। আর এবারে যে গানটি শোনাতে চাই, গানটি চেহারা ছায়াছবি থেকে নেওয়া হয়েছে। এই ছায়াছবির সব থেকে মজার বিষয় হল

0: কিছু গান শেষ হয়, কিন্তু সেই গানের রেশ কিন্তু থেকে যায়। আর সেই রেশ নিয়েই আবারও বিকেল 4:05 শুনবেন ছায়া ছবির গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ইসলাম ও জীবন, মাসালা মাসাইল বিষয়ক অনুষ্ঠান, গ্রন্থন উপস্থাপনায় মুফতি মাসুমিল্লা।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও জীবন। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমেও শুনতে পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করেই শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রতিবারের মতো এবারেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দিন। আমি সর্বপ্রথম আলেমে দিন দুইজন যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। উপস্থিত আছেন মুফতি সাঈদ হুসাইন।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: উপস্থিত আছেন মুফতি আজিজুল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: সর্বপ্রথম আমি যাচ্ছি মুফতি সাঈদ হুসাইন সাহেবের কাছে। আমাদের কাছে জানতে চেয়েছেন মোহাম্মদ আব্দুল করিম পাইকগাছা খুলনা থেকে। ভাই আব্দুল করিম লিখেছেন, বর্তমানে অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রয় করলে দেখা যায় লটারি কুপন দেওয়া হয়। এখন এই লটারিতে জয়ী হওয়া বা এর মাধ্যমে হজ ওমরা করার সুযোগ পাওয়াটা কতটুকু শরীয়তসম্মত, বিস্তারিত জানালে উপকৃত হতাম।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, যে কোনো কোম্পানি যদি পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য লটারি কুপন চালু করে, তাহলে তিনটি শর্ত সাপেক্ষে সেই কুপন বা লটারি জায়েজ আছে। প্রথম শর্ত হল, কোম্পানি বাজারে প্রচলিত পণ্যের দামের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের দাম নির্ধারণ করবে। অর্থাৎ লটারি কুপন চালু করার জন্য পণ্যের স্বাভাবিক যে দাম সবসময় থাকে, এটা

0: কখনো বাড়াবে না। যদি দাম অস্বাভাবিক বৃদ্ধি করে তাহলে তখন সেটা নাজায়েজ হবে। দ্বিতীয় শর্ত হল, কোম্পানি পণ্যের মান কমাবে না এবং ক্রেতাকে পুরস্কারের ধোকায় ফেলে নিম্নমানের পণ্য দিয়ে প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করবে না। তৃতীয় শর্ত হল, কোম্পানি পুরস্কারের প্রলোভন দেখিয়ে লোকদেরকে ত্রুটিপূর্ণ পণ্য কিনতে উৎসাহিত করবেন, অর্থাৎ আগে চলে না, অনেক আগের মাল পড়ে আছে, সেটাকে সে বিভিন্ন লেবেল লাগিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করবে না। যদি এই শর্তগুলো সম্পূর্ণরূপে পালন করা হয় তাহলে কোম্পানির পক্ষ থেকে লটারির মাধ্যমে গ্রাহককে পুরস্কার প্রদান করা কোম্পানির পক্ষ থেকে পুরস্কার হিসেবে বিবেচিত হবে, ফলে গ্রাহকের জন্য এই পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে। এই সকল শর্তের ব্যতিক্রম হলে, কোনো একটা শর্ত যদি পূরণ না হয়, তাহলে কোম্পানির জন্য এই ধরনের লটারি ছাড়া এবং ক্রেতাদের জন্য এই ধরনের পণ্য ক্রয়ের বিনিময়ে লটারি কেনা কোনোভাবে জায়েজ হবে না। গ্রাহকের জন্য তাতে অংশগ্রহণ করা এবং পুরস্কার গ্রহণ করাও জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবকিছু সঠিকভাবে যাচাই বাছাই করে হালাল এবং হারামের পার্থক্য নির্ধারণ করে উলামায়ে কেরামের পরামর্শ ক্রমেই প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন,
1: আমিন। এবার জানতে চেয়েছেন মোহাম্মদ শামসুল হক চিতলমারি বাগেরহাট থেকে, নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কি? বাম দিকে সালাম ফেরানোর সময় কি ঘাড় সোজা করে নিতে হবে, না ডান দিকে ঘাড় ফেরানো অবস্থায় বাম দিকের সালাম ফেরানো শুরু করতে হবে?
0: সালাম ফেরানোর সঠিক পদ্ধতি হল, চেহারা কেবলা দিক থাকা অবস্থায় সালামের শব্দ শুরু করতে হবে এবং সালাম বলতে বলতে চেহারা ডান দিকে ফেরাতে হবে। অনুরূপভাবে দ্বিতীয় সালাম ফেরানোর সময় কেবলার দিক থেকে সালাম শুরু করতে হবে এবং সালাম বলতে বলতে চেহারা বাম দিকে ফিরবে। এটি নামাজের উভয় দিকে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি। অর্থাৎ এমন যেন না হয় ডান দিকে সালাম ফেরানোর সময় ডান দিকেই কাঁধ আছে, ওইখান থেকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা শুরু করলাম, এটা সুন্নতের খেলাফ হবে। এই জন্য সামনের দিক থেকে সালাম শুরু হয়ে ডান দিকে শেষ হবে, আবার সামনের দিক থেকে সালাম শুরু হয়ে বাম দিকে শেষ হবে। আশা করি বিষয়টি আপনার বুঝে এসেছে।
1: এবার লিখেছেন মুসাম্মদ হাবিবা মাসরুরা কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে, আমার বর্তমান বয়স 18 বছর, আমি আমার মাথার চুল একেবারে ফেলে দিতে চাচ্ছি। আমার জানার বিষয় হল, মেয়েদের মাথার চুল বড় হওয়ার পর পুরুষের মতো একেবারে ফেলে দিলে কি গুনাহ হয়?
0: প্রিয় শ্রোতা বোন, শরীয়তসম্মত কোনো শারীরিক অসুস্থতা ছাড়া প্রাপ্ত বয়স্কা মেয়েদের মাথা মুন্ডন করা, অর্থাৎ মাথার সমস্ত চুল ফেলে দেওয়া জায়েজ নেই। সুনানে নাসাই কিতাবের 5049 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন, তবে যদি অসুস্থতার কারণে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে মাথা মুন্ডন করতে হয় তাহলে তা জায়েজ আছে, স্বাভাবিক অবস্থায় জায়েজ নেই। এখানে আমাদের জানা থাকা দরকার, চুল সুন্দর করার প্রয়োজনে মহিলারা চুলের অগ্রভাগ কাটতে পারে, তবে এত বেশি পরিমাণ কাটা যাবে না যার ফলে পুরুষের বাবরি চুলের মতো হয়ে যায়। তেমনিভাবে বিজাতীয় নারীদের মতো কোনো ফ্যাশন কাটিংও মহিলাদের জন্য জায়েজ নয়। হাদিস শরীফে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিল-রিজাল। অর্থাৎ নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষের উপর এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশম্পাত করেছেন। এই অভিশাপপ্রাপ্ত কাজ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন।
1: আমরা এবার যাচ্ছি মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে। লিখেছেন হাসান মাহমুদ চৌগাছা যশোর থেকে, লিখেছেন, আমরা শুনেছি জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর তাকবীর এ তাশরিক একবার পড়া ওয়াজিব এবং একের অধিক পড়া সুন্নাত, এটা কি সঠিক?
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই হাসান মাহমুদ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালামের পর কোনো কথা বলার আগেই একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা হালকা আওয়াজে পড়বে আর মহিলারা নিম্ন আওয়াজে পড়বে। একের অধিকবার বলা সুন্নাত বা মুস্তাহাব নয়। কোনো কোনো কিতাবে 3 বার পড়াকে সুন্নাত বলা হলেও বিশুদ্ধ মত অনুযায়ী তা সহি নয়।
1: এবারে লিখেছেন জুনায়েদ আহমদ বেনাপোল যশোর থেকে, আমি আপেল ইত্যাদি খাওয়ার সময় কামড় দেওয়ার জায়গায় অতি সামান্য রক্ত লক্ষ্য করি, কিন্তু থুতু ফেললে তেমন কিছু দেখি না, কিংবা সামান্য একটু চিহ্ন দেখতে পাই। এই কারণে ওযু ভঙ্গ হয় কিনা জানালে উপকৃত হব।
2: ভাই জুনায়েদ আহমদ, আপেল বা দাঁত দিয়ে কামড়ানো খাবারে যে সামান্য রক্ত দেখতে পেয়েছেন তা যেহেতু অতি সামান্য, তাই এ কারণে ওযু নষ্ট হয়নি। আর থুতুর সঙ্গে যে সামান্য রক্তের চিহ্ন দেখতে পেয়েছেন ওই সামান্য পরিমাণ রক্ত ওযু ভঙ্গের কারণ নয়, কেননা থুতুর চেয়ে রক্ত বেশি হলে কিংবা অন্তত সমান সমান হলেই কেবল ওযু নষ্ট হয়। এ পরিমাণ রক্ত বের হলে থুতু টকটকে লাল বা লালচে বর্ণ ধারণ করবে, আর এর কম হলে থুতু হলদে বা প্রায় সাদা থাকবে। এ অবস্থায় ওযু ভাঙবে না, তবে আপেলের যে জায়গায় রক্ত লেগেছে তা খাবেন না, বরং ফেলে দিবেন।
1: এবারে লিখেছেন আনাস আহমদ অভয়নগর যশোর থেকে, জানতে চেয়েছেন বাজারে কুরবানির গরু কিনতে গেলে দেখা যায় কোনো কোনো গরুর জন্মগতভাবেই শিং থাকে না, তবে কুরবানির বয়স হয়েছে, কোনো কোনো গরুর শিং এর অগ্রভাগ ভাঙা থাকে,

0: এ পরিমাণ রক্ত বের হলে থুতু টকটকে লাল বা লালচে বর্ণ ধারণ করবে, আর এর কম হলে থুতু হলদে বা প্রায় সাদা থাকবে। এ অবস্থায় অজু ভাঙবে না, তবে আপেলের যে জায়গায় রক্ত লেগেছে তা খাবেন না, বরং ফেলে দিবেন।
1: এবার লিখেছেন আনাস আহমদ অভয়নগর যশোর থেকে, জানতে চেয়েছেন বাজারে কুরবানির গরু কিনতে গেলে দেখা যায় কোনো কোনো গরুর জন্মগতভাবেই শিং থাকে না, তবে কুরবানির বয়স হয়েছে, কোনো কোনো গরুর শিং এর অগ্রভাগ ভাঙা থাকে,
0: রূপ করার বিধান কি? তিনি বললেন এতে কোনো অসুবিধা নেই।
1: এবার আমরা চলে যাব জনাব মুফতি সাইদ হুসাইন সাহেবের কাছে। জনাব মুফতি সাইদ হুসাইন সাহেব, মোহাম্মদ আব্দুল হাই ভেড়ামারা কুষ্টিয়া থেকে জানতে চেয়েছেন, কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায় এবং তাদের ছোট বাচ্চা থাকে 3 বছর ইত্যাদি এরকমের, তাহলে সে সন্তান কার কাছে থাকে?
2: যদি সন্তানের নানি না থাকে সে তার দাদির দায়িত্বে চলে আসবে, এবং এই সময় সন্তানের লালন পালন করা, পড়াশোনা করা ইত্যাদির যাবতীয় খরচ পিতা হিসেবে আপনাকেই বহন করতে হবে। 7 বছর বয়সের পরে যদি সন্তান আপনার কাছে থাকতে চায়, রাজি থাকে, তাহলে আপনি তাকে নিজের কাছে স্থায়ীভাবে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সন্তান বড় হলে বিষয়টি হবে তার ইচ্ছাধীন।
1: দান মোহর নির্ধারণ করে, দেখা যায় সব মোহর তারা আদায় করে না। আমার জানার বিষয় হল, মোহর নির্ধারণ করার পর স্ত্রীকে সব মোহর না দিলে কি কোনো সমস্যা আছে?
2: বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে যে দেনমোহরটা দিয়ে থাকে এটি সম্পূর্ণ স্ত্রীর একটা হক। বিবাহের পূর্বে মোহর নির্ধারণ করলে স্ত্রীর অনুমতি ছাড়া সেই মোহরে কম করা বা বেশি করার কোনো সুযোগ নাই। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় পারিবারিক, সামাজিক, প্রথাগত বা অন্য যে কোনো ধরনের চাপ প্রয়োগ ছাড়া মোহরের কিছু অংশ ছেড়ে দেয়, তাহলেই কেবলমাত্র সেখানে কমানো অথবা তার অনুমতিক্রমে বৃদ্ধি করার সুযোগ আছে, এছাড়া হবে না। লোক দেখানো বা অন্য কোনো কারণে অধিক মোহর নির্ধারণ করে আদায় না করা বা এটাকে প্রচলিত নিয়ম মনে করা যে সমাজের মানুষ চাচ্ছে তাই আমি 5 লাখ মোহর নির্ধারণ করলাম, এই ধরনের দেওয়ার ইচ্ছা নাই সামাজিকতার কারণে মোহর নির্ধারণ করা, এটা মারাত্মক গুণা। মোহরের পরিমাণের ক্ষেত্রে ইসলাম কোনো বাধ্যবাধকতা সম্পদ, তাই তাকে যথাযথ মূল্যায়ন করা উচিত। সামর্থ্য থাকার পরও কৃপণতা করে মোহর কম দেওয়া এটা উচিত নয়। বিবাহের জন্য সর্বোত্তম মোহর হল মোহরে ফাতেমি, যার পরিমাণ বর্তমান হিসেবে 131.25 ভরি, প্রায় 132 ভরির কাছাকাছি অথবা এর মূল্য। তারপরে মোহরে মিছিল, অর্থাৎ নারীর বোন বা ফুপুদের মোহরের অনুরূপ। কারো সাধ্য না থাকলে ন্যূনতম 10 দিরহাম দেনমোহর নির্ধারণ করা যায়, যেটার বর্তমান পরিমাণ হচ্ছে 30.618 গ্রাম বা তার মূল্য। বাজারে 11.5 গ্রামে 1 ভরি, সেই হিসাবে মূল্য নির্ধারণ করে আপনি দেনমোহর নির্ধারণ করতে পারেন। মোট কথা, আমাদের দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই পরিশোধ করতে পারব এই ধরনের দেনমোহর নির্ধারণ করতে হবে, লোক দেখানোর দেনমোহর নির্ধারণ করা যাবে না।
1: এবারে জানতে চেয়েছেন মুসাম্মাদ ফারজানা ইয়াসমিন সোনাডাঙ্গা আবাসিক এলাকা খুলনা থেকে। অনেকেই বলে থাকেন মহিলাদের নামাজে দাঁড়ানোর সময় 2 পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁকা থাকবে, আবার কেউ কেউ বলেন 2 পা মিলিয়ে দাঁড়াতে হবে, মহিলাদের নামাজে দাঁড়ানোর সঠিক নিয়ম কি?
2: প্রিয় শ্রোতা বোন, মহিলারা নামাজে দাঁড়ানোর সঠিক নিয়ম হল উভয় পা গোড়ালি এবং সামনের আঙ্গুল সবটাই মিলিয়ে রাখতে হবে। গোড়ালি মিলানো আর সামনের আঙ্গুল ফাঁকা রাখবে না, এটা ভুল পদ্ধতি। অর্থাৎ গোড়ালি মিলালো আর সামনের আঙ্গুলগুলি ফাঁকা থাকবে, এটা মহিলাদের নামাজে দাঁড়ানোর সঠিক পদ্ধতি নয়। মোসান্নাফ ইবনে আবি সাইবা কিতাবে এসেছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে। তিনি বললেন খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে মহিলারা নামাজ আদায় করবে।
1: চলে যাচ্ছি জনাব মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে। লিখেছেন জাহিদ হোসেন রামপাল বাগেরহাট থেকে, জানতে চাচ্ছেন শুনেছি যিনি কুরবানি করবেন তার জন্য জিলহজের 1 তারিখ থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত নখ চুল না কাটা মুস্তাহাব, কাটা কি সঠিক? এ বিষয়ে কোনো ধরনের হাদিস আছে? জানাবেন ইনশাআল্লাহ।
0: প্রিয় ভাই জাহিদ হোসেন, হ্যাঁ, কুরবানিকারীর জন্য 1 জিলহজ থেকে পশু কুরবানির পূর্ব পর্যন্ত নখ চুল না কাটার কথা হাদিসে এসেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

0: কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যেন জিলহজের প্রথম দিন থেকে কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল না কাটে। এই কথা তখনই প্রযোজ্য হবে যখন অবাঞ্ছিত পশম ও নখ না কাটার সময় 40 দিন থেকে বেশি না হয়। কেননা সহি হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোফ কর্তন করা, নখ কাটা, বগল পরিষ্কার করা ও নাভির নিচের পশম পরিষ্কার করার বিষয়ে আমাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আমরা যেন 40 দিনের বেশি বিলম্ব না করি।
1: এবার লিখেছেন আব্দুল করিম তালা সাতক্ষীরা থেকে, লিখেছেন, আমাদের এলাকায় কিছু অমুসলিম পড়শি বসবাস করে যারা কুরবানির গোস্ত নিতে চায়, তাদেরকে কুরবানির গোস্ত আমরা দিতে পারবো কি?
0: হ্যাঁ ভাই আব্দুল করিম, কুরবানির গোস্ত আমাদের আশেপাশে যে সমস্ত হিন্দু ভাই বা অমুসলিম ভাইয়েরা রয়েছে তাদেরকে দেওয়া জায়েজ আছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ও ফকি ইব্রাহিম ইবনে খালেদ আবু সাউর রহমতুল্লাহি আলাইহি বিধর্মীকে কুরবানির গোস্ত দেওয়া জায়েজ বলেছেন।
1: এবারে লিখেছেন রবিউল ইসলাম পাইকগাছা খুলনা থেকে, কেউ যদি একটি গরুতে এক ভাগ আকিকা আর এক ভাগ কুরবানি করে তবে তার আকিকা ও কুরবানি দুটোই আদায় হবে কিনা?
0: হ্যাঁ ভাই রবিউল ইসলাম, গরু উট মহিষে 7 ভাগের 1 ভাগ আকিকা ও বাকি অংশ কুরবানি নিয়ত করলে আকিকা ও কুরবানি দুটোই আদায় হয়ে যাবে।
1: চলে যাচ্ছি মুফতি সাইদ হুসাইন সাহেবের কাছে। লিখেছেন খালেদ মাহমুদ কয়রা সাতক্ষীরা থেকে, বর্তমানে অনলাইনের মাধ্যমে ছেলে বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে যদি বিবাহ করে ভিডিও কলের মাধ্যমে, তাহলে শরিয়াতের দৃষ্টিতে এই বিবাহ সহি হবে কিনা?

0: আছে, লিখেছেন খালেদ মাহমুদ কয়রা সাতক্ষীরা থেকে। বর্তমানে অনলাইনের মাধ্যমে ছেলে বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে যদি বিবাহ করে ভিডিও কলের মাধ্যমে, তাহলে শরীয়তের দৃষ্টিতে এই বিবাহ সহি হবে কিনা?
1: শরীয়তের দৃষ্টিকোণে বিবাহ সহি হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত আছে। যে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে বিবাহ সহি হবে না। যেমন, বর এবং কনের ইজাব কবুল দুইজন যোগ্য সাক্ষীর সামনে হতে হবে। ইজাব যেসব সাক্ষীর সামনে হবে, কবুল ঠিক সেই সাক্ষীদের উপস্থিতিতেই হতে হবে। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ শর্ত বিবাহের ক্ষেত্রে। আরেকটি শর্ত হলো সাক্ষীদ্বয়। বর কনের ইজাব কবুল শর্ত হতে পারে, ভয়েস চেঞ্জিং হতে পারে, এডিটিং হতে পারে, বিভিন্ন সমস্যার সম্ভাবনা আছে। তাই ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা জায়েজ নেই। তবে জায়েজের একটা পদ্ধতি হলো, বিদেশে যিনি আছেন তিনি বাংলাদেশে তার দুইজন অভিভাবক নির্ধারণ করবেন, প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষী হবেন, তারা প্রস্তাব নিয়ে যাবেন, কন্যার বাবার সাথে সরাসরি কথা বলে তাদের উকালতির মাধ্যমে একই বৈঠকে বিবাহ সম্পন্ন করলে বিবাহ হয়ে যাবে।
0: এবারে লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে। লিখেছেন, আমি একটি ক্লিনিকে চাকরি করি। আমাদের ক্লিনিকে প্রায় সময় দেখা যায় যে অনেক মহিলার বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চা মারা যায়, আবার অনেক মহিলা মৃত বাচ্চা প্রসব করে, এবং মাঝে মধ্যে দেখা যায় যে কোনো মহিলা অসম্পূর্ণ বাচ্চা প্রসব করে। এখন আমার জানার বিষয় এই যে এসব ক্ষেত্রে বাচ্চার নাম রাখা না রাখা এবং কাফন দাফন, জানাজা ও গোসলের ক্ষেত্রে ইসলামী শরীয়তের কি হুকুম, বিস্তারিত জানালে উপকৃত হব।
1: প্রিয় শ্রোতা ভাই, জীবিত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে সাধারণ মৃত মানুষের মতোই তার গোসল কাফন দিতে হবে এবং জানাজা নামাজ পড়ে দাফন করতে হবে। এই ধরনের বাচ্চার বয়স 7 দিনের কম হলেও নাম রাখার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আর যদি বাচ্চা মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাজা পড়তে হবে না, তাকে গোসল দিয়ে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিতে হবে। অবশ্য এই ধরনের বাচ্চাকে চাইলে 3টা কাপড়েও দাফন করা যেতে পারে, আর এই শিশুর একটি নাম রাখা উচিত। একই পন্থা অবলম্বন করে ওইসব অসম্পূর্ণ শিশুদের, যারা অসম্পূর্ণ অবস্থায় মৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে এসেছেন, যাদের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছে কিন্তু তারা মৃত, তাদের জন্য একই বিধান। আর যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া গর্ভের কোনো অঙ্গ না হয়ে থাকে, অর্থাৎ সন্তান একেবারে মায়ের গর্ভে মারা গেছেন, কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়নি, শুধু গোশতের টুকরা হয়েছে, তাহলে তা একটা কাপড়ে পেঁচিয়ে কোথাও দাফন করে দিতে হবে। এদের কোনো জানাজা নাই, কোনো গোসল নাই, এদের নাম রাখারও কোনো বিধান নাই।
0: এবারে লিখেছেন মোহাম্মদ আব্দুর রব দাকব খুলনা থেকে। মৃত্যুর পর মানুষ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করার জন্য ওসিয়াত করলে তা করতে পারবে কিনা?
1: প্রিয় শ্রোতা, এটি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং ব্যাপকভাবে প্রয়োজনীয় একটি প্রশ্ন। কোনো কিছু দান করার জন্য শর্ত হলো, যে বস্তুটি দান করছে সেটি সম্পদ হতে হবে, মাল হতে হবে, এবং যে ব্যক্তি দান করছে সে সেই বস্তুর পূর্ণ মালিক হতে হবে। আর বাস্তব কথা হলো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো সম্পদ নয়, কোনো মাল নয়, এবং মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মূল মালিক নয়। বরং আল্লাহ তাআলা মানুষকে কিছু দিনের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে দিয়েছেন, তাই মানুষ তার কোনো অঙ্গ অন্য কাউকে দান করতে পারে না, আবার দান করার জন্য ওসিয়ত করে যেতে পারে না, আবার কারো কাছে তা বিক্রিও করতে পারে না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবেই বিক্রিযোগ্য সম্পদ নয়। তবে রক্তের ব্যতিক্রম, কারণ রক্ত শরীরের সরাসরি কোন অঙ্গের মধ্যে পড়ে না, এর জন্য বিক্রি করা জায়েজ নেই। কিন্তু রক্ত যদি কিনতে বাধ্য হয় তাহলে কেনা জায়েজ আছে, কারণ এই শরীর মানুষের নিজের মালিকানায় নয়, বরং আল্লাহ তাআলার মালিকানায়। এই জন্য মৃত্যু পরবর্তী অঙ্গ প্রত্যঙ্গ দান করার ওসিয়ত করা সম্পূর্ণ নাজায়েজ, আর এই ধরনের ওসিয়ত করে গেলেও তা পূরণ করা পরিবারের সদস্যদের জন্য জায়েজ নাই।
0: চলে যাচ্ছি মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে। লিখেছেন জাবির আহমদ মদিরামপুর যশোর থেকে। গত মাসে আমি উমরা পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ গমন করি। সেখানে থাকা অবস্থায় একদিন বিকেলে ভুলে ওযু ছাড়া নফল তওয়াফ করে ফেলি। তওয়াফের কিছুক্ষণ পর যখন বিষয়টি মনে পড়ল তখন ওযু করে মাগরিবের নামাজ আদায় করলাম এবং বিকেলের তওয়াফের পরিবর্তে আরেকটি তওয়াফ করলাম। ভুলে ওযু ছাড়া নফল তওয়াফ করলে এজন্য কি দম দেওয়া ওয়াজিব হবে?
2: ভাই জাবির আহমদ, নফল তওয়াফ বিনা ওযুতে করলে কোনো দম ওয়াজিব হয় না, তবে এ কারণে প্রত্যেক চক্করের পরিবর্তে সদকাতুল ফিতির পরিমাণ আদায় করা ওয়াজিব হয়। অবশ্যই ওযু করে পুনরায়

0: তাওয়াফ করে নিলে জরিমানা মাফ হয়ে যায়। আপনি যেহেতু ওযু করে পুনরায় তাওয়াফ করেছেন, তাই ওই জরিমানা মাফ হয়ে গেছে।
1: এবার লিখেছেন সাইদ আহমদ কেশবপুর যশোর থেকে, আমাদের একটি গরু আছে, বয়স 1.5 বছর, কিন্তু গরুটি বেশ মোটা তাজা, হৃষ্টপুষ্ট, এ কারণে দেখতে পুরো 2 বছর বয়সী মনে হয়। জানতে চাই এই গরুটি দিয়ে কি ঈদে কুরবানি করা যাবে?
0: প্রিয় ভাই সাইদ আহমদ, না, ওই গরু দিয়ে কুরবানি সহি হবে না। কেননা গরু কুরবানির যোগ্য হওয়ার জন্য কমপক্ষে 2 বছর বয়সী হওয়া জরুরি। 2 বছরের কম বয়সী গরু হৃষ্টপুষ্ট হওয়ার কারণে দেখতে 2 বছর বয়সী হলেও তা দ্বারা কুরবানি সহি নয়।
1: লিখেছেন সাব্বির হোসেন তেরোখাদা খুলনা থেকে, এক লোক একটি ছাগল জবাই করে, জবাই করার পরে জবাই করেছো, তাই এই জবাই সহি হয়নি, এখন এর গোশত খাওয়া হারাম হয়ে গেছে। মুহতারামের কাছে জানতে চাই, পশুকে কিবলামুখী করে জবাই করা কি আবশ্যক? কিবলামুখী করে জবাই না করার কারণে কি ওই পশুটির গোশত হারাম হয়ে যাবে?
0: প্রিয় ভাই সাব্বির হোসেন, পশুকে কিবলামুখী করে জবাই করা সুন্নাত। ছাগলটিকে কিবলামুখী না করে জবাই করা সুন্নাতের খিলাফ হয়েছে এবং কাজটি মাকরুহ।
1: অবস্থায় আমার নামাজ কি সহি?
0: হ্যাঁ ভাই আবদুল্লাহ, আপনার ওই নামাজ সহি হয়েছে। কেননা ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না, তাই আপনি সাহু সিজদা না করে ঠিকই করেছেন। ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা না পড়া সুন্নাত, তাই ফরজ নামাজের শেষ 2 রাকাতে ইচ্ছাকৃত সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাবেন না।
1: ইসলাম ও জীবন আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি ফি আমানিল্লাহ।
2: এতক্ষণ মাসায়েলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি মাসুম।

0: নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা না পড়া সুন্নাত, তাই ফরজ নামাজের শেষ দুই রাকাতে ইচ্ছাকৃত সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাবেন না।
1: ইসলাম ও জীবন আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি ফি আমানিল্লাহ।
2: এতক্ষণ মাসায়েলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন, উপস্থাপনা করলেন মুফতি মাসুম।
3: চাহিবার আগে সব কিছু তুমি আমায় করেছো দান।

আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল ৪টার বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল ৪টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোন প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্ব ভোগের যন্ত্রণা ছাড়াই যথাসময়ে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে। অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের এই পথটি সহজ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার ব্যাংক, বীমা সহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও লুটপাট চালিয়েছিল। তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় তাদের টাকা পরিশোধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে চিকিৎসক, রোগী ও রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচন শেষে একথা বলেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, 2006 সালে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের রোগী যাতে রাজধানীতে না এসেও চিকিৎসা পান সেজন্য ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালে 15 আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দর মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রীর উপাধি পান। গত বছর 30 ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজ ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত 38 জন নিহত হয়েছে। ইন্দোনেশিয়ার ভূ পদার্থ বিজ্ঞান সংস্থা জানায়, আজ ভোরে ফ্লোরেস অঞ্চলের প্রায় 15 কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে 67 রানে পিছিয়ে থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 161 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া 198 ও 4 উইকেটে 161 এবং ভারত সুস্পষ্ট লঘুচাপটি দূর হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা

0: এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল ৪টা। দিনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় গান আর স্মৃতির জন্য। শুরু হল আপনাদের প্রিয় অনুষ্ঠান ছায়াছবি গান। সিনেমা বদলায়, সময় বদলায়, কিন্তু কিছু গান থেকে যায় মনের পাতায়। সেই সব পুরনো ও জনপ্রিয় ছায়াছবির গান, প্রিয় শিল্পীদের কণ্ঠ আর রূপালী পর্দার গল্প নিয়েই এখনকার আয়োজন। সাথে আছি আমি সোহেল পারভিন রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রথম গানটি নেওয়া হয়েছে বুক ভরা ভালোবাসা ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অনুরাধা পারোয়ান ও কুমার শানু।

আজ 15 আগস্ট 2026 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। খালেদা খানম পুতুল, জন্ম 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে, তবে বেড়ে ওঠা দিনাজপুরে। 1960 সালে দিনাজপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন এবং একই বছরে তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিয়ে। তারপর তিনি বেগম খালেদা জিয়া। 1981 সালে স্বামী সামরিক অভ্যুত্থানে নিহত হলে দলের হাল ধরেন। 1984 সালে বিএনপির চেয়ারপারসন হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন, আপোষহীন নেত্রী হয়ে ওঠেন। তিনি দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়ে দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করেন তিনি। 2009 সাল থেকে বিরোধী দলের নেত্রী হিসেবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তোলেন। আওয়ামী স্বৈরাচারের পতনের পর তিনি হয়ে ওঠেন দেশের সব রাজনৈতিক দলের ঐক্যের প্রতীক। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে 2025 সালের 30শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন সবার প্রিয় এই দেশনেত্রী। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সশরীরে আজ তিনি নেই, কিন্তু দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে তার যে আপোষহীন নেতৃত্ব, বাংলার আপামর জনগণ স্মরণ রাখবে আজীবন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 15ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি, তার রুহের প্রতি, আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আবারও আপনাদেরকে একবার আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবি গানের অনুষ্ঠানে। এবারে শুনব জীবন সংসার, ছায়াছবি থেকে নেওয়া সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে এই গানটি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন রঙিন ওজিয়ান ভাটি ছায়াছবি থেকে নেওয়া শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে এই জনপ্রিয় গানটি। আবারও শুনব গান, আর এবারে গানটি নেওয়া হয়েছে স্বামী স্ত্রী এই ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন ছায়া ছবির গানের অনুষ্ঠানে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবার গানটি নেওয়া হয়েছে পৃথিবী তোমার আমার এই ছায়া ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বেবিনা স্নিন ও আগুন।

এবারে তুমি একটা ধোকাবাজ, এই গানটি শুনবো রিজিয়া পারভিন ও আগুনের কণ্ঠে, আর গানটি নেওয়া হয়েছে গুন্ডা পুলিশ ছায়াছবি থেকে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি গান আপনাদেরকে উপহার দিতে চাই এই আয়োজনে। এবারের গানটি নেওয়া হয়েছে আঁখি মিলন ছিয়া ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তানা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সুরা ফুরকান আয়াত 63। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله

0: الصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। ইবনে মাসা, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by the Snowabasher. Prime Minister Tariq Rahman has assured the teachers of non-government educational institutions that they would no longer have to visit offices or face harassment to receive their retirement benefits, as the government would ensure timely online transfer of their dues directly to their bank accounts. He said this while addressing a function at Osmani Memorial Auditorium in the capital today to inaugurate the payment of the retirement and welfare benefits of the teachers and employees of non-government educational institutions. The Prime Minister said 70,119 retired teachers of private schools, colleges, and madrasas today received part of the funds deposited in two government funds after waiting for nearly 4 years since 2022. Referring to the difficulties in distributing the retirement benefits, Tariq Rahman said the previous government had looted the two funds as it had done in their sectors, including banking and insurance. Recalling former Prime Minister late Begum Khaleda Zia, Tariq Rahman said the non-government educational institutions, teachers and employees welfare trust was established in 1991 and the retirement benefits board in 2002 through her far-sighted initiatives. He also recalled Begum Khaleda Zia initiatives for education stipends and tuition-free education for female students, saying those initiatives are now regarded as models worthy of emulation worldwide. Prime Minister Tariq Rahman has called for rebuilding trust, respect and compassion among doctors, patients and their family members to ensure quality healthcare services. He made the remarks after inaugurating a newly constructed 500-bed building at the National Institute of Neurosciences and Hospital at Sher Banglanagar in the capital today. The newly constructed 15-story building has now added 500 more beds, bringing the hospital's total capacity to 1,000 beds. Recalling former Prime Minister late Begum Khaleda Zia, Tariq Rahman said she had laid the foundation stone of the hospital in 2006. He underscored the need to combine modern technology with humanity in medical services and said technology can identify a disease, but there is no alternative to a doctor's humane behavior in understanding a patient's fear, anxiety and mental suffering and reassuring the patient. Highlighting government efforts to extend healthcare to remote areas, Tariq Rahman said, work is underway to set up an effective referral framework driven by e-health cards, ensuring patients in remote regions to get treatment without coming to the capital by spending huge amounts of money. He said as part of his initiative, work has begun to establish fully functional primary healthcare units in every union of the country. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khaleda Zia is being observed today in a befitting manner. Begum Khaleda Zia, widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister Begum Khaleda Zia was born to Iskandar Majumdar and Tayyiba Majumdar in Dinajpur district on 15th August 1945. Her family originally hails from southeastern Feni. She studied at Dinajpur Government Girls High School and later at Surendranath College. Begum Khaleda Zia was married to Zia Rahman in 1960. She had been the party chairperson until her death since 1984. Meanwhile, BNP is observing a series of programs marking the birthday of Begum Khaleda Zia. As part of the programs, Dua and Milad Mahfils were held at party offices and mosques across the country today. At a Milad and Dua Mahfil at the BNP Snapleton Central Office in the capital, Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir said the sacrifice and inspirations of Begum Khaleda Zia always shows the way to the party. A powerful 7.7 magnitude earthquake has struck eastern Indonesia, killing at least 38 people and causing widespread panic. The Indonesian Geophysics Agency said the quake struck the Flores region early this morning at a depth of around 15 kilometers. Authorities issued a tsunami warning following the earthquake, but the warning has since been lifted. Cricket and host Australia were run 61 for 4 in their second innings against Bangladesh at Stumps on the third day of the first test match in Darwin today. Australia are still trailing by 67 runs. Scores so far, Australia 198 and 161 for 4, Bangladesh 426. Dhaka Meteorological Office says the well-marked low over Jharkhand and adjoining area weakened into a low and now lies over southeast Jharkhand and adjoining area. Steep pressure and gradient lies over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast Valley Till Wantana says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to host cautionary look signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আক্তার খাতুন। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে। প্রবাসী বাংলাদেশিরা বছরের প্রথম মাসেই প্রায় 285 কোটি 87 লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন। এর মধ্যে শীর্ষ 10টি দেশ থেকে এসেছে মোট 246 কোটি 64 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রাচ্যের শীর্ষ শ্রমবাজার সৌদি আরব রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে। এই দেশটি থেকে এককভাবে এসেছে সর্বোচ্চ প্রায় 58 কোটি 73 লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ 39 কোটি 67 লাখ ডলার, এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, এই দেশটি থেকে 27 কোটি 31 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,158 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,34,779 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,100 টাকা বাড়িয়ে 2,26,165 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,808 টাকা বাড়িয়ে 1,94,206 টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,458 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,58,630 টাকা। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এই মেলার মূল লক্ষ্য। বিভিন্ন পণ্যের পাশাপাশি গৃহস্থলী সামগ্রী, পোশাক ও প্রসাধনীর স্টল রয়েছে। প্রতিদিন রাত 9টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দর পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও বেড়েছে সূচক। গত সপ্তাহে ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 162টির, কমেছে 208টির এবং অপরিবর্তিত ছিল 17টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 22 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,07,615 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 7,07,914 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 299 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৯০ পয়সা, ক্রয় ১২২.৯০ পয়সা, ইউরো বিক্রয় ১৪৪.১৯ পয়সা, ক্রয় ১৪১.৫৯ পয়সা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৮.৮৬ পয়সা, ক্রয় ১৬৫.৭৪ পয়সা, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.২৩ পয়সা, ক্রয় ৩২.৫৭ পয়সা, দিরহাম বিক্রয় ৩৩.৯০ পয়সা, ক্রয় ৩৩.২৯ পয়সা, কুয়েতি দিনার বিক্রয় ৪০৫.৩৪ পয়সা, ক্রয় ৩৯৭.93 পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.২৬ পয়সা, ক্রয় ৯৫.৯০ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৪৮ পয়সা, ক্রয় ২৯.৯০ পয়সা, এবং থাই বাত বিক্রয় ৩.৭৬ পয়সা, ক্রয় ৩.৬৯ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: সম্মানিত শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সবুজ পৃথিবীর আজকের আয়োজনে আমরা কথা বলব প্লাস্টিক দূষণ ও প্রতিকারে আমাদের করণীয় নিয়ে। জানেন কি, আমাদের দেশে এক একজন মানুষ গড়ে 20 কেজির বেশি প্লাস্টিক ব্যবহার করে বছরে। পলিথিন ব্যাগ থেকে ঘরের আসবাব, যে কোনো খাবারের মোড়ক, প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। বিশেষ করে হালকা এবং স্থায়িত্ব বেশি হওয়ার কারণেই এত চাহিদা। যদিও শিল্পোন্নত দেশের তুলনায় এখনো কম, তবে বিপদ কিন্তু আমাদের বেশি। এই পলিথিন বা প্লাস্টিক নর্দমা আটকে জলাবদ্ধতা তৈরি করছে, নদীতে গিয়ে পড়ছে, সাগরে চলে যাচ্ছে। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে জীববৈচিত্র্য। অপচনশীল ও পানি প্রতিরোধী হওয়ায় মাটির উর্বরতা কমাচ্ছে। মোট কথা, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যটাই নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, প্লাস্টিকের কণা নানাভাবে আমাদের শরীরে ঢুকে তৈরি করছে মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি। ক্যান্সার, চর্মরোগ, শ্বাসকষ্ট, বন্ধাত্ম, লিভার ও কিডনি সমস্যা এবং স্নায়ুরোগ, এসব নানা রোগ হচ্ছে প্লাস্টিক দূষণের কারণে। তাহলে উপায়? বাংলাদেশে কিন্তু আইন আছে। 1995 সালে প্রথম আইন হয়, পরে 2002 সালে আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। প্লাস্টিকের বিষয়ে বিভিন্ন নীতি নেওয়া হয়েছে সরকারিভাবে। এর ব্যবহার সীমিত করা এবং এর দূষণ কমাতে বিভিন্ন বৈশ্বিক সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছে বাংলাদেশ। কিন্তু সেসবের বাস্তবায়ন সীমিত। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম চলে আসলেও শুধু তুলনামূলক সুবিধার কারণে মানুষ ক্ষতির দিক নিয়ে ভাবছে না। কিন্তু ভবিষ্যতের কথা বিবেচনা করে প্লাস্টিক নির্ভরতা কমানো আমাদের দায়িত্ব। প্লাস্টিকের বিকল্প যা আছে, যেমন পলিথিনের বদলে চটের ব্যবহার আমাদের বাড়াতে হবে। স্বল্পস্থায়ী হলেও প্রকৃতিতে মিশে যেতে পারে বা পুনর্ব্যবহারের জন্য রূপান্তর বা রিসাইকেল করা যায় এমন পণ্যের ব্যবহারের উপর অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত সামাজিকভাবে তো বটেই, আমাদের শিল্পের টেকসই বিকাশেও পরিবেশ ভাবনা, বিশেষ করে প্লাস্টিকের উপর নির্ভরতা কমানোর উপরে গুরুত্ব দিতে হবে। কার্যকরী প্রয়োগ না হলে জনসচেতনতা বা আইন কাজে আসে না। এর জন্য চাই অঙ্গীকার, প্রকৃতি রক্ষায়, স্বাস্থ্য সুরক্ষায়। এখন আমরা একটি সাক্ষাৎকার শুনব। সাক্ষাৎকারটি প্রদান করেছেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, গ্রহণ করেছেন আসাদুজ্জামান সম্রাট।
1: পরিবেশ ও পানি বিষয়ে বাংলাদেশের পথিকৃত বিশেষজ্ঞ। তিনি একাধারে শিক্ষক, গবেষক ও নীতি নির্ধারক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বর্তমান ইমেরিটাস অধ্যাপক এবং টেকসই উন্নয়ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। জলবায়ু পরিবর্তন, নদী ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পানি আইন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থায় জলবায়ু ও পানি বিষয়ক নীতি নির্ধারণী পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছেন। স্যার, শুরুতেই আমরা জানতে চাচ্ছি যে গত 11 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করেছেন, যাতে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ঘোষণা করেছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
2: আমি খুব পজিটিভলি দেখছি, এই কারণে যে দেশে যে কোনো কর্মকাণ্ড হাতে নেওয়া হোক, যে কোনো প্রকল্প হাতে নেওয়া হোক, উন্নয়ন কর্মকাণ্ড করা হোক, সবগুলোই যাতে টেকসই হয়, সাস্টেনেবল হয়। পরিবেশের বিষয়টা প্রত্যেকটা প্রকল্পেই ভাবা হয়, জলবায়ু পরিবর্তনের বিষয়টা ভাবা হয়, এটা একটা জাতীয় অঙ্গীকার। পৃথিবী জুড়ে বলা হচ্ছে এই টেকসই উন্নয়ন, মানে পৃথিবী বসবাসযোগ্য রাখতে গেলে এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রসেসে এগোতে হবে। তার জন্য পৃথিবীর 17টা গোল দিয়েছে, 17টা ধারণা দিয়েছে। বাংলাদেশ সরকার সেটাতে স্বাক্ষরদানকারী, এবং বলা যেতে পারে পৃথিবীতে চিন্তাভাবনা যখন শুরু হয় এ বিষয়ে 1972 সন থেকে, তখন থেকেই বাংলাদেশ পরিবেশের বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি দেখে। আমরা পরিবেশ বলতে শুধুমাত্র দূষণ কিংবা এই ধরনের জিনিস নিয়ে, প্রাকৃতিক সম্পদ নিয়ে হয়তো চিন্তা ভাবনা করি, কিন্তু মূল কথা হচ্ছে সবকিছুর মধ্যেই পরিবেশ সংক্রান্ত চিন্তা ভাবনা আছে। এটাকে তিন ভাগে ভাগ করি আমরা। প্রথমে হচ্ছে অর্থনৈতিক ভাগ, অর্থাৎ দেশকে উন্নতি করতে হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, তার সকল ধরনের সুযোগ সুবিধা থাকতে হবে, তার জন্য অর্থনৈতিক ভাবে এগোতে হবে। দ্বিতীয় ভাগ হচ্ছে সোশ্যাল ডাইমেনশন। এটাতে যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন, যারা যাদের কোন ধরনের কাজের ক্ষমতা নেই, শিশুদের ব্যাপার, মহিলাদের অনেক ব্যাপার, বিধবাদের ব্যাপার, এই জিনিসগুলো মনে রাখতে হবে, যেটার ব্যাপারে সরকার এখন অত্যন্ত সোচ্চার এবং অনেক ধরনের সেফটি নেটওয়ার্ক গড়ে তুলছেন। আর তৃতীয় হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে আমরা প্রাকৃতিক এনভায়রনমেন্ট, আকাশ, বাতাস, পানি মাটি এই সবগুলোকে ভালো থাকতে হয়। আমি বুক ভরে শ্বাস নিতে চাই, দূষিত যেনে বাতাস না থাকে, জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে, কারণ যে সম্পদের ভিত্তিতে খাদ্য উৎপাদন হয়, সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয়, তাতে জীব বৈচিত্র্যের বিরাট ভূমিকা আছে। আর সবশেষে মানুষের ইন্টারেস্ট, অর্থাৎ মানুষকেও ভালো থাকতে হবে। ওভারঅল সার্বিক উন্নতি অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এই দুটো দিকে আমরা নজর দিচ্ছি এখন, কিন্তু প্রাকৃতিক প্রকৃতির ব্যাপার এবং মানুষের ব্যাপারটা, যেমন আমার চিকিৎসার ব্যাপার, আমার শিক্ষার ব্যাপার, এই সব জিনিসগুলো নিয়েই আমরা কাজ করছি। তাতে আমি মনে করি সার্বিকভাবে উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই উন্নয়ন প্রক্রিয়াতে কনভার্ট করতে হবে এবং পরিবেশের কথাটা সিরিয়াসলি ভাবতে হবে।
1: আপনি বিভিন্ন সময় বলে এসেছেন যে বর্ষা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশে খাদ্য উৎপাদন কমেছে। এই সংকট মোকাবিলায় আমাদের কৃষি ব্যবস্থায় রূপান্তর কেমন হওয়া উচিত?
2: জলবায়ু পরিবর্তন হচ্ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বাতাসের সার্কুলেশন প্যাটার্ন বদলে যাচ্ছে। হয়তো সারা বছর যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হওয়ার কথা কিংবা যে ইন্টেন্সিটিতে বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না। যেমন গত বছর তার আগের বছর আমরা দেখেছি আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, কিন্তু ভাদ্র আশ্বিন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। আবার হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হতে পারে, এতে নগরগুলো মারাত্মক বিপদে থাকবে, গ্রাম পর্যায়ে বন্যা হতে পারে, ফসল হানি হতে পারে। যেমন এবছর হঠাৎ করে সিলেট কিংবা কিশোরগঞ্জ নেত্রকোনাতে হঠাৎ করে বেশি বৃষ্টি হওয়ার কারণে মার্চ মাসের শেষের থেকে এপ্রিল মাস পর্যন্ত মারাত্মক কৃষির ক্ষতি হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে ফুল ফোটার সময়ের পরিবর্তন হচ্ছে, তো কৃষির উপরে মারাত্মক প্রভাব পড়বে। যেভাবে পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তাতে হয়তো এখন থেকে 60-70 বছর পরে এখন যে ধরনের ফসল হয় আমাদের, যে ভ্যারাইটির ধান হয়, এগুলোর উৎপাদন হয়তো অর্ধেকের বেশি কমে যাবে। কাজেই সমগ্র বিশ্ব সিরিয়াসলি চিন্তিত, এবং যেটার ব্যাপারে পৃথিবীর প্রত্যেকটা দেশকে অনুপ্রাণিত করছে যে কৃষিক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ঘটবে। কাজেই এইটা মনে রেখে আমাদের দেশেও কৃষি বিভাগ, কৃষি গবেষণা কেন্দ্রগুলো প্রচুর কাজ করছে।
1: আপনি জানেন যে জাতীয় অভিযোজন পরিকল্পনা এর লক্ষ্য অনুযায়ী লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল শস্যের জাতগুলো কৃষকদের কাছে দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে মূল বাধাগুলো কি কি?
2: কৃষি গবেষকদের বলছি যে আমাদের 5 ধরনের ফসল দরকার। ডুবে থাকতে পারে, হঠাৎ করে বৃষ্টি হয়ে ডুবে দিতে পারে সব। 2, খরা হতে পারে, হঠাৎ করে দেখা গেল যে 2 মাস, 2.5 মাস, 3 মাস কোনো বৃষ্টি নাই, কিন্তু হয়তো যখন বৃষ্টি হওয়ার কথা তখন হলো না, যখন হওয়ার কথা না তখন বেশি হলো, এই সমস্যা হতে পারে। তাহলে বন্যা, খরা, তৃতীয় হচ্ছে লবণাক্ততা, চতুর্থ হচ্ছে তাপ সহ্য করতে পারে। এই যে প্রচন্ড তীব্র তাপদাহ বাড়ছে, এতে করে কিন্তু ফসলের উৎপাদন কমবে। আরেকটা জিনিস আমরা তাদেরকে বলছি, পঞ্চম ফ্যাক্টর, যে ধান উৎপাদনে যে সময়টা লাগে সেটাকে কি আমরা 30 দিন কমাতে পারি? যদি কমাতে পারি তাহলে তার এক্সপোজারটা কমবে, রিস্কটা কমবে। এখন কৃষিবিজ্ঞানীরা আমাদের বিড়ি কিংবা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে, বিনা কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, অনেক ফসল তো উদ্ভাবন করেছেন, ধান, তরকারি ইত্যাদি সব করেছেন, কিন্তু আমাদের যারা ওভারঅল প্রবলেম নিয়ে কাজ করি, আমাদের একটা অনুযোগ হচ্ছে, বিজ্ঞানী তো এই ফসলের ধরনটা তৈরি করে ফেললেন হাইব্রিড করে কিংবা গবেষণা করে, কিন্তু এটা কৃষকের কাছে যেতে সময় লাগছে। কারণ ধানটাকে বৈজ্ঞানিকভাবে দেখতে হয় যে এর কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা। তারপরে যখন সিড সার্টিফিকেশন বোর্ড এটাকে অ্যালাউ করলো যে এখন এটা গ্রো করানো যেতে পারে, তো সিডটা, যেটা ফার্মারের লেভেলে যে সিড লাগবে, এটা তৈরি করতে সময় লাগে। তো আমরা এখন গবেষকদের বলছি যে ভাই, এই লিড টাইমটা আপনারা কিভাবে কমাতে পারেন? আরেকটা জিনিস হচ্ছে, জলবায়ু পরিবর্তনটা ক্রমশই বদলাচ্ছে। কাজে আজকে যে ফসলটা যে তাপ সহ্য করতে পারে কিংবা লবণাক্ততা সহ্য করতে পারে, তার যে ভ্যারাইটিটা উদ্ভাবিত হলো, এটা হয়তো 15-20 বছর পরে আর কাজ করবে না, তখন অন্য একটা ফসল দরকার। কাজেই গবেষকদের এই ভবিষ্যতের দিকটাও নজরে রাখতে হবে।
1: ধন্যবাদ স্যার।

এবার জলবায়ু পরিবর্তন বিষয়ক সাম্প্রতিক কিছু খবর। কদিন আগে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টাইল সতর্ক করে বলেছেন, ইউরোপের সাম্প্রতিক ভয়াবহ তাপ প্রবাহে জলবায়ু সংকটের স্পষ্ট ছাপ রয়েছে। 2026 সালের শুরু থেকে ইউরোপেই 1254টি অগ্নিকাণ্ড বা দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব আগুনে 2.5 লাখ হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী এবছর ইউরোপের দাবানল ইতোমধ্যেই অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। ফ্রান্সে পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ। তীব্র তাপ, খরা ও দাবানলের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। ফ্রান্স ও স্পেন মিলিয়ে 2.5 লাখেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে হয়েছে। কিন্তু এই সংকট শুধু ইউরোপে নয়, উত্তর আফ্রিকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। অতিরিক্ত গরম জনস্বাস্থ্য, বিদ্যুৎ সরবরাহ ও দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। দক্ষিণ আমেরিকাতেও চরম আবহাওয়ার অভিঘাত দেখা যাচ্ছে। চিলিতে তীব্র তাপ ও ঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা মানুষের জীবন ও বসতিতে আঘাত হেনেছে। দক্ষিণ আমেরিকাতেও চরম আবহাওয়া জনিত অভিঘাত দেখা যাচ্ছে। চিলিতে তীব্র তাপ ও ঝড়ের ঘটনা মানুষের জীবন ও বসতিতে তীব্র প্রভাব ফেলছে। ব্রাজিলেও তাপপ্রবাহ বন ও প্রাকৃতিক আবাসস্থলের উপর চাপ সৃষ্টি করেছে এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব জুলাই মাস ছিল দেশটির রেকর্ডে সবচেয়ে উষ্ণ। বহু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার উপরে উঠে গেছে। এশিয়াতেও চিত্রটি খুব একটা আলাদা নয়। জাপানে

0: প্রায় মাস ছিল দেশটির রেকর্ডে সবচেয়ে উষ্ণ। বহু এলাকায় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার উপরে। এগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবের খণ্ডচিত্র মাত্র। আর এই বৈশ্বিক সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলির একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে খুবই কম, কিন্তু এর অভিঘাত ইতোমধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান। উপকূলীয় এলাকায় লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি, শহরাঞ্চলের তাপপ্রবাহ সব মিলিয়ে দেশের বহু প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠী ক্রমেই বড় ঝুঁকির মধ্যে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী যে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন তা বেগবান করতে বাংলাদেশ অব্যাহতভাবে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান। শুধু পরিবেশ রক্ষার প্রশ্ন নয়, এটি কৃষি, খাদ্য নিরাপত্তা, পানি, জনস্বাস্থ্য, কর্মসংস্থান এবং কোটি কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত। বিশ্বের নানা প্রান্তের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার সময় এখনই। কারণ পৃথিবী উষ্ণ হচ্ছে, চরম আবহাওয়া বাড়ছে, আর এর মূল্য সবথেকে বেশি দিতে হচ্ছে সেই মানুষদেরই যারা এই সংকট তৈরিতে সবচেয়ে কম ভূমিকা রাখছে। তাই বৈশ্বিকভাবে নিঃসরণ কমানো যেমন জরুরি, তেমনি বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন ও সহনশীলতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতাও এখন আর কোনো দয়া বা অনুদানের বিষয় নয়, এটি বৈশ্বিক দায়িত্বেরই অংশ। আজকের সবুজ পৃথিবীর আয়োজন এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটির সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: জলবায়ু পরিবর্তনের
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন বৃক্ষরোপণের গান। গানটি সমবেত কণ্ঠে গিয়েছেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার, গীতিকা সিরাজুল হক সিরাজ এবং সুরকার শান শাহ।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, ওএফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, ওএফএম 102 মেগাহার্টজ থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনে আছি সেলিনা আক্তার শেলি, সুপা সাদিয়া, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, তৌহিদা আফরোজ, নাসরিন আক্তার, লুৎফুন্নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা,
3: এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গান। শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার সৈয়দ শামসুল হুদা, সুরকার গোলাম মোস্তফা।

0: পুরাতন।
1: শুনছেন
2: দ্বিমূলক গান। এবারে গানটির শিল্পী ফরিদা পারভীন, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার নিজামুল হক চৌধুরী।

0: অরপর দুখানি ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহ রহমান রহিম, প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আপনার খাওয়া চিপসের প্যাকেট অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে অথবা রিক্সায় যায় অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা।

0: স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একখানি দেশের গান। শিল্পী পপি পাল, গীতিকার রামানন্দ সরকার, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মালায় এবার আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। শিল্পী আরিফ দেওয়ান। প্রথম গানটির কথা এবং সুর দিয়েছেন দুর্বিন শাহ।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন আরিফ দাওয়ান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগীর ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০,১১৯ জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ ৪ বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এ দুটি সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি অর্থ প্রেরণের ফলে শিক্ষক শিক্ষিকাদের জীবনের দীর্ঘদিনের অনিশ্চয়তার কিছুটা হলেও অবসান ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে ৫০০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ১৫তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। তারেক রহমান বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাদের আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদিবাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশের ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর ৩০শে ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে ৪ নেতাকে মনোনীত করা হয়েছে। আজ দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীতরা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আমানুল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসাবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানজানা খান। The 82nd birthday of former Prime Minister and Chairperson of Bangladesh Nationalist Party, BNP, Begum Khalida Zia was celebrated today. Begum Khalida Zia was born on 15th August in 1945 in an aristocratic Muslim family in Dinajpur. On the 10th May in 1984, Begum Khalida Zia was elected BNP chairperson. She became known as an uncompromising leader by playing the vital role in the anti-dictatorship movement of the 90s. In 1991, Begum Khalida Zia was elected as the first female prime minister of Bangladesh. On the occasion of Begum Khalida Zia's 82nd birthday, Milad and Dua Mahfil have been arranged at BNP offices in different mosques across the country. Meanwhile, Milad and Dua Mahfil have been arranged at the party office in Khulna City by the Khulna district and city BNP on the occasion. Besides, a discussion meeting was held at the Humayun Kobir Balu Auditorium of Khulna Press Club today on the occasion of Begum Khalida Zia's 82nd birthday. Presided over by the acting president of the press club, the meeting was attended, among others, by the general secretary, journalists of different print and electronics media. Later, Dua Mahfil were held for the eternal peace of the soul of Begum Khalida Zia. Begum Khalida Zia's 82nd birthday will be celebrated in other districts of Khulna Division through holding similar programs. State Minister for Power, Energy and Mineral Resources Anindo Islam Amit has said Joshua Institute has regained momentum after the inauguration of Prime Minister Tariq Rahman, as well as the new life has been breathed into the institution. He has already allocated 50 lakh taka for the renovation of the institute. He said this while inaugurating the five-day-long mobile book fair at Joshua Institute of Public Library today as chief guest. The state minister said most of the families of Joshua were once associated with the institute. Women used to take books to read every week, but that is no longer in case. Presided over by the Additional Deputy Commissioner General Shujan Sharkar, the function was attended, among others, by Administrator of Zilla Parishad Dilwar Hussain Kokong, Vice President and General Secretary of the Institute, Organizing Secretary of the District BNP, and local elite. Earlier, he inaugurated the mobile book fair by releasing balloons and festoons. The book fair will be open from 10 a.m. to 9 p.m. every day. The Bishwa Sahitya Kendra organized the book fair with the Association of District Administration. The retirement benefits and welfare benefits providing ceremony of the teachers and employees under MPO was held at the Deputy Commissioner's Conference Room in Bagerhat, like all over the country today. Member of Parliament Sheikh Manzurul Haq Rahat was the guest of honor. Presided over by the Deputy Commissioner Ghulam Muhammad Batin, the ceremony was attended, among others, by Police Super Hassan Muhammad Nasir Rekabdar, Additional Deputy Commissioner, Additional Police Super, District Education Officer, and retired teachers and employees. It may be mentioned that a part of their retirement and welfare allowances were paid to 528 teachers and employees of the district through bank accounts. The National Fisheries Week 2026 begins in Khulna, like other places of the country today. Places of the country tomorrow. The theme of the week this year is A Self-Sufficient Country in Silverfish, Bangladesh First. In Khulna, the District Administration and District Fisheries Department have jointly taken different programs for 3 days on the occasion. As part of the program, a colorful rally will be brought out from Shohid Hadis Park in the city tomorrow morning. Later, the National Fisheries Fair will be inaugurated, a discussion and awards will be given to successful fish farmers, individuals, entrepreneurs, and institutions at the Circuit House Conference Room. Earlier, fish fries will be released in the ponds of Shohid Hadis Park. Football and Oshakhali Amzad Ali Secondary School 11 defeated Bhulbaria Secondary School 11 by 2-1 in the Aftabuddin Sriti football tournament at Abdul Goni Secondary School ground under Shalikha Upazila in Magura today. Dhaka Met Office face the well-marked low over Jharkhand and adjoining areas weakened into a low and now lies over southeast Jharkhand and adjoining areas. Steep pressure gradient lies over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. I repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, focus valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মনীষা। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুজ।
3: প্রিয় শ্রোতা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য মোবারকবাদ। মহান মনীষীদের জীবনী আলোচনা করা এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী নিজেকে পরিচালিত করা নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ বেতার খুলনা শ্রোতাদের জন্য তাই যুগের মহান মনীষীদের জীবনী আলোচনার চমৎকার আয়োজন করে থাকেন। মনীষীদের জীবনী নিয়ে আলোচিত ইসলামী মনীষা থেকে অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই এবং আজকের যে মহান মনীষীর জীবনী আমরা আলোচনা শুনব, তিনি হলেন ইবনে বতুতা রহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন বিখ্যাত মুসলিম পর্যটক, যিনি চৌদ্দ শতকে পৃথিবী ভ্রমণ করেছিলেন। তিনি তার ভ্রমণ কাহিনী রেহলায়ের জন্য খুব বেশি পরিচিত, যেখানে তিনি তার দীর্ঘ এবং বিস্তারিত ভ্রমণগুলির অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে জানতে পারব। শ্রোতা বন্ধুরা, ইবনে বতুতা হয়েছেন বিদগ্ধ দুজন আলেমে দিন, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা খালিদ সিগবাতুল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সর্বপ্রথম ইবনে বতুতা রহিমাহুল্লাহর জীবন ও পরিচিতি এ বিষয়ের উপরে শুনব মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছ থেকে।
1: ইবনে বতুতার আসল নাম মোহাম্মদ আবু আবদুল্লাহ, ডাকনাম ছিল ইবনে বতুতা। তিনি 17 রজব 703 হিজরি মোতাবেক 1304 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি রবিবার দিন আফ্রিকার দেশ মরক্কোর তানজিয়ার শহরে জন্মগ্রহণ করেন। চীন সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি শামসুদ্দিন নামেও পরিচিত। তিনি একজন বিখ্যাত ভ্রমণকারী, ঐতিহাসিক ও ভূগোলবিদ। 21 বছর বয়সে 1325 খ্রিস্টাব্দে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে প্রায় 30 বছর ধরে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। তিনি তার ভ্রমণের অভিজ্ঞতা রিহলা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন, যা 1400 শতাব্দীর সমাজ, সংস্কৃতি ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দলিল। তিনি একজন শিক্ষিত ফকিহ, ইসলামী আইনবিদ ছিলেন। বিভিন্ন দেশে তিনি কাজী হিসাবে দায়িত্ব পালন করেন। মধ্যযুগে যে সকল স্বনামধন্য পর্যটক ভারতীয় উপমহাদেশ পরিভ্রমণ করেন তাদের মধ্যে ইবনে বতুতা অন্যতম।
0: ধন্যবাদ আপনাকে, আমি আবার আপনার কাছে আসব। হযরত মাওলানা খালিদ সিগবাতুল্লাহর কাছে আবার আমি কিছু জানতে চাই, যে আমাদের আজকের যে মহান মনীষীর জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, ইবনে বতুতার ভ্রমণকালে যে অভিজ্ঞতা উনি তুলে ধরেছেন সেটা আপনি আমাদের শ্রোতাদেরকে শোনাবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই জীবনের প্রায় 30টি বছরই অতিক্রম করেছেন ভ্রমণ করে করে। তিনি প্রায় 120,000 কিলোমিটারেরও বেশি ভ্রমণ করে অতিক্রম করেছেন। তার ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা রিহলা নামক কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। ইবনে বতুতা রহমতুল্লাহি আলাই তার প্রাথমিক ভ্রমণ শুরু করে হজ যাত্রার মাধ্যমে। 1325 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাত্রা শুরু করেন। মরক্কো থেকে আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সিরিয়া হয়ে তিনি মক্কায় পৌঁছান। এই যাত্রাতেই তার ভ্রমণ পিপাসা আরও বেড়ে যায়। তিনি স্থির করেন পুরো মুসলিম দুনিয়া তিনি ঘুরে ঘুরে দেখবেন। তিনি একাধিকবার হজ পালন করেন। মক্কায় দীর্ঘ সময় অবস্থান করে ফিকাহ ও হাদিস বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেন। কাবা ও মসজিদে নববীর আধ্যাত্মিক পরিবেশে তাকে গভীরভাবে প্রভাবিত করে। ঠিক তেমনিভাবে তিনি মিশর, শাম, সিরিয়া, লেবানন, প্যালেস্টাইনে ভ্রমণ করেন। কায়রোর সভ্যতা, নীল নদের সৌন্দর্য তাকে মুগ্ধ করে। দামেস্কে তিনি বিখ্যাত ওলামাদের সংস্পর্শে যান। আলকুদস, জেরুজালেম, আলেপ্পো সফরে তিনি ইসলামী নিদর্শনগুলো দেখেছেন। ঠিক তেমনিভাবে ইরাক, পারস্য ও আনাতোলিয়াতে তিনি ভ্রমণ করেন। বাগদাদে তিনি খলিফার দরবারে দেখেছেন এবং শহরের বিদ্যা এবং সংস্কৃতির প্রশংসা করেছেন। ইরান, তাবরিজ ও অন্য শহরে গিয়ে সুফিদের খানকা এবং সাহিত্য চর্চা তিনি দেখেছেন। তুরস্ক, আনাতোলিয়া অঞ্চলে তিনি স্থানীয় শাসকদের অতিথিও হয়েছেন। এভাবে তিনি বিভিন্ন দেশ সফর করেছেন এবং ঠিক তেমনিভাবে তিনি মালদ্বীপ, শ্রীলঙ্কায়ও তিনি ভ্রমণ করেছেন।
0: ধন্যবাদ আপনাকে। ইবনে বতুতার ভ্রমণকালে যে অভিজ্ঞতা সেটি
2: আর রেহালা, এটি আসলে ইবনে বতুতার নিজের হাতে লেখা নয়, বরং মরক্কোর সুলতান আবু ইনান ফারসির নির্দেশে আন্দালুসিয়ার পণ্ডিত ইবনে জুজাই তার মুখে বলা এবং শোনা কথা লিপিবদ্ধ করেছেন। এ গ্রন্থে তার প্রায় 30 বছরের অর্থাৎ 1325 থেকে 1354 সাল পর্যন্ত তিনি যেই ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে দেখেছেন, সেগুলো উল্লেখ করেছেন এবং তুলে ধরেছেন।
0: ইবনে বতুতা আমরা জানি যে তার ভ্রমণের একটা পর্যায়ে তিনি ভ্রমণ করেছেন বাংলাতে, বাংলাদেশ বলতে এই উপমহাদেশের এই বাংলা অঞ্চলে। তো এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই তিনি দিল্লি থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে আসেন। তখন বাংলার সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বাংলাদেশের সমৃদ্ধ ও উর্বর ভূমি হিসেবে উল্লেখ করেছেন। বিশেষভাবে তিনি বলেছেন, বাংলাদেশে ধান, ফলমূল, সবজি এবং মাছ, নদী প্রাচুর্য তিনি উল্লেখ করেছেন। বাংলার নদ নদী, নৌযাত্রা এবং সামুদ্রিক বাণিজ্য তাকে মুগ্ধ করেছে। তিনি লিখেছেন যে চট্টগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। এখান থেকে মুসলিম বণিকরা চীনসহ বিভিন্ন দেশে যাত্রা করেন। তিনি

0: বাংলাদেশে মসজিদ, খানকা এবং দরগা অনেক পেয়েছেন। বাংলায় কিছুদিন অবস্থান করে তিনি চট্টগ্রাম হয়ে সমুদ্র পথে মালদ্বীপের দিকে যাত্রা শুরু করেন।
1: ধন্যবাদ আপনাকে। ইবনে বতুতা রহিমাহুল্লাহ তিনি অনেক গ্রন্থ লিখেছেন, আমরা যেটা জানি তার রচিত গ্রন্থ সমূহ নিয়ে আমাদের শ্রোতাদেরকে জানান।
0: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহের যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে তিনি বিখ্যাত এবং তিনি আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন তার একটি গ্রন্থ আর রিহালা এর মাধ্যমে। এই গ্রন্থটি লিপিবদ্ধ তিনি নিজ হাতে করেননি, বরং সেই জামানার বাদশাহ নির্দেশে আন্দালুসের একজন জুজাইদ নামক একজন পণ্ডিত।
1: ধন্যবাদ, আমি আবার আপনার কাছে আসবো। তার আগে হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে আবার যেতে চাই। ইবনে বতুতার বঙ্গে আগমন এ বিষয়ে আমরা জানি যে তিনি এখানে এসে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং বঙ্গে ভারত উপমহাদেশে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিটি পর্যায়ে মানুষের সঙ্গে তিনি মিশেছেন এবং চলেছেন, এ বিষয়ে আপনি শ্রোতাদেরকে বলবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি 1345 খ্রিস্টাব্দে বাংলায় আসেন। দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের দূত হিসাবে চীন যাওয়ার পথে বাংলায় পৌঁছান। ইবনে বতুতার লেখায় বাংলার চারটি অঞ্চল ও তিনটি নদীর নাম পাওয়া যায়। অঞ্চল চারটি হল সুদকাও, কামরু, হবং, সোনারগাঁও। সুদকাও মূলত চাটগাওয়ান শব্দের সাথে মিলিত এবং এ সম্পর্কে তিনি লিখেছেন, এটি একটি বিশাল বন্দর ও সমুদ্রের নিকটবর্তী।
1: এই
2: বর্ণনা দ্বারা বোঝা যায় এটা বর্তমান চট্টগ্রামকে বুঝিয়েছেন। কামরু বা কামরূপ রাজ্য, যা ভারতের মেঘালয়ের পাহাড়ি অঞ্চল বা সিলেটের সীমান্ত অঞ্চলকে বলা হয়। আর হবং মূলত বর্তমান হবিগঞ্জের 10 মাইল দূরে হবং টিলা নামে অভিহিত। আর সোনারগাঁও তৎকালীন মেঘনা নদীর তীরে বিখ্যাত বাণিজ্যিক রাজধানী,
1: নারায়ণগঞ্জের সোনারগাঁওটা বুঝিয়েছেন।
2: তিনি যখন বাংলায় আসেন তখন বাংলায় সুফিবাদের ব্যাপক প্রভাব। সুলতান থেকে জনসাধারণ সবাই সুফিদের সম্মান করতেন। সুফিদের কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন বাংলার দরবেশদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী শাহ জালাল উদ্দিনের কথা, যার মাজার বর্তমানে সিলেটে অবস্থিত। এ প্রসঙ্গে তিনি একটি অলৌকিক গল্পের কথা বলেন। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি গুহায় থাকত। পশমের কাপড় জড়িয়ে লম্বা পাতলা গড়নের দৃঢ় মানুষ ছিলেন তিনি। ইবনে বতুতার আগমনের কথা তার জানার কথা না শাহজালাল রহমতুল্লাহ আলহির। অথচ শাহজালাল রহমতুল্লাহ আলহি ইবনে বতুতাকে অভ্যর্থনা দেওয়ার জন্য 4 জন শীর্ষ পাঠান। এই ঘটনাটি ইবনে বতুতাকে বিস্মিত করেছে। এখানেই শেষ নয়, ইবনে বতুতা শাহজালাল রহমতুল্লাহ আলহির পোশাক দেখে মুগ্ধ হন এবং মনে মনে এরকম একটা পোশাকের আশা করেন।
1: দামি মানুষকেই পেয়ে গেছেন।
2: কিন্তু সংকোচে বলতে পারেননি। বিদায়কালে দরবেশ শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি তাকে এই পোশাক উপহার দেন।
1: আল্লাহু আকবার।
2: পোশাক উপহার দিয়ে অবাক করেন। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি কিছু ভবিষ্যৎবাণীও করেছিলেন
1: ইবনে বতুতার সম্পর্কে,
2: যা চীন দেশে গেলে সত্যে পরিণত হয়।
1: আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হলো যে আমরা জানি ইবনে বতুতা রহিমাহুল্লাহ দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন একজন মানুষ ছিলেন।
2: জি,
1: তো এই বিষয়ে
2: সুলতানের দরবারে দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক তাকে কাজী হিসাবে নিয়োগ দেন। তিনি দিল্লিতে প্রায় 8 বছর 1334 খ্রিস্টাব্দ থেকে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন কাজীর পদে, চীনে দূত হিসাবে। সুলতান তাকে চীনের মঙ্গল সম্রাটের কাছে দূত হিসাবে পাঠান, যার পথে তিনি বাংলায়ও আসেন, আগে আলোচনা করা হয়েছে।
1: জি জি।
2: মালদ্বীপে কাজী, মালদ্বীপে তিনি কাজী হিসাবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় প্রশাসন ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মরক্কোতে ভ্রমণ শেষে তিনি মরক্কের সুলতানের আদেশে তার ভ্রমণ বৃত্তান্ত লিখতে সহায়তা করেন। তার দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিভিন্ন সমাজের আইন, প্রশাসন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন, যা তার ভ্রমণ বৃত্তান্তকে সমৃদ্ধ করেছে।
1: ধন্যবাদ আপনাকে। জি, আমি আবার আপনার কাছে আসব। হযরত মাওলানা খালিদ সিকবাতুল্লাহর কাছে আরেকবার যাই, যে ইবনে বতুতার শেষ জীবন কিভাবে কেটেছিল, যখন উনি একেবারেই ভ্রমণ করা বা একেবারে পৃথিবীর অন্য কোনো প্রান্তে যাওয়ার মতো সামর্থ্য ছিল না, এই সময়টা উনি কিভাবে কাটান আমাদেরকে শোনাবেন।
0: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই দীর্ঘ ভ্রমণ শেষে তিনি অবশেষে নিজ জন্মভূমি মরক্কোতে ফিরে আসেন। এটা ছিল 1354 সালে। মরক্কো সুলতান আবু ইনান ফার্সি তাকে স্বাগত জানান এবং তাকে ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করার নির্দেশ দেন। যখন ভ্রমণের আর তেমন শক্তি ছিল না, তখন বলা হয়ে থাকে শেষ মুহূর্তে বা তার শেষ জীবনে মরক্কো ফিরে এসে বিচারক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। মরক্কোর বিচার বিভাগ তিনি পরিচালনা করেছেন। এ অবস্থাতে তিনি আর পরবর্তীতে ভ্রমণ করতে পারেননি, কিন্তু সেই জামানার বাদশার নির্দেশে যে 30 বছরের ভ্রমণ কাহিনী ছিল

0: সেই ভ্রমণের ইতিহাস,
1: শেষ সময়ে ওই লম্বা সময়ের যে অভিজ্ঞতা সেটা মানুষের সঙ্গে শেয়ার করে লিপিবদ্ধ করার ব্যবস্থা
0: করেছিলেন। এভাবেই শেষ জীবন পার করেন।
1: ধন্যবাদ আপনাকে। হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে যেতে চাই। ইবনে বতুতা রহিমাহুল্লাহ দেশ ভ্রমণের মানে প্রচন্ড রকম স্পৃহা নিজের মধ্যে লালন করতেন, শ্রোতাদেরকে বিষয়ে আপনি শোনাবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহির দেশ ভ্রমণের স্পৃহা ছিল অসাধারণ। তিনি 21 বছর বয়সে হজ পালনের উদ্দেশ্যে মরক্কো থেকে যাত্রা শুরু করেন, কিন্তু এটি কেবল ধর্মীয় উদ্দেশ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি নতুন সংস্কৃতি, সমাজ ও ভূগোল সম্পর্কে জানার প্রবল আগ্রহ পোষণ করতেন,
1: মানে সর্ববিষয়ে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য চেষ্টা করতেন।
2: ইবনে বতুতা সারা জীবন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়িয়েছেন। পৃথিবী ভ্রমণের জন্যই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। 21 বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী 30 বছরে তিনি প্রায় 120,000 কিলোমিটার পথ পরিভ্রমণ করেছেন, যা খ্যাতনামা ইতালিয়ান অভিযাত্রী মার্কো পোলোকেও ছাড়িয়ে গেছেন।
1: মানে জাগতিক দুনিয়ার চাহিদার কারণে না, অভিজ্ঞতা অর্জন করা এবং দেখার জন্য আল্লাহ সৃষ্টি।
2: তিনি 40টিরও বেশি অঞ্চল ভ্রমণ করেছিলেন। এই 40টি অঞ্চল দার আল ইসলাম এর অধীন ছিল। দার আল ইসলাম হল সে সময় যতগুলো রাজ্য মুসলিম শাসকরা শাসন করত তাদেরকে একত্রে বলা হতো দার আল ইসলাম। এই দার আল ইসলামের সর্বত্র তিনি ভ্রমণ করেছেন, যেটা শুরু হয়েছিল পশ্চিমে মরক্কো, স্পেন থেকে শুরু করে পূর্ব বাংলা ও আরাকান ছাড়িয়ে বর্তমান ইন্দোনেশিয়া পর্যন্ত, আর বর্তমান রাশিয়ার কাজান শহর থেকে দক্ষিণে আফ্রিকার মাদাগাস্কার শহর পর্যন্ত। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম অভিযাত্রী বলে তাকে অভিহিত করা হয়ে থাকে।
1: ইবনে বতুতা রহিমাহুল্লাহকে
2: তার ভ্রমণের স্পৃহার কারণ ছিল ধর্মীয় উৎসাহ। হজ, ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ তাকে প্রাথমিকভাবে ভ্রমণে উৎসাহিত করে,
1: এটি আমাদের শিক্ষণীয়।
2: আর একটা বিষয় ছিল জ্ঞানের তৃষ্ণা। তিনি বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা জানতে আগ্রহী ছিলেন।
1: মানে বাহ্যিক কোনো চাহিদা নিয়ে তিনি সফর করতেন না, তার সফরের একটা গভীর উদ্দেশ্য ছিল।
2: আর একটা স্পৃহার কারণ ছিল দুঃসাহসিক মনোভাব। তিনি দীর্ঘ সমুদ্র পথ ও বিপজ্জনক পথ অতিক্রম করতে ভয় পেতেন না, এখানে গেলে কি হবে। আর একটা কারণ ছিল পৃষ্ঠপোষকতা। বিভিন্ন শাসকের আমন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা তাকে দূর দূরান্ত ভ্রমণে উৎসাহিত করে।
1: ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানবো, সেটি হলো যে ইবনে বতুতা রহিমাহুল্লাহ উনি ভারতবর্ষেও আগমন করেছিলেন, বাংলায় যেভাবে এসেছেন ভারতেও এসেছেন। যে আমরা ইতিমধ্যে শুনেছি যে ইবনে বতুতা রহিমাহুল্লাহ বাংলায় আগমন করেছিলেন এবং এখান থেকে শুরু করে একেবারে দিল্লি পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন, তো এই ভ্রমণের বিষয়ে আপনি বলবেন শ্রোতাদেরকে।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি 1333 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করেন।
1: জি জি, এখান থেকে ভ্রমণ করে বাংলা থেকে এরপরে ভারতবর্ষে উনি আবার যান।
2: জি
1: জি,
2: তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা আফগানিস্তান হয়ে সিন্ধু নদ অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেন, লাহোর মুলতান হয়ে দিল্লির দিকে আসেন। দিল্লিতে আসার পর সুলতান তাকে অত্যন্ত সম্মান দেন, সুলতান তাকে বিচারক হিসাবে নিযুক্ত করেন।
1: এখানেও তিনি দায়িত্ব পালন করেছেন,
2: কারণ ইবনে বতুতা ছিলেন শিক্ষিত ফকিহ, মালিকি মাজহাবের বড় আলেম ছিলেন,
1: মানে যোগ্যতার কারণে যেখানেই গেছেন সেখানেই তিনি সমাদৃত হয়েছেন।
2: দিল্লি শহরের আকার, জনসংখ্যা, জৌলুস ও সুলতানের বিলাসবহুল জীবন তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, সুলতান মোহাম্মদ বিন তুগলক ছিলেন খুব উদার, কিন্তু একই সাথে অস্থির চরিত্র ও কঠোর শাসক। ভারতবর্ষের সমাজ জীবন, হিন্দু মুসলিম সম্পর্ক, মন্দির, উৎসব, বাজার এবং নারীদের অবস্থান সম্পর্কেও তিনি অনেক কিছু লিখে গেছেন।
1: কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলাও সফরের জন্য যে আমাদেরকে বলেছেন, সেই সফরের উদ্দেশ্য এটা যে যেখানে যাবে সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করবে, সেখান থেকে সে অভিজ্ঞতা অর্জন করবে এবং সেটা পরবর্তীতে নিজ জীবনে এবং মানুষের মাঝে সেটা প্রচার করবেন, সে কাজটি তিনি পুরোপুরি করেছেন। এরপরে আমি আপনার কাছ থেকে জানতে চাই, ইবনে বতুতার বর্ণনায় বাংলার যে সামাজিক অবস্থা, উনি তো আমাদের একেবারে চিটাগাং থেকে শুরু করে নদীপথে এসে উনি বেশ মানুষের সঙ্গে মিশেছেন, সর্বশ্রেণীর মানুষের সঙ্গে, তো বাংলার সামাজিক অবস্থা উনি কিরকম, কিভাবে তুলে ধরেছেন উনার লেখনীর মধ্যে একটু বলবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলহি 1345 খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন এবং তিনি বাংলার সামাজিক অবস্থার একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরেন
1: ওনার লেখনীর মধ্যে,
2: লেখনীর মাধ্যমে। তার বর্ণনা অনুযায়ী বাংলা ছিল একটি সমৃদ্ধ অঞ্চল, চাল, তুলা ও রেশমের প্রাচুর্য ছিল, প্রচুর পরিমাণে চাল উৎপন্ন হতো এবং দ্রব্যমূল্য ছিল খুবই কম। ইবনে বতুতা বলেন, সারা পৃথিবীতে আমি এমন কোনো দেশ দেখিনি যেখানে জিনিসপত্রের মূল্য বাংলার চেয়ে কম, সারা পৃথিবী থেকে বাংলাতে জিনিসপত্রের দাম কম ছিল। 1 দিরহামে 8টি মোটা তাজা মুরগি, 2 দিরহামে 1টি মোটা তাজা ভেড়া এখানে বিক্রি হতে দেখেছি, 30 হাত লম্বা উৎকৃষ্ট ধরনের সুতি কাপড় মাত্র 2 দিনারে এখানে বিক্রি হতে দেখেছি। সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য ছিল, তবে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ছিল। বাজারগুলো ছিল জমজমাট ও ব্যবসায়ী আর কারিগর সম্প্রদায় ছিল সক্রিয়। বাংলায় ইসলাম ধর্ম প্রভাবশালী ছিল, তবে হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষ সহ অবস্থান করত। তিনি স্থানীয় সুফি সাধকদের সম্মান প্রভাবের কথা উল্লেখ করেন। সুফি দরবেশ, ফকির ও আলেমগণ সমাজে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। সমাজে নারীরা সম্মানের সাথে বসবাস করত। মুসলিম নারীরা পর্দা প্রথা মেনে চলত। হিন্দু সমাজে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা ও জহর ব্রত প্রচলিত ছিল।
1: আমাদের মুরব্বীদের মুখে যে কথাটা আমরা শুনে থাকি বারবার, যে আমাদের দেশে একটা সময়ে এক সকল ধর্মের মানুষ সহ অবস্থান, ধনী গরিবের মধ্যে তেমন দেখার মতো কোনো তফাতও ছিল না, সামাজিক অবস্থা অত্যন্ত স্থিতিশীল ছিল, সে বিষয়গুলি তিনি কিন্তু অনেক বছর আগেই তার লেখনীর মধ্যে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। ইবনে বতুতা রহিমাহুল্লাহ কত সালে উনি ইন্তেকাল করেন, কোথায় ইন্তেকাল করেন, এই বিষয়ে আপনি আমাদেরকে বলবেন।
2: ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি সারা জীবনই সফরে কাটিয়েছেন। শেষ জীবনে উনি মরক্কোতে ফিরে যান। মরক্কোতে যাওয়ার পরে মরক্কোর শাসক উনাকে উনার সারা জীবনের সফরনামা লেখার জন্য উদ্বুদ্ধ করেন। উনি এই সফরনামা লেখার শেষে 1368 অথবা 69 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাসে ত্যাগ করেন।
1: শ্রোতা বন্ধুরা, দুজন বিদগ্ধ আলেমের কাছ থেকে এক মহান মনীষীর জীবনী আমরা আলোচনা শুনলাম। ইবনে বতুতা মরক্কোর পর্যটক ছিলেন, যেটি আমরা আলোচনার মধ্য দিয়ে জেনেছি। ভ্রমণের একটি পর্যায়ে তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন অবস্থাও তিনি তুলে ধরেছেন। ইবনে বতুতার জন্ম সম্পর্কে আমরা জেনেছি, 1404 সালে মরক্কোর তানজানিয়া শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, তিনি ছিলেন একজন বিখ্যাত মুসলিম পর্যটক, ছিলেন একজন আল্লাহওয়ালা এবং অত্যন্ত জ্ঞানী মানুষ, ফকি মানুষ ছিলেন, যিনি প্রায় 30 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যা আমাদের দুজন আলোচক তাদের আলোচনার মধ্যে বলেছেন। তার ভ্রমণের বিস্তারিত বিবরণ তিনি নিজেই তার জীবদ্দশায় হায়াতে জিন্দেগির একটা সময়ে রেহলা নামক গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছেন এবং করার ব্যবস্থা তিনি করেছেন। তিনি যে সফরগুলো করেছিলেন, এই সফরগুলো কেবলমাত্র বর্তমান সময়ে যেমন সফর হয়ে থাকে, সাময়িক বা বাহ্যিক কিছু আমোদ প্রমোদ এবং আনন্দ উপভোগ এগুলি নেওয়া, এই দিকটা তার মধ্যে মোটেই ছিল না। বরং তিনি কোরআনে কারিমের ঘোষণা আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যেও বলেছেন যে দুনিয়াতে সফর করার কথা এবং সফরের মাধ্যমে আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন এবং তাদের উপর আল্লাহ পাক যে রহমত বর্ষণ করেছেন, অন্যদিকে আল্লাহ পাককে যারা মানে নাই, আল্লাহ পাকের একত্ববাদী যারা ঘোষণা দেন নাই, তো শক্তি এবং তাদের সকল সামর্থ্য থাকার পরেও আল্লাহ তাআলা যে তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তিতে আটক করেছেন এবং শাস্তি দিয়েছেন দুনিয়াতে, এই বিষয়গুলি থেকে শিক্ষা গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে সূরাতুল আনকাবুতে বলেছেন। এবং এই দিকটাকেই সামনে রেখে ইবনে বতুতা রহিমাহুল্লাহ মক্কা থেকে শুরু করে নিয়ে মুসলিম দুনিয়ার প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে সফর করা এবং সেখানে যারা ভালো ছিলেন তাদের থেকেও শিক্ষা গ্রহণ করা আর তাদের সেখানে যে খারাপ দিকগুলি ছিল সেগুলিও তুলে ধরা, তার থেকেও শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দরভাবে চালানোর যে চেতনা নিজের ভিতরে জাগ্রত করা, এটা তিনি করেছিলেন। আমরাও চেষ্টা করব আল্লাহ তাআলার একত্ববাদকে জানার জন্য, আল্লাহর সৃষ্টির নৈপুণ্য দেখার জন্য এবং ভালো মানুষের কাছ থেকে ভালো অভ্যাস গ্রহণ করা এবং খারাপের কারণে যে বিপদ এবং খারাপের কারণে যে শাস্তি আসতে পারে সেগুলো দেখে খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার যে শিক্ষা, এটা আমরা ভ্রমণের মাধ্যমেই গ্রহণ করব ইনশাআল্লাহ। সুতরাং এই মহান মনীষীর জীবনী থেকে আমরা তাকওয়া, পরহেজগারী এবং আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হওয়ার শিক্ষা নিয়েই আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা ভাই, যেখান থেকে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে সংযুক্ত থেকেছেন এবং আমাদের আজকের অনুষ্ঠান শুনেছেন, ইবনে বতুতা রহিমাহুল্লাহর জীবন ও কর্ম এবং তার জীবনের অভিজ্ঞতা এবং সেগুলি আমাদের কাছে পেশ করেছেন, তো সেই লম্বা আলোচনা যারা শুনলেন, আমরা চেষ্টা করব আমাদের এই মহান মনীষীদের জীবনী থেকে দায়িত্ব পালনে তাদের যে সচেতনতা, তাকওয়া এবং ফরহেজগারি এবং দীন শিক্ষায় তাদের যে একেবারে খুব বেশি আগ্রহ এবং কোরআনে কারিমের আয়াত অনুযায়ী ভ্রমণ করা, ভ্রমণ থেকে শিক্ষা গ্রহণ করা এবং সে অনুযায়ী ভালো কাজগুলোকে গ্রহণ করা এবং খারাপ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করা, এই বহুবিধ দিক যেগুলি তিনি তার ভ্রমণ কাহিনী এবং তার জীবনের বিভিন্ন পরতে পরতে তিনি তুলে ধরেছেন, যেটি আমরা ইতিমধ্যে দুজন বিদগ্ধ আলেমের কাছ থেকে আলোচনার মাধ্যমে শুনলাম, আমরা চেষ্টা করব আমাদের জীবনকে এই মহান মনীষীদের জীবনের যে ভালো দিক সেই দিকগুলির সাথে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব, নিজেদেরকে সেভাবে চালানোর চেষ্টা করব, দায়িত্ব পালনে সচেতন হওয়া এবং কোনো জিনিস গভীরভাবে দেখে সেখান থেকে জ্ঞান আহরণ করা, সে অনুযায়ী নিজের জীবনকে আমরা পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই মহান মনীষী আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন, তার রুহের মাগফিরাতের জন্য পরকালীন জীবন তিনি ভালো থাকবেন সেই দোয়া আমরা করব ইনশাআল্লাহ সকলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকের আলোচনা এ পর্যন্ত, আবারও আপনাদের সঙ্গে কোনো মহান মনীষীর জীবনী নিয়ে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন, পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুজ, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, সার্বিক নির্দেশনা মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার কিশোরগঞ্জ জেলার সফর করবেন। সফরকালীন কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার আসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কিশোরগঞ্জে পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাসবান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ তাআলার শানে হামদ পেশ করা হচ্ছে।

यार अल्लाह मालिक आहद असलाम चांदेर बोखे तारी।

0: এতক্ষণ আল্লাহ ফাকের হানে হামদ শুনলেন শিল্পী রওশনারা মুস্তাফিজ, গীতিকার কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার খুলনা। এবারে অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যা 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:34, অস্ত যাবে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট, রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river pools well till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River pools of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi, Dhaka and Mamensingh divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may fall by 1 to 2 degrees Celsius over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Syedpur, 35.8 degrees Celsius, and the minimum was at Bandarban, 24.4 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.4 degrees Celsius and minimum 27.5 degrees. Humidity recorded in air at 9 a.m. was 74% and at 6 p.m. 68%. Sunrise over Dhaka tomorrow at 5:34 a.m. and sunset at 6:32 p.m.

0: That brings us to the end of this weather report.
1: Bangladesh betar ekti bishesh bikopti protiroksha mantronalayer antobahini janasongjog poridoptor ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 16 আগস্ট 2026 তারিখ হতে 20 আগস্ট 2026 তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে স্থান শিরিশগুড়ি দক্ষিণ বারতপা মাওনা শ্রীপুর জেলা গাজীপুর অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7 ঘটিকা হতে 1800 ঘটিকা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ
3: ঢাকা কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এবার শুনবেন দেশের গান, শিল্পী ফরিদা পারভীন, গীতিকার আবু চা।

দেশের গান শুনলেন। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যাই। জরুরি অগ্নি নির্বাপনের হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধী উত্তম। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করি। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দেই। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ পালিত হয়। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালের ১০ই মে বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনার কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আজ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এতে প্রধান অতিথি ছিলেন। জেলা জাসাসের আহ্বায়কের সভাপতিত্বে জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার এমপিওভুক্ত স্কুল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য কল্যাণ তহবিল গঠন করেছিল। এর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী ৭০,০০০ অবসরপ্রাপ্ত শিক্ষকের অবসরকালীন সুবিধা প্রদান করেছেন। বর্তমান সরকার দেশের উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার কার্ড প্রদান, মসজিদ মন্দির ও রাস্তাঘাটের উন্নয়ন এবং খাল খনন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আজ মাগুরা জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের অর্থায়নে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক, বাদ্যযন্ত্র এবং বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মন্ত্রী বলেন, মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। স্কুল কলেজে মাদকের বিস্তার ঘটলে ছাত্র সমাজ তথা যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে। জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবির সহ শিক্ষার্থী, অভিভাবক ও শিল্পীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী ৪টি উপজেলার ২৮৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ১৪,৩০,০০০ টাকার চেক, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র ও বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দীর্ঘদিন পর যশোর ইনস্টিটিউটের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। বিগত সময়ে যশোর ইনস্টিটিউটের সাথে শহরের সকল শিক্ষিত পরিবারের সম্পৃক্ততা ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এখানে বই পড়তে আসতেন। তিনি আজ যশোর ইনস্টিটিউটে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অতিমাত্রায় ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পড়ায় সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সকলকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকার বিশ্ব সাহিত্যের সাথে নতুন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ছেলেমেয়েদের মধ্যে যদি পাঠাভ্যাস গড়ে তোলা যায় তাহলে এর ইতিবাচক প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান হবে। ইনস্টিটিউটের সংস্কারের জন্য সরকার ৫০,০০০ টাকা বরাদ্দ দিয়েছে। যশোর জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খোকন ও ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম খালেক স্বপন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: এসো এসো, হ্যাঁ সবাই, একদম কি সুন্দর সাজুগুজু করে
2: সাজবো তো আজকে।
3: হ্যাঁ আজকে খুব আনন্দ করলে তো,
2: অনেক আনন্দ করছি।
3: এই কারণে আনন্দ যে আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে হচ্ছে 82তম জন্মদিন। তো আমরা আজকে খুবই সুন্দরভাবে এটা পালন করেছি। তো চলো আমরা ওনার সম্পর্কে একটু জেনে আসি। গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ হচ্ছে জন্মদিন। জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করা এই আপোষহীন নেত্রীর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার অদম্য প্রয়াস এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জন্মদিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার আত্মার মাগফিরাত কামনার সাথে সাথেই চলো আমরা শুরু করি আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তো আমরা তো জানতেছি এবং দেখতেছি যে এই বৃষ্টি, এই গরম, হ্যাঁ আমারে, কিন্তু এডিস মশার কিন্তু প্রকোপ একটু একটু কিন্তু বাড়তেছে, নাকি কও?
2: হ্যাঁ বাড়তেছে, এই জন্য তো সচেতন থাকতে হবে এখন থেকে।
3: ঠিক বলিছো। তো সচেতন থাকার জন্য আমাদের কিন্তু বাড়ির আশেপাশে ঝোড় জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর পানি যাতে কোথাও জমে না থাকে, নাকি?
1: হ্যাঁ
3: সে ব্যাপারে
1: শুনো হারুন ভাই, ওই যে একটা কইতো যে আমাগো গ্রামের জয়তুন, জয়গুণ তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল,
3: আর
1: দাদি খুব বিচক্ষণার সাথে সাথে সাথে হাসপাতালে নেওয়া, ডেঙ্গু ধরা পড়ানো চিকিৎসা, এখন আল্লাহ রহমতে একটু ভালো,
2: অনেক ভালো।
3: সেদিন শুনলাম যে সে ভালো হয়েছে, ভালোর দিকে আছে এবং সে বাসায় নিয়ে আসছে,
1: বাসায় নিয়ে আসছে।
3: তো যাক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর এই যে এডিস মশার যাতে বিস্তার না হয় এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে,
1: ওই যে জয়গুণা দাদি সচেতন আছিল বলে রক্ষা পেয়ে গেছে,
3: রক্ষা পাইছেন। কোন দিক থেকে কোথায় কামড়াবিনি তা তো জানি না, এই ডেঙ্গু ডেঙ্গু কিন্তু একটু একটু করে বাড়তেছে।
2: আমরা কিন্তু বাসা বাড়িতে অবশ্য শক সাত করে গাছ টাস পানির মধ্যে লাগাই থাকি বিভিন্ন টবে, এই যে এগুলো কিন্তু পানিগুলো তিন দিন পর পর অবশ্যই পাল্টায় ফেলতে হবে,
3: অবশ্যই অবশ্যই।
2: এটার কিন্তু কোন রকম এদিক ওদিক করা যাবেই না,
3: একটু বেশি দিন থাকলে পারে সেখানে বলে এডিস মশা বাড়ে। এখন হচ্ছে কি যে দুই তিন দিনের মধ্যেই কিন্তু ওরা ডিম পারে,
2: ডিম পারে
3: খুব স্বচ্ছ পানিতেই। তো আমাদের কিন্তু এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, কারণ যাতে কেউ এই এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে কেউ যাতে চলে না যায়।
2: আমার দিনের বেলায় কিন্তু মশারি টাঙাতে হবে, এইটা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে
3: আর বাড়ির ওই যে জানালার যে পর্দা আছে এই কিন্তু ঝাড়ি মারি রাখবা,
1: কাপড় থাকলে সেগুলো ঝাড়া দিয়ে দিতে হবে।
3: ঠিক ঠিক। বা আর ওই যে আরেকটা হচ্ছে শহরে বা এখন গ্রামেও তো আমার ওই যে ফ্রিজ
1: আছে,
3: ফ্রিজের পেছনে কিন্তু ওই যে পানি
2: পানি জমে,
3: ওই পানি কিন্তু জমানো যাবে না, ওইটা দেখে পরিষ্কার করে ফেলতে হবে, তাই না? আর নারিকেলদের আর গরম পড়েছে জলে ডাব পেরে খেলাম, ওই ডাবের যে খোলো ওটা রেখে দেয়, বৃষ্টির পানি জমে যায়, এই ব্যাপারেও খেয়াল রাখতে,
2: খেয়াল রাখতেই হবে
3: যাতে ওই ডাবের খোলার মধ্যে পানি জমে না থাকে, নাকি কো?
2: বিস্তার লাভ করতে না পারি।
3: তো আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আমার এই কৃষি বিষয়ক কার্যক্রমের এই দেশ আমার মাটি আমার শুনতেছেন, আপনারাও আপনাদের আশেপাশে সবাইকে সচেতন করে তুলবেন যাতে এই এডিস মশা তার বংশবিস্তার করতে না পারে, নাকি? তো চলো আমরা অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে কিন্তু প্রথমে আমরা শুনবো আমার গরিবের গাভী কি ব্ল্যাক বেঙ্গল ছাগল, তাই না? তো এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কিভাবে কি করতে হবে এই ব্যাপারে আমরা একটু শুনবো। এ ব্যাপারে বলতেছেন মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর তার সাথে এই বিষয়ে কথা বলেছে ইশরাত জাহান। চলো শোনা যাক।
2: আচ্ছা শুনি।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঈশা জাহান নীলা। আজকের বিষয় গরিবের গাভী অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ডাক্তার মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর যে বিষয়টি প্রথমেই আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে গরিবের গাভী কেন বলা হয়? আসলে
5: গরিবের গাভী বলা হয় এই জন্য, গাভী পালনে আমরা জানি সাধারণত প্রাথমিক মূলধন লাগে, বাসস্থান এবং খাদ্য বেশি প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে যারা খামারি আছে, যারা প্রান্তিক কৃষক, তাদের সেই পরিমাণ মূলধন থাকে না। সেই জন্য তারা গাভীর চাহিদাটা তারা ছাগল পালন দ্বারা পূরণ করতে পারে। যেমন ছাগল যেমন রাস্তার পাশে, বাগানে বা মাঠে ঘাটে ঘুরে ফিরে যে খাবারটা খায়, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবং আমাদেরকে দেশি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে, এই ছাগল যে পরিমাণ বাচ্চা এবং দুধ দেয়, প্রকৃতপক্ষে গরিবের জন্য একটা গাভী যে পর্যায়ে সাপোর্ট দেয় আমাদের খামারিদেরকে, সেই পরিমাণ সাপোর্ট খামারিরা পায়। সেজন্য গরিবের গাভী ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে ইন্ডিকেট করা হয়।
4: গরিবের গাভী সম্পর্কে জানলাম, এবার একটু জানতে চাইবো আপনার কাছে ছাগল কতদিন বয়স থেকে বাচ্চা দেওয়া শুরু করে?
5: প্রকৃতপক্ষে আমাদের দেশি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে, 7 থেকে 8 মাসের মধ্যে বাচ্চা ধারণ ক্ষমতার অর্জন করে থাকে। এবং সাধারণত বছরে 2 বার বাচ্চা দেয়, এবং প্রতিবার বাচ্চা দেওয়ার সময় কমপক্ষে 2 থেকে 3 করে বাচ্চা পাওয়া যায়।
4: ছাগলের চারণ ভূমি থাকে, আর যাদের চারণ ভূমি বা বাঁধের জন্য কোনো জমি নেই তারা কি ছাগল পালন করতে পারে?
5: হ্যাঁ, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারণ হলো যে আমাদের খুবই ঘনবসতিপূর্ণ দেশ, যে কারণে আমাদের চারণ ভূমির সংখ্যা আসলেই কম। কিন্তু ছাগল এত উপকারী প্রাণী যে এতে পালন করার জন্য খুব বেশি চারণ ভূমির প্রয়োজন হয় না। যদি বৈজ্ঞানিক উপায়ে আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করে, তাহলে অবশ্যই চারণ ভূমিহীন অবস্থাতেও ভালোভাবে ছাগল পালন করা যেতে পারে।
4: আপনি বললেন আবদ্ধ অবস্থায়ও ছাগল পালন সম্ভব, এবার একটু জানবো আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালনের পদ্ধতি কি হতে পারে?
5: আবদ্ধ অবস্থায় বলতে আসলে প্রকৃতপক্ষে বোঝানো হচ্ছে যে ছাগল সারাদিন ঘুরে ফিরে খেয়ে বড় হওয়ার অভ্যাস, কিন্তু আমরা তাকে বৈজ্ঞানিক উপায়ে এমন ভাবে রাখব যেন সে মনে করবে যে সে ঘরের মধ্যেই বাইরের পরিবেশের ভিতরে আছে। যেমন সাধারণত একটা ছাগল পালনের জন্য সাধারণত 10 বর্গ ফুট পরিমাণ জায়গা প্রয়োজন হয়। যদি কোনো খামারি প্রায় প্রত্যেক ছাগলের জন্য যে 10 বর্গ ফুট পরিমাণ জায়গাটা একটা ছাগলকে দেয় এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর আস্তে করে বাইরে অল্প সময়ের জন্য বাইরে নিয়ে যায়, বাদবাকি সময়টা উঁচু জায়গায় যদি ঘর করে সে জায়গাটা দেয়, আলটিমেটলি এই ছাগলটা আবদ্ধ অবস্থায় সে বৈজ্ঞানিক উপায়ে ভালোভাবে পালন করা সম্ভব হবে।
4: আবদ্ধ পদ্ধতি জানলাম, ছাগল পালনে অন্য কোনো পদ্ধতি আছে কি?
5: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আবদ্ধ অবস্থা ব্যতীত ছাগল পালন করার একটা পদ্ধতি আছে, সেটা হলো যে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন। যে পর্যায়ে ছাগলটা নির্দিষ্ট সময় পরিমাণ তারা ঘরে আবদ্ধ অবস্থায় থাকবে, বাকি সময়টা তার সামনে যে চারণভূমি থাকবে সেখানে ঘুরবে, এইটাকে বলা হয় অর্ধ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন।
4: জানলাম তো আবদ্ধ পদ্ধতি অথবা চারণভূমিতে কিভাবে ছাগল পালন করা হয়। এবার একটু খাবার সম্পর্কে জানবো, অর্থাৎ ছাগলকে কি কি খাবার খাওয়ানো যায় সাধারণত?
5: ছাগল সাধারণত যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার 1 মাস উন্নীত হওয়ার পরেই ছাগল সাধারণত কচি ঘাস খাওয়ার যোগ্যতা অর্জন করে। এবং আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে যে খাবারগুলা খায় সেগুলি আমাদের খুব বেশি দামি খাবার নয়। এবং আমরা যদি খাবারটাকে ভাগ করে থাকি, প্রধানত আমরা সবুজ ঘাস জাতীয় খাবার, দানাদার এবং পানি, এই তিনটা সংমিশ্রণকে আমরা আদর্শ খাবার বলে থাকি। সবুজ ঘাসের মধ্যে যেমন আমাদের আদর্শ খাবারের মধ্যে নেপিয়ার, পাড়া, জার্মান, এই ঘাসগুলো আছে। দানাদারের ভিতরে আমাদের যেমন গমের ভুষি, ভুট্টা ভাঙা এগুলা। আর পানি হলে অবশ্যই বিশুদ্ধ পানি প্রোভাইড করে দিলে আমাদের ছাগলগুলো অত্যন্ত ভালোভাবে বড় হতে পারে।
4: এবারে জানবো ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত, কি রকম উপযোগী বাসস্থান হলে ছাগলের জন্য ভালো হবে।
5: প্রকৃতপক্ষে ছাগল পৃথিবীতে যখন আমরা তাকে গৃহপালিত করি, ছাগলটা প্রকৃতপক্ষে ছিল পাহাড়ে, সে যে কারণে আমাদের ছাগলের জন্য যে বাসস্থানটা দরকার জিনিসটা অত্যন্ত বৈজ্ঞানিক এবং মনে রাখা জরুরি। সেটা হলো যে ছাগলের ঘরকে, তার মাচাকে, অর্থাৎ যে জায়গায় রাখবে, মাটি থেকে কমপক্ষে 3 থেকে 5 ফিট উঁচুতে রাখতে হবে। এবং সেই জায়গায় এমন হতে হবে যেন তার দৈনন্দিন যে পচা পায়খানা আছে সেগুলো যেন নিচ দিয়ে পড়ে যায় এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকে।
4: ছাগলের প্রধান রোগসমূহ কি কি?
5: অনেক ধরনের রোগ হয়, যদি আমরা বড়ভাবে ভাগ করি। সাধারণত আমরা ভাইরাসজনিত রোগ অত্যন্ত মারাত্মক, যেমন পিপিআর রোগ, আমাদের ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, গলা ফোলা হতে পারে, এবং পরজীবী আক্রান্ত রোগও হতে পারে, যেমন আমাদের কৃমি। বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে নদী নালা আছে, যে কারণে আমাদের ছাগলে গোল কৃমি, ফিতা কৃমি এবং পাতা কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
4: আদর্শ খামারে কি কি পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন?
5: আমরা এতক্ষণ আলোচনা করে যে জিনিসটা বুঝলাম, যে ছাগল যে ঘরে থাকবে, ছাগলের ঘর এবং চারপাশ অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে, এ একটা বিষয়। এবং ছাগল যদি আমরা আদর্শ খামারি বলি, তাহলে অবশ্যই নিয়মিত টিকা এবং কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।
4: সবশেষে আপনার কাছে জানতে চাইব, যেহেতু চলছে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমের বিশেষ নির্দেশনা কি হতে পারে ছাগলের জন্য?
5: ছাগলের জন্য বর্ষা মৌসুম আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো, ছাগল পানিতে গেলে ও অত্যন্ত অসুখ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। সেই কারণে আমরা যে ঘরটা রাখবো ছাগলকে বর্ষাকালে, সেই ঘরে যেন পানি যেন না আসে, এই জিনিসটা সবার আগে মনে রাখতে হবে।
3: তো শুনলে তো, গরিবের গাভী ব্ল্যাক বেঙ্গল ছাগল, তো আমার বাড়িতে তো সবার কাছে একটা দুটো করে আছে, তো যাই হোক, এগুলা কিন্তু আসলে পালন করলে পারে অনেক অনেক লাভ হয়,
2: লাভবান হয়। হ্যাঁ,
3: তো এই ছাগল গুলো দেখতেও ভাল লাগে। চলো এই এই ভালো লাগার ভেতর দিয়ে একটা গান শোনা যাক। জুলি শারমিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ, চৌধুরী, সুরকার টিপু সুলতান বাবুর। চলো গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

0: তো শুনলে তো কৃষকের ঘামে ফলা অন্ন। আসলে আমরা চাষাবাদ করলি পারেগা আমাদের বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আর এই চাষাবাদটাকে নিরাপদ করা উচিত, এবং জানি শুনে করা উচিত। এই যে আমার ছোট মিয়া, ছোট মিয়া তোমার যখন কোন চাষাবাদ করতে যায়, ও মনে করে কি যে এই যে শাক লাগাইছে ডাটার শাক, হ্যাঁ কি সুন্দর শাক হয়েছে, ও ভাবলো কি যে বোধ হয় আরো বোধ হয় লম্বা হবি, আরো বোধ হয় মোটা সোটা হবি। ও কি করলো, ইউরিয়া সার বেশি দিয়ে দিল। কইও না, যেই দেওয়া কি কয়দিনের মধ্যে
1: সর্বনাশ।
2: সবকিছু তো যাই করুক না কেন, মাপ মতো করতে হবে।
1: হাজার লইলে তোমার ছোট মামু,
2: আমার তো ছোট মামু,
0: একটু বুঝাই শুনে রাখো। আর আপনারা যারা এইরকম অতি ফলনের চিন্তা করে এই সার কতটুকু লাগবি না লাগবি, কৃষকের কৃষিজীবী আমরা, আমাদেরকে হিসাব নিকাশ করে কৃষিবিদের মাধ্যমে পরামর্শ নিয়ে করতে হবে,
2: তারপরে
0: তারপরে এই অতি লোভে তাতি নষ্ট, এটা চিন্তা করবা। আর কি আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন অপেক্ষা করতেছেন নিশ্চয়ই, কার কার চিঠির উত্তর আজকে দিবি নাকি? ওই যে দেখো শশা লাগাইছিল, ছোট মেয়ে আবার আসার সময় কইল যে আমার শশা গাছটা যাতে একটু ভালো হয় এ ব্যাপারে একটু পরামর্শ দিও।
1: তোমার কি কিছু কইছে জোরে না বাবু?
2: শশা কথা এটা জিজ্ঞাসাই করতেছি, পরামর্শই চাচ্ছিল।
0: শশার গাছে বলে ওর ওই যে কি হয়েছে জানো, ওই যে কি এক সাদা মাছি পোকার আক্রমণ হয়েছে।
1: মাছি
0: এটা কি মানে কেমনে কি হলো, ওর গাছগুলো বলে দুর্বল হয়ে যাচ্ছে, রস খায় ফেলাচ্ছে। তো এইসব বিভিন্ন বিষয়। আর আপনারা যারা চিঠিপত্র লেখেন আমাদেরকে, আপনাদের চিঠিপত্রে জবাব দেওয়ার টাইম হয়ে গেছে, তো চলেন না শুনি আজকে কার কার চিঠির জবাব আমাদের কৃষিবিদ মোর্শেদার রেহানা পারভিনা আপা দেবেন। কি শুনবেন? আচ্ছা শুনি আমরা নাকি আমাদের আজকের কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদেরই চিঠিপত্রে জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। চলো শোনা যাক।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব আরিফুর রহমান কাজীপাড়া সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন আপনি এবার বরবটি চাষ করছেন, কিন্তু কিছুদিন হল ক্ষেতের বরবটির কচি পাতা হঠাৎ করে নেতিয়ে পড়ছে, পরবর্তীকালে গাছ মারা যাচ্ছে, এখন করণীয় কি এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার জমির বরবটি গাছে বরবটি নেতিয়ে পড়া রোগ হয়েছে, এরা হলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত গাছ সংগ্রহ করে পুড়ে বা ধ্বংস করে ফেলতে হবে, পরবর্তী মৌসুমে জমিতে বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নিতে হবে, চারা গজানোর পর অতিরিক্ত সেচ দিলে এ রোগের আক্রমণ হবার সম্ভাবনা থাকে, সেজন্য অতিরিক্ত সেচ দেয়া যাবে না জমিতে, আক্রমণের মাত্রা যদি বেশি হয় তাহলে সঠিক কীটনাশক বাছাই করে জমিতে স্প্রে করতে পারেন, ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন জনাব আবেদ আলী সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন আপনার লেবুর বাগান আছে, কিছুদিন যাবত লেবুর গায়ে দাগ পড়ছে, কখনো কখনো পাতায় ও কাণ্ডে দাগ দেখা যাচ্ছে, আক্রান্ত পাতার নিচের দিকে স্পর্শ করলে খসখসে মনে হচ্ছে, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার লেবু গাছে লেবুর স্ক্যাব বা দাঁত রোগ হয়েছে, লেবুর পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণে এ রোগ ডেকে আনে, এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলতে হবে, গাছের পাতা যদি শুকনো থাকে তাহলে বাগানের পরিচর্যা এবং বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, লেবুর পাতা ও সুরঙ্গকারী পোকার আক্রমণ প্রতিহতের জন্য ব্যবস্থা নিতে হবে, যেমন শীতের সময় বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়ে ফেলতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন, প্রতি লিটার পানিতে 120 মিলিলিটার নিমের খৈলের নির্যাস বা নিম তেল মিশ্রিত করে আক্রান্ত গাছে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে, এই পোকা অনেকটাই দমন করা যায় এভাবে, তামাকের নির্যাস এবং সাবান গুলা পানি স্প্রে করে দিলেও এ পোকা দমন করা যায়, আক্রমণ বেশি হলে এ পোকা দমনের জন্য সঠিক কীটনাশক সঠিক নিয়মে আপনি লেবু গাছে স্প্রে করতে পারেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব রাকিবউদ্দিন রায়পুরা নরসিংদী থেকে। আপনি শশা চাষ করেছেন, কিন্তু শশা গাছে এক ধরনের পোকার আক্রমণ করেছে, যা শসার পাতার রস খাচ্ছে এবং গাছ দুর্বল হয়ে পড়ছে। পাতায় অসংখ্য সাদা সাদা পাখাযুক্ত মাছি দেখা যাচ্ছে। গাছে ঝাঁকি দিলে পোকা উড়ে যায়। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। ধন্যবাদ। আপনার জমির শসা গাছে শসার সাদা মাছি পোকার আক্রমণ হয়েছে। এটি একটি ভাইরাস জনিত রোগ। এই সাদা মাছি পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন করতে হবে বা আলোর ফাঁদ ব্যবহার করতে হবে, যা খুবই কার্যকর একটি জৈব পদ্ধতি। 50 গ্রাম সাবানের গুঁড়া 10 লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে 2-3 বার ভালো করে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। সাথে 5 কৌটা যদি গুল বা তামাক গুঁড়া পানিতে গুলিয়ে গাছে স্প্রে করেন তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। সর্বশেষ ব্যবস্থা হিসেবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে পারেন। পরবর্তী মৌসুমে আপনি শসা চাষ করতে চাইলে আগাম বীজ বপন করবেন এবং সুষম সার ব্যবহার করবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলও করতে পারেন বেতার ডট কৃষি @gmail.com।

0: রমজান আলী, কলা গাছের চারা লাগাইতেছ?
1: বড় মা হুকুম দিল তাই।
0: তারে পরামর্শটা দিল কি?
2: আমার ছেলের বউ রুমানা,
0: কলা ছাড়া আর কোনো ফলের গাছ পাইলেন না?
2: বৌমা বলল কলার পুষ্টিগুণ অন্য কোনো ফলের চাইয়া অনেক বেশি।
1: এই গাছে কলা হইয়া পাকলে আমারে খাইতে দিয়েন, কলা খাইলে পেট ভরে।
3: শোনেন চাচা, পাকা কলাই প্রোটিন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি, সি, তামা, লোহা, ফাইবার আর স্টার্চ জাতীয় খনিজ পদার্থ থাকে। আর ওই স্টার্চ থেকেই তো গ্লুকোজ আর চিনি তৈরি হয়।
0: এর লেগেই তো মনে হয় পাকা কলা খাইতে খুব মিষ্টি লাগে।
3: কলা খেলে শরীরের শক্তি বল বাড়ে।
2: গ্রামের সবাই রে বসতবাড়ির আশেপাশে জমিতে ভিটায় কলা গাছের চারা লাগাইতে বলবেন। কলা অত্যন্ত দরকারি ফল।
0: হ্যাঁ, ডাক্তার কো মুখে তো এইসব কথা শুনছি।
3: সকাল বিকাল নাস্তার সঙ্গে একটি সাগর, সবরি, চাপা কিংবা বাংলা পাকা কলা খেলে হৃদরোগ প্রতিরোধ হয়, রক্তচাপ দমন হয় এবং দেহের শক্তি বল বাড়ে।
1: এর লেগে তো কলা খাওয়ানোর পর পেট ভরে, শরীরটা মোটা তাজা লাগে।
3: প্রতিটি পাকা কলায় 118 গ্রাম উপকারী খনিজ পদার্থ থাকে, আর সেই সব আমাদের পেটের নাড়ির ব্যাকটেরিয়া নামের রোগ জীবাণু দমন করে। তবে ডায়াবেটিস রোগীদের বেশি পাকা কলা খাওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে।
0: বৌমা এত কিছু জানো?
2: বৌমা আরো বলছে কাঁচা কলার পুষ্টিগুণও কম না, সবজি করে খাইলে অনেক পরিমাণে লোহা মানে আয়রনও পাওয়া যায়।
1: লোহা তো শক্ত, খাওয়ান যায় নাকি?
3: এই লোহা সেই লোহা নয়, এটা হলো খনিজ লোহা। খেলে রক্ত বিশুদ্ধ হয়, হজম শক্তিও বাড়ে আর পেটের অসুখও দমন করে।
2: আর কাঁচা পাকা কলা বাজারে বেচা অনেক টাকাও আয় করা যায়। এই জন্য কলার উৎপাদন বাড়াইতে হইব, সঠিকভাবে পরিচর্যা করতে হইব, প্রক্রিয়াজাত কইরা বাজারে বিক্রি করলে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হবে।
0: আর কাঁচকলার থোর আর মোচার সবজি তো হজম শক্তিও বাড়াই শুনছি।
3: হ, তাই তো দেশের সকল চাষি ভাই বোনেদের উচিত নিজেদের জমি বাড়ি ভিটায় কলা গাছের চারা লাগানো।
2: এতে নিজেরাও কলা খাইতে পারবে আর বাড়তিটা বাজারে বেচা নিজের আর দেশের আয়ও বাড়াইতে পারে।
1: তাই তো আমাদের স্লোগান,
2: বাড়ি ভিটায় কলার গাছের চারা লাগান,
0: নিজেরাও খান,
3: বেচা টাকাও জমান।
4: তো আমরা কিন্তু কলার বিষয়টাও জানলাম, চিঠিপত্রের জবাবও হলো। তো এমনি বারবার আমরা কিন্তু এক কথা বলতেছি, দেখো এই যে বর্ষা বাদল, এখন কিন্তু ধরো অগস্ট মাস, তাই না? শ্রাবণ চলে গেছে, এখন কি
5: ভাদ্র মাস আসছে, আজকে থেকে
4: তাল পাকা,
6: আজকে মনে হয় শ্রাবণের
4: তাল পাকা কিন্তু শুরু হয়ে গেছে, বুঝলে তো। ইস, তালের কথা মনে হলো,
5: তুমি কি আনো জরিনাপুরে তালের পিঠার কথা?
6: পিঠার কথা বলবে? আমি
4: ঠিক আছে, ও জরিনাপু যদি আনে তো তাতে তো আমার
6: আচ্ছা, তালটা পাকু আর একটু ভালো করে তারপরে পিঠা বানাই আনবো।
4: তবে তাল পাকার সাথে সাথে তালের পিঠে বড়া যেমন খাবো, তেমনি তাল গাছ কিন্তু লাগাতে হবে। যত বেশি তাল গাছ লাগাবা তত ওই যে বজ্রপাত আছে না, ওর থেকে রক্ষা পাওয়া
6: যায়।
4: এই কথা বলে কিন্তু আমরা চাই যে সবাই মিলে আমরা আরো গাছ লাগাই, আরো গাছ লাগাই, আরো গাছ লাগাই। এই কথা বলে আমরা চলো আজকের মতো বিদায় নিই। বিদায় নেওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো
5: উঠা যাক।
6: আচ্ছা চলো।

0: আসসালামু আলাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানেই থাকুন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম,
1: প্রিয় শ্রোতা আমি আসফিয়া তাসনিম।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

সৈনিক ভাইরা আপনাদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবারে আপনারা আজ শুনবেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ার প্রথম গান দেশের গান, শিল্পী রুনা লায়লা, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

আপনারা দুবারই শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার জীবন নেসা জামাল, সুরকার করিম শাহাবুদ্দিন।

এবারে রয়েছে ছায়াছবির গান, ছায়াছবি স্বপ্নের ঠিকানা। গানটি শুনবেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

আপনারা শুনছেন দুর্বারে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়াতে এবারে শোনাব ব্যান্ড সঙ্গীত, মাইলস ব্যান্ডের পরিবেশনা, শিল্পী শাফিন আহমেদ।

0: এই গানটির সাথেই শেষ হল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শুভকামনায় শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার, এখন শুনবেন খেলাধুলার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 66 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 426 রান করে। দলের পক্ষে তানজিদ হাসান 101, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 84 এবং মেহেদি হাসান মিরাজ 65 রান করেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 4 উইকেট হারিয়ে 161 রান করে। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ 2 এবং তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ 1 করে উইকেট লাভ করেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ 198 রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 চতুর্থ দিনের খেলা শুরু হবে। এদিকে আগামীকাল রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়ার মধ্যে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে মালয়েশিয়ার জয় ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। চীনের লিশুই শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের স্কেটাররা। প্রতিযোগিতায় বাংলাদেশ 4 রৌপ্য ও 3 ব্রোঞ্জ পদক জিতেছে। এছাড়া 12 খেলোয়াড় চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করেছেন। এই পারফরমেন্সের ফলে এশিয়া অঞ্চলের র্যাঙ্কিংয়ে অষ্টম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এছাড়া জুনিয়র বিনারি বিভাগে বাংলাদেশের শাওনা খন্দকার রৌপ্য পদক অর্জন করেন। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোলকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতকাল বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় 400 গোলে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলকে পরাজিত করেছে। এর আগে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এবারের টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগরীর 48 স্কুল দল অংশ নিচ্ছে। বেলফাস্টে পঞ্চম শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জয়ের জন্য 299 রানের লক্ষ্যে ব্যাট করছে। এর আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান করে। উল্লেখ্য, আফগানিস্তান 3-0 এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এদিকে গলে 2 টেস্ট সিরিজের প্রথমটির আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত প্রথম ইনিংসে 2 উইকেট হারিয়ে 288 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। চলতি মাসের 23 কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। আগামী মাসে চীনে হতে যাওয়া অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি ফেডারেশন আজ চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 গোলকিপার, 8 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার এবং 7 ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। এদিকে আসন্ন জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘমেয়াদী এই ক্যাম্পে থাকা তরুণ খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে এবং তাদের অনুশীলনে বাড়তি অনুপ্রেরণা যোগাতে সাধারণ সম্পাদক ইস্তিয়াক সাদেক ব্যক্তিগত উদ্যোগে উপহার সামগ্রী প্রেরণ করেছেন। এদিকে আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8 ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন আয়োজনে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ব্যবস্থাপনায় আগামী 18-22 অক্টোবর পর্যন্ত ঢাকায় এশিয়ান জুনিয়র হ্যান্ডবল ট্রফি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও ইয়েমেন জাতীয় নারী হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন উদ্যোগে আজ থেকে উন্মুক্ত ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে। চলতি মাসের 19 স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: মানুষের প্রতি যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আল হাদিস। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: জীবন ক্ষণস্থায়ী, আবার কেউ বলেন জীবন মানে দীর্ঘ পথ চলা। জীবন যেমনই হোক না কেন, এই জীবনকে সার্থক, সুন্দর ও সফল করতে হয়। মানুষের জীবনের সফলতা কোনো নির্দিষ্ট ছক ধরে আসে না, তবে কিছু বিষয় মেনে চললে তা সফল জীবনের সহায়ক হিসেবে কাজ করে। ছোট পরিবার সুখী, সুন্দর, আনন্দময় সফল জীবনের পূর্ব শর্ত। প্রিয় শ্রোতা, আপনাদের সুখী সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। পরিকল্পনা উন্নয়নের পূর্ব শর্ত। সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। পরিকল্পনা বলতে আমরা বুঝি বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে করণীয় সুশৃঙ্খল পন্থা। পরিকল্পনা হতে হবে প্রয়োজন ভিত্তিক, চাহিদা মাফিক ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের উপযোগী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি? বিবাহিত জীবনে কিভাবে সুখী হবেন? কিভাবে প্রতিরোধ করবেন সমাজের বিশেষ একটি সমস্যা বাল্যবিবাহ? বাল্যবিবাহের কুফল সুদূর প্রসারী, এ নিয়ে কি ভাবছেন তারা? প্রিয় শ্রোতা, আমন্ত্রণ বাল্যবিয়ের কুফল নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শোনার জন্য। সাক্ষাৎকার গ্রহণ ও বহিধারণে সজীব দত্ত।
2: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দু চোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্প কুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ঝরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না কোন ফুল ঝরে যাক, আমরা চাই প্রস্ফুটিত হোক। এবং এই যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের বন্ধুরা যারা অংশ নেয়, তারা এক একটি ফুল আমাদের কাছে, তারা প্রস্ফুটিত হবে, নিজের পরিবারকে, নিজের সমাজকে তথা দেশকে তারা আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায়, উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা পেয়েছি গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এ পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
3: আমার নাম থরাচিং মারমা, আমি দশম শ্রেণীর একজন ছাত্র।
2: বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
3: বাল্যবিবাহ বলতে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদের যে বিবাহ করা হয় তাকে বাল্যবিবাহ বলে।
2: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
4: আমার নাম খাদিজা তার, আমি দশম শ্রেণীতে পড়ি।
2: খাদিজা, বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে তোমার কাছে মনে হয়?
4: আমার কাছে এখানে মেন কারণ হিসেবে আমি দারিদ্রতাকে চিহ্নিত করি, তারপর উপযুক্ত শিক্ষার অভাব, সচেতনতার অভাব, বাবা মায়ের অসচ্ছলতা, তারপর এখানে ধর্মীয় বিভিন্ন কুসংস্কারও এর ভিতরে দায়ী।
2: অনেক ধন্যবাদ খাদিজা তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন করছে তোমার কোনো বন্ধু বা কাউকে, তুমি তখন কি করবে?
4: আমি আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব এটার যথাযথ প্রতিরোধ করার জন্য, বিশেষ করে আমাদের পুলিশ মহোদয়দেরকে, ইউনো স্যারদের জানানোর চেষ্টা করব।
2: তোমাদের স্কুলে শিক্ষকরা কি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা নিয়ে কখনো কাজ করেন?
4: হ্যাঁ করেন, তারা যতটুকু পারেন চেষ্টা করেন, আমাদেরকেও সবসময় ইন্সপায়ার দেন, আমাদেরকে বোঝান কিভাবে আমরা বাল্যবিবাহ থেকে আমরা দূরে থাকতে পারি, কিভাবে এটার প্রতিরোধ করতে পারি, সব আমাদেরকে বোঝান।
2: তোমার জীবনে বড় হয়ে কি হবার ইচ্ছে আছে?
4: অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক বড় হওয়ার অনেক ইচ্ছা আছে।
2: অনেক ধন্যবাদ, আমাদের পরের বন্ধুর কাছে আমরা যাব। আমরা চলুন কথা বলি, তোমার কি নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমার নাম নেউচিং মারমা, আমি দশম শ্রেণীতে পড়ি, একজন ছাত্রী।
2: তুমি বড় হয়ে কি হতে চাও?
5: একজন ইঞ্জিনিয়ার হতে চাই।
2: বাহ, অনেক ধন্যবাদ, তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। তুমি যে পড়াশোনা করছো, পড়াশোনা করে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও, তোমার স্বপ্নের পথে তুমি এগিয়ে যেতে চাও, এই সময়ে যদি বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করেন তোমার পরিবার তোমাকে, তুমি কি করবে?
5: আমি আমার মা বাবাকে বোঝাবো যে আমাকে বাল্যবিবাহ না দেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে আমি বর্ডে অনেক ইউএনও স্যার ওদের সাথে হেল্প নিব আর আইনের ব্যবস্থা করব, হেল্প নিব।
2: বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে আর বাল্যবিবাহের কুফল আসলে কি?
5: বাল্যবিবাহের কুফল একটি মেয়ের স্বপ্ন ধ্বংস করে দেয় আর পরবর্তীতে প্রজন্মে নেওয়ার সময় মারও মৃত্যুর ঝুঁকি থাকে, শিশুর মৃত্যুর ঝুঁকি থাকে। একজন গর্ভবতী মা আর শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুর বিকলাঙ্গ দেখা দিতে পারে আর পুষ্টিহীনতা ওইটাও দেখা দিতে পারে।
2: অনেক ধন্যবাদ তোমাকে। এই বাল্যবিবাহের যে কুফল আমরা জানি, এটি কি আমাদের আশেপাশে যারা জানেন না বা অসচেতন যারা, তাদেরকে আমরা কিভাবে জানাতে পারি?
5: প্রথমত সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে উত্থান বৈঠক দিতে হবে আর প্রত্যেক স্কুল প্রতিষ্ঠানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পোস্টার দিতে হবে আর যতদূর পারি সবার জন্য ওইটা নিয়ে আলোচনা সভা করা দরকার আমার কাছে মনে হয়। এটা
2: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভকামনা। আমরা এবার একজন বন্ধুকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। তুমি কোন ক্লাসে পড়ো, কি নাম তোমার?
6: আমি দশম শ্রেণীর ছাত্র, আমার নাম মোহাম্মদ রাব্বি রহমান রবি।
2: রাব্বি, বাল্যবিবাহ একটি ছেলের কি ধরনের ক্ষতি করে থাকে?
6: বাল্যবিবাহ একটি ছেলের ভবিষ্যতের স্বপ্ন, তার চিন্তা চেতনাকে আঘাত হানে। যখন সে বাল্যবিবাহে জড়িয়ে পড়ে তখন তাকে সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, এজন্য তাকে কঠিন পরিশ্রম করতে হয়। অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়ে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অসাংস্কৃতিক কাজে সংযুক্ত হয়ে পড়ে।
2: অনেক ধন্যবাদ তোমাকে। এই যে বাল্যবিবাহ শুধু মেয়েদের নয় ছেলেদেরও ক্ষতি করে থাকে বা এটির যে কুফল রয়েছে, এটি আমরা আরো মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দিতে পারি?
6: এটি আমরা বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, উঠান বৈঠক এবং বিভিন্ন ক্লাব গঠন করে মানুষের কাছে পৌঁছাতে পারি।
2: অনেক ধন্যবাদ তোমাকে। আজকের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, তুমি কি ওনাকে ভয় পাও?
6: জি না।
2: তোমার কোথাও যদি কোনো অসঙ্গতি দেখো, বাল্য বিয়ে হচ্ছে দেখো, তুমি কোনাকে জানাতে পারবে সহজেই?
6: জি স্যার।
2: অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আছেন, চলুন শ্রোতা বন্ধুরা তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা প্রধান শিক্ষক গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় আমরা পেয়েছি, চলুন কথা বলি। আপনারা শিক্ষার্থীদের সচেতন করবার লক্ষ্যে কিভাবে কাজ করছেন?
7: আমরা ইতিমধ্যে আমাদের স্কুলে কিশোর কিশোরী ক্লাব আছে, যেখানে বয়সন্ধিকালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং সমাধানের উপায় দেওয়া হয়, আবার তাদেরকে গাইড হিসেবে টিচার দেওয়া আছে, মহিলা টিচার, পুরুষ টিচার। কাজে আমার স্কুল বলে কথা না, আমার আশেপাশে ইউএনও স্যারকে, প্রশাসনকে আমরা সহযোগিতা করি। কোথাও বাল্য বিভাগের সংবাদ পাইলে আমরা সাথে সাথে সেখানে চলে যাই এবং সেটা বন্ধের চেষ্টা করতেছি।
2: আন্তরিক ধন্যবাদ। আমরা চাই যে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ ওনারা বাল্যবিবাহ প্রতিরোধে এভাবেই কার্যকরী ভূমিকা পালন করবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। একটু বিশদে আমরা জানার চেষ্টা করি যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে বন্ধে সজাগ রয়েছে, কিভাবে বাল্য বিবাহ বন্ধ করছেন তারা প্রান্তিক পর্যায়ে। আপনাকে স্বাগত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে?
8: যেমনটা জানেন যে বাল্য বিবাহ একটা সামাজিক সমস্যা। প্রতিটি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আমাদের কিশোর কিশোরী ক্লাব রয়েছে, বা যখনই আমরা যে কোনো অনুষ্ঠান আয়োজন করি না কেন, বা বিভিন্ন উঠান বৈঠক বলেন বা যে কোনো সভাতেই আমরা সচেতনতার জন্য আমরা কাজ করে থাকি এবং প্রতিটি শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজনকে আমরা বলে থাকি বাল্য বিবাহের যে কুফলগুলো রয়েছে সেগুলো জানিয়ে থাকি। আমি মূলত মনে করি যে সচেতনতাটাই হচ্ছে মুখ্য, আইন প্রয়োগটা তারপরে আমাদের দেখা উচিত।
2: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এভাবেই সচেতন থাকবে গুইমারার শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সময়ে তরুণদের সঙ্গে আপনাদের একটি নিবিড় সংযোগ হয়েছে আমরা দেখতে পাই। এখন কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই বাল্য বিবাহ বন্ধে আপনাদের কাছে আসেন, হটলাইন নম্বরগুলোতে ফোন করেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
8: এখনকার যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা খুবই বেশি অ্যাক্টিভ, তারা খুব সহজেই প্রশাসনের সাথে তারা যুক্ত হচ্ছেন এবং যে কোনো সমস্যা, শুধু বাল্য বিবাহ নয়, যে কোনো সামাজিক সমস্যা হোক না কেন, তারা কিন্তু আমাদের ইনফর্ম করেন, প্রশাসনকে জানান এবং আমাদের সেক্ষেত্রে এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে খুবই সুবিধা হয়।
2: বাল্য বিবাহ প্রতিরোধে কয়েকটি হটলাইন নম্বর রয়েছে আমরা জানি, 333-তে বাল্য বিবাহ সহ আরো বেশ কিছু বিষয়ের সমাধান হয়ে থাকে, সেবা পেয়ে থাকে আমাদের জনসাধারণ। এছাড়া 109-1098 আমাদের এই যে 333-র মাধ্যমে বা হটলাইন নম্বরের মাধ্যমে বাল্যবিবাহ যে বন্ধ হয় বা আপনারা অনেক ক্ষেত্রে করে থাকেন, এই প্রক্রিয়াটা আমাদেরকে যদি একটু জানান।
8: সেক্ষেত্রে যে বাল্যবিবাহ শিকার হয় সে মতো ফোন দিয়ে থাকে, সেই ফোন কাকে দিচ্ছে তাকে হচ্ছে ফরওয়ার্ড করা হয়। যদি ইউনোকে তারা চায় তাহলে ইউনোকে ফরওয়ার্ড করে এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা সেই স্পটে চলে যাই এবং হচ্ছে বাল্যবিবাহ বন্ধের জন্য কাজ করে থাকি।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। তিনি যেমনটি বললেন, আসুন আমরাও বাল্যবিবাহ প্রতিরোধে জর্জর অবস্থান থেকে সচেতন হই, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি। সজীব দত্ত আগামী সপ্তাহে দেশের অন্য কোন জেলার অন্য কোন উপজেলা শিক্ষার্থীদের নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
1: শুনলেন তারুণ্যের কণ্ঠ। এবারে আপনাদের নিয়ে যাব সুরের কাছে, শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার এ এস এম মাসিউর রহমান, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: প্রিয় শ্রোতা, সুখী হতে সংসারকে ছোট রাখুন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু জ্বর মুক্ত থাকি। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখি। বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে বলে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। কোন প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। দেশে পালিত হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বেগম খালেদা জিয়ার আদর্শের পথ ধরে সরকার দেশকে সামনে এগিয়ে নেবে, তারেক রহমানের আশাবাদ। জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 2। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার ভূমিকম্পে নিহত 38। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 67 রানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগীর ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 4 বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এ দুটি সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসেবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।
0: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং এতে জাতির দীনতা ও হীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের এই পথটি সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও লুটপাট চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি চিকিৎসার জন্য বিদেশ বিমুখতা বন্ধ করা যাবে না।
0: তারেক রহমান বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাদের আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের মেয়াদকালেই পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
2: সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে করে মানুষ দেশের ভেতরেই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোন নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তি সৃষ্টি না করে আগামী 6 মাসের মধ্যে দেশের জ্বালানি সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর মহাখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। দেশে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ না করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। চলমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যার জন্য দেশবাসীকে যে কষ্টের মুখোমুখি হতে হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রধানমন্ত্রী বলেন,
3: আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো করা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে।
0: প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ লালন করতেন তারই পথ ধরে তাঁর সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি ভাগ্য পরিবর্তন করতে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে নানা আয়োজনে আজ দেশে পালিত হয় সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে বেগম খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: আজ 15ই আগস্ট, সময়ের ইতিহাসে এক গভীর আবেগের দিন। দেশের গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন প্রতীক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। গত বছরের 30শে ডিসেম্বর অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অগণন অশ্রু জলে বিদায় নিয়েছিলেন তিনি। শনিবার তাই তার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, যা দেশবাসী পালন করছে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায়। 1945 সালের 15ই আগস্ট ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1981 সালে 30শে মে এক ঝড়ো রাতে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা স্বামী জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল তার পৃথিবীকে। একদিকে স্বজন হারানোর তীব্র বেদনা, অন্যদিকে স্বৈরাচারের থাবায় বিপন্ন গণতন্ত্র। এমন এক সংকটকালে 1982 সালে দলের কর্মীদের অনুরোধে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। গৃহবধূর নিভৃত জীবন ছেড়ে তিনি হয়ে ওঠেন এক দুর্ভেদ্য সেনাপতি। এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 8 বছরের আপোষহীন সংগ্রাম, সামরিক শাসনের বন্দী দশা আর শত রাজনৈতিক প্রতিকূলতা ভেদ করে 1991 সালে তিনি দেশকে উপহার দেন গণতন্ত্রের নতুন প্রভাত। গণমানুষের ভালোবাসায় নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরবর্তীকালে নানা রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি ছিলেন অবিচল। প্রতিবারই যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন উদ্যমে জেগে উঠেছেন তিনি। তার হাত ধরেই জিয়াউর রহমানের গড়া বিএনপি রাজপথে রাজত্ব পেরিয়ে সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সংকটময় মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অটল কাণ্ডারী। মৃত্যুকালে 80 বছর বয়সে যখন তিনি বিদায় নেন, তার শেষ যাত্রায় কোটি মানুষের ঢল প্রমাণ করেছিল তিনি শুধু একটি দলের নেতা ছিলেন না, ছিলেন এক অপরাজেয় প্রতিষ্ঠান। বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক মহাকাব্যিক পথচলা। তার জন্মদিনে কোনো সাড়ম্বর উৎসব নেই, আছে কেবল অগণিত মানুষের নীরব অশ্রু, স্মৃতির ফুল আর মাগফিরাতের ব্যাকুল প্রার্থনা। ইতিহাস তাকে মনে রাখবে এক অমর নেত্রী হিসেবে, যাকে কখনোই নুয়ে দেওয়া যায়নি, যাকে জয় করা যায়নি কোনো চক্রান্তে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়েছে।
5: আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
0: একই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সুরাইয়া ইয়াসমিন। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক মৎস্যজীবীদের আর্থ সামাজিক উন্নয়ন এবং এ খাতে ব্যাপক গবেষণা, বিনিয়োগ ও নতুন নতুন উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা, মৎস্যচাষী এবং জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৃহত্তর অবদান রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন। তিনি একই সঙ্গে কিশোরগঞ্জের মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের মাঝে চলতি অর্থবছরের সম্মানের অর্থ বিতরণ করবেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। আজ দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীতরা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 902। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে আজ দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। পুরনো ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের গল্প শোনাতে রাজধানীবাসীর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজন করেছে ব্যতিক্রমী এক উৎসব হৃদয়ে ঢাকা 416। এই আয়োজনের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয় হেরিটেজ রান। মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি শেষ হয় বুড়িগঙ্গার সোয়ারিঘাটে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: শুরুটা মতিঝিলের শাপলা চত্বর থেকে, গন্তব্য বুড়িগঙ্গার পাড়ের সোয়ারিঘাট। দৌড়ের এই পথ শুধু কয়েক কিলোমিটারের নয়, এজন্য পেরিয়ে যাওয়া কয়েকশো বছরের ঢাকার গল্প। শহরের ব্যস্ত সড়ক পেরিয়ে অংশগ্রহণকারীরা ছুটেছেন ইতিহাস, ঐতিহ্য আর পুরান ঢাকার চেনা অচেনা স্মৃতির ভেতর দিয়ে। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি ও 1 আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ডিএনসিসির মাসব্যাপী হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসাবে এই আয়োজন করা হয়েছে। এতে 1000-এর বেশি নাগরিক অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে একসঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ হয়েছে, পাশাপাশি দেখা হয়েছে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকেও।
8: একসাথে প্রথম ঢাকা দেখা হলো, বুড়িগঙ্গা নদীও দেখা হলো, পাশাপাশি রানটা কমপ্লিট।
7: সকাল 7টায় রাজধানীর মতিঝিল হতে শুরু হওয়া এই র্যালি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
9: আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি অত্যন্ত যথাযথ সেই উদ্যোগ গ্রহণ করে এই হেরিটেজ রানের আমি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি।
7: অংশগ্রহণকারীদের সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, শহরের যে সম্পদটুকু আছে সেইটুকু কাজে লাগিয়ে আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে।
10: এলাকার ব্যবসায়ী যারা আছে তাদের সহযোগিতা পেলে, এলাকার বাড়িঘরে যারা বসবাস করেন সবাই যদি সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরা এটাকে একটা সুন্দর শহর হিসাবে করতে পারি।
7: এই দৌড়ের সবচেয়ে বড় বার্তা সুস্থ শরীরের পাশাপাশি পরিচ্ছন্ন শহরের প্রত্যাশা। হয়তো শহর বদলানোর দৌড়টাও এখান থেকেই শুরু হতে পারে। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 38 জন প্রাণ হারিয়েছে এবং মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশীয় ভূপদার্থবিদ্যা সংস্থা জানায়, আজ ফ্লোরেন্স অঞ্চলে ভূপৃষ্ঠে প্রায় 15 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের পর প্রশাসন সুনামি সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেওয়া হয়। লেবানন জানিয়েছে, আজ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 3 শিশুসহ 9 জন নিহত হয়েছে। জুনে চুক্তি শিথিল হওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইসরায়েল জানায় তারা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। খেলার খবর। ক্রিকেট। ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 67 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 426 রান করে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 4 উইকেট হারিয়ে 161 রান করে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ 198 রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 চতুর্থ দিনের খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা

0: এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কোনো প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। দেশে পালিত হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বেগম খালেদা জিয়ার আদর্শের পথ ধরে সরকার দেশকে সামনে এগিয়ে নেবে, তারেক রহমানের আশাবাদ। জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 67 রানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে জান্নাতুল মাওয়া। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন পালিত হল আজ। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ছিলেন। 1991 সাল থেকে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় বেগম খালেদা জিয়ার জন্ম। বাড়ি ফেনীতে। 1960 সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 1981 সালে 30 মে বন্দরনগরী চট্টগ্রামে কবিতায় বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদত বরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ঘটনা দেশকে এক গভীর নেতৃত্ব সংকটের মুখে ফেলে দেয়। সেই শূন্যতায় গৃহবধূ থেকে রাজনৈতিক এক অচেনা জগতে বেগম খালেদা জিয়ার অভিষেক ঘটায়। দীর্ঘ 9 বছরের সামরিক স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে কিংবা বারবার কারারুদ্ধ হয়েও তিনি ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। এরপর 1990 গণ অভ্যুত্থান থেকে শুরু করে সংসদীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি স্তরে তাঁর কণ্ঠস্বর ছিল অদম্য। রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে কোনো আসনেই পরাজিত হননি তিনি। 1991 থেকে প্রতিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসন থেকে বিজয়ী হয়ে দেশের রাজনীতিতে এক অনন্য রেকর্ড স্থাপন করেন বেগম খালেদা জিয়া। 1990 সালের 6ই ডিসেম্বর প্রবল গণ অভ্যুত্থানের মুখে এরশাদের পতনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। দীর্ঘ আন্দোলনে গণতন্ত্র প্রশ্নে লড়াই সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী খ্যাতি লাভ করেন। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অপ্রতিরোধ কণ্ঠস্বর। এই আপোষহীন মনোভাবই তাকে কোটি কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত করে। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রেই তিনি রেখেছেন দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর। শত প্রতিকূলতা ও দমন নিপীড়নের মুখেও নিজের অবস্থানে অটল আপোষহীন পথ চলায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনিবার্য অধ্যায়ে পরিণত করেছে। আপোষ না সংগ্রাম, এই প্রশ্নে তিনি সংগ্রামকে বেছে নিয়েছিলেন। এজন্য তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। স্বৈরাচার, অগণতান্ত্রিক শাসকদের শত হুমকি ও নির্যাতনের মাঝেও তিনি দেশ ছেড়ে যাননি, বাংলাদেশকে নিজের ঠিকানা মনে করেছেন, দেশের মানুষের জন্য দীর্ঘ লড়াই করেছেন। মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, পরমত সহিংসতা ও দেশপ্রেমের অতুলনীয় এক প্রতীক। শাসন ক্ষমতায় রেখে গেছেন অনেক কীর্তি। পূর্ণ সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংযোজন, নারীর ক্ষমতায়ন, রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ব্যবস্থার প্রবর্তন, মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার মতো অনেক উজ্জ্বল দৃষ্টান্ত তারই অবদান। 3 বার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়া বাজারমুখী অর্থনৈতিক সংস্কারের পথ বেছে নেন এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়ে সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে তার সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক জীবন স্বস্তিদায়ক ছিল না। স্বৈরাচার, এরশাদ ও কর্তৃত্ববাদী শেখ হাসিনার দুঃশাসনে তার দল শুধু নয়, নিজের ব্যক্তিগত

0: পারিবারিক জীবনও এক দুর্বিষহ অবস্থায় নিপতিত হয়। ফাসিস্ট শেখ হাসিনার পৈশাচিক প্রতিহিংসার নির্মম শিকার হয়েছেন তিনি। স্বামী সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন থেকে উচ্ছেদ করা হয় তাকে। মিথ্যা মামলায় নিগৃহীত, নিপীড়িত ও পর্যুদস্ত করা হয়েছে তাকে। জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান 1/11 নীল নকশার সরকার কর্তৃক নৃশংসতার শিকার হয়ে বিদেশে নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরতে পারলেও সুস্থ অবস্থায় পুত্রের দেশে প্রত্যাগমন দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া, দেখে যেতে পারেননি বিগত 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়। 30 ডিসেম্বর রাজধানীতে প্রয়াত হন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই অকৃতভয় নেত্রী। জানা যায়, লক্ষ মানুষের অংশগ্রহণে প্রমাণ করে এই মহান নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা। বস্তুত ত্যাগ, মানুষের প্রতি অঙ্গীকার, একতা, মৈত্রী, ভালোবাসার যে আদর্শ তিনি রেখে গেছেন, সেটিকে ধারণ করেই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে যাচ্ছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে তারই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের দেশপ্রেমের আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ রাজধানীর বনানী টিএনটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিবাদের সময় যাদের বিরুদ্ধে রাজপথে নেমে এই দেশের ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন সফল করেছিল, সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে মানুষের কথা বলার অধিকারকে সেদিন কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল। এই সকল কিছুর বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। গণ অভ্যুত্থানের পরে সমগ্র বাংলাদেশের মানুষ চেয়েছে তারা তাদের সিদ্ধান্ত মতন দেশের পরবর্তী সরকার গঠন করবে এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের পছন্দ মতন সরকারকে তারা বেছে নিয়েছে, তাদের পছন্দ মতন সরকার গঠন করেছিল। এই ঢাকা 17-এর মানুষ এবং বাংলাদেশের 300 আসনের মধ্যে 215টি এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছিলাম, যে 31 দফার ভিতরে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলতে চাই। 31 দফার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে চাই দেশের জনগণের স্বাস্থ্য সুবিধার জন্য। আমরা 31 দফার মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম সে 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে দেশে শিল্প কলকারখানা সহ আমরা দেশের মানুষের বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং প্রদান করার মাধ্যমে আমরা একটি এমন অবস্থা গড়ে তুলতে চাই, এমন পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা বলেছিলাম এই দেশের কৃষিকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। আমরা বলেছিলাম 31 দফার মধ্যে যে আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে যাই। নির্বাচনের পরবর্তীতে আপনারা দেখেছেন এই সেই মাঠ, এই সেই কড়াইলবাসী, এই সেই কড়াইল এলাকা যেখান থেকে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রথমটি আমরা শুরু করেছিলাম, এই সেই মাঠ। অর্থাৎ আমরা যে বাংলাদেশের মা বোনদেরকে আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দিব, সেই ফ্যামিলি কার্ডের সবচেয়ে প্রথম কার্যক্রম এই সেই মাঠ যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা সেই সময় বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সুদ সহ আছে সেটি কি আমরা সুদ সহ কৃষি ঋণকে আমরা মওকুফ করব। সরকার গঠন করার পরে 100 সপ্তাহের ভিতরে প্রথম যে মন্ত্রী পরিষদের বৈঠকটি হয়েছিল সেই মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা আমাদের সেই প্রতিশ্রুতিটিকে রক্ষা করেছি এবং বাংলাদেশের 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ, আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিভাবে নদীগুলোর উপরে বাঁধ তৈরি করে তারা পানি সংকটে তৈরি করেছে বাংলাদেশের জন্য। সেটি মানুষের ব্যবহারের জন্য যেরকম পানির সমস্যা, কৃষির জন্য সেই একই রকম পানির সমস্যা। এই সমাধানের জন্য আমরা বলেছিলাম শহীদ জিয়ার যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচি
3: জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11,655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট পড়ব, থাকবে হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস প্রসঙ্গে কিছু কথা। এছাড়া পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির অষ্টম পর্ব। সঙ্গে থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

আজ 9ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে 1945 সালের এই দিনটি এবং এর তিন দিন আগে 6ই আগস্ট কালো অক্ষরে চিহ্নিত হয়ে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার দুটি দিন হিসেবে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমার দানবিক হামলা এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নিঃশেষ হয়ে যায় অসংখ্য প্রাণ, তবু জিঘাংসার নিবৃত্তি হয়নি। তিন দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপর চালানো হয় বিধ্বংসী পারমাণবিক বোমার বিভীষিকাময় এক হামলা।

আজ 9ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে 1945 সালের এই দিনটি এবং এর তিন দিন আগে 6ই আগস্ট কালো অক্ষরে চিহ্নিত হয়ে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার দুটি দিন হিসেবে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমার দানবিক হামলা এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নিঃশেষ হয়ে যায় অসংখ্য প্রাণ, তবু জিঘাংসার নিবৃত্তি হয়নি। তিন দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপর চালানো হয় বিধ্বংসী পারমাণবিক বোমার বিভীষিকাময় এক হামলা।

আজ 9ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে 1945 সালের এই দিনটি এবং এর তিন দিন আগে 6ই আগস্ট কালো অক্ষরে চিহ্নিত হয়ে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার দুটি দিন হিসেবে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমার দানবিক হামলা এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নিঃশেষ হয়ে যায় অসংখ্য প্রাণ, তবু জিঘাংসার নিবৃত্তি হয়নি। তিন দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপর চালানো হয় বিধ্বংসী পারমাণবিক বোমার বিভীষিকাময় এক হামলা।

দেশের গানটি শুনলেন এফএম ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। জানিতেছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 11:00 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফর করবেন। কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার আসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন এবং বিকেল 3:30 কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম

0: মুহসিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটক জাহানারা শুনবেন 3:05, রচনা মুস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম রবি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05, স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন আবু জাফরের কণ্ঠে দুপুর 12:20। বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠান সন্ধ্যা 6:10। পল্লীগীতির অনুষ্ঠান শুনবেন এম এ মোশারফ হোসেনের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেঘাহার্জে NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। আর আহলে কিতাবরা যদি ইমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।